আকাশবাণী বিলোনিয়া। আজ 2 জ্যৈষ্ঠ 1433 বাংলা, 17 মে 2026 ইংরেজি রবিবার। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:04 হয়ে 6 সেকেন্ড।

0: আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে আজকের প্রথম অনুষ্ঠান অমৃতবাণী।
1: ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু। ঈশ্বর লাভই জীবনের পরম উদ্দেশ্য। সত্য কথা কলির তপস্যা, কলিতে অন্য তপস্যা কঠিন, সত্যে থাকলে ভগবানকে পাওয়া যায়। তুলসীদাস বলেছেন, সত্য কথা অধীনতা, পরস্ত্রী মাতৃ সমান। সত্য কথাই কলির তপস্যা, সত্যকে আট করে ধরে থাকলে ভগবান লাভ হয়। সত্যে আট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়ে যায়। আমি এই ভেবে যদিও কখনো বলে ফেলি যে বাচ্চা যাব, যদি বাচ্চা নাও পায় তবু একবার গাড়ুটা সঙ্গে করে ঝাউতলার দিকে যাই। ভয় এই, পাছে সত্যের আট হয়। আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে বলেছিলাম, মা এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসূচি, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শ্রদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। কলিতে ভক্তি যোগ এক কঠিন তপস্যা। হে ঈশ্বর, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও। আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্মে জড়াতে না হয়। কর্ম ছাড়বার জো নেই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। ভক্তি লাভ করলে বিষয় কর্ম আপনা আপনি কমে যায়, আর ভালো লাগে না। বিবেক বৈরাগ্য না হলে কিচ্ছু হয় না। বৈরাগ্য অনেক প্রকার। একরকম আছে মর্কট বৈরাগ্য, সংসারের জ্বালায় যে জ্বলে যায়, সেই বৈরাগ্য বেশি দিন থাকে না। আর ঠিক ঠিক বৈরাগ্য সব আছে, কিছুর অভাব নেই, অথচ সব মিথ্যা বোধ। বৈরাগ্য একবার হয় না, সময় না হলে হয় না। তবে একটি কথা আছে শুনে রাখা ভালো, সময় যখন হবে তখন মনেও হবে সেই শুনেছিলাম। আরেকটি কথা, এসব কথা শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু করে কমে। ঈশ্বরকে ভালোবাসতে হয়। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয়কে ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তাঁর দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়াল ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে, কখনো হেঁসালে, কখনো মাটির ওপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে সে এসে পড়ে। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর কোনো জিনিস নেই। বিশ্বাসের কত জোর তা তো শুনেছ, পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাঁর লঙ্কায় যেতে সেতু বাঁধতে হল, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, আর সেতুর দরকার হয়নি। একেই বলে বিশ্বাস। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল, সেই লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো, যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল, এমন সময় তার ভারী ইচ্ছে হলো কাপড়ের খোঁটে কি বাধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা আছে, তখনই সব শেষ। অর্থাৎ বিশ্বাস ভঙ্গ হলে সব শেষ হয়ে যায়।
0: শুনলেন অমৃতবাণী অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি।

সুরাঞ্জলি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে আজকে শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন সুরাঞ্জলি অনুষ্ঠানে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভক্তিগীতি, আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হাইউনি খরাং।
1: পান্দাও।

সাকামনি কক খা মানে ইয়াগুলো দাবো খালায় না দিনে কক থুম রক দিনে কক থুমো পুলিয়াও না ইয়াফাও দঙ্গ বস্কাং জোন তাল শাল নই চি সিনি সিমি শাল নই চি চুকু শালমারি জরা কতাল দিল্লি ও ত্রিপুরা গ্লোবেল পাইনাপেল ফেস্টিভেল 2026 অংনানি থাঙ্গই দঙ্গ।

0: তাই তঙ্গ আগস্ট তালনি পইলা সালনি সিমি হাকতরনি কুবুনি থাইনি থাইবাই বাক্সা হাস্তেও ব হাইনো সেন্সাসনি সামং চ্যাং জাগানো ও সামং আগস্ট তালনি সাল থামচি নৈশাই নৈচি দক সালমারি নিসিমি তাং জাগানো আবুনি সিকাং জুলাই তালনি সাল সিসনি নিসিমি সাল থামচিসা জরা গানো সেলফ এবা খেবা বাইথাং লেখামু ও জরাও অনলাইন পোর্টালনি বিশিংতৈ বাইথাংন নুখুমগ খরক বুসুক তং অবরক বক্সাওই মানবায়েন ও জরাওর নগ নগন নগ নগ যে সেন্সেস খাইনাই রক থাঙ্গিনি সিকাংন বাইথাং মূ তিসা সগৈব তঙে মানো আবুনি বাগৈনরক পোর্টাল হাবৈ মানো এস ই ডট সেন্সাস ডট জিওবি ডট ইন অ ওয়েবসাইটনি বিশিংতে নরক হাবৈনাই নরকনি মূ রক তিসা সগৈ তনৈ মানো
1: গভর্নমেন্ট কলেজ আর্ট এন্ড ক্রাফট নি পক্ষাতেই কাইসা ককমঙ্গ সাকলাই জাখা আ জাকাবো ফোর ইয়ার্স বি ভি এ অনার্স এন ই পি ডিগ্রি কোর্স নি এডমিশন নি বাকি বরকন কয়মংবলাই সান জাখা 2026-27 সেশন নি অব কয়মংবলাই রি মাননাই কয়মংবলাই রুনা নি বাকি জরাংখা বিসকাং সালবা জুন নৈশাই নৈচি ডক্টরা কয়মংবলাই রুই মাননাই অর কয়মংবলাই রুনানি বাকি হায়ার সেকেন্ডারি পাস গেখে আপবাই বাক্সা আপনি বাকি উমর খাজাক দঙ্গ উমর বিশি নৈচি চারনি বিশিঙ্গ নানি নাঙায় সালসা জুলাই 2026 রুগৈ আপনো কারিব দঙ্গ অজাগাও দঙ্গ পেইন্টিং স্কাল্পচার তাই আর্ট অ্যাপ্লাই আর্ট আপনার কারিব দঙ্গ আর্ট হিস্ট্রি আপনার কারিব দঙ্গ ওয়ান ইয়ার সার্টিফিকেট কোর্স অব সি সি ডি এ আর্ট নি ও বেচেব তুমং এডমিশন অনানি মুচংখা হাঙ্গে মাধ্যমিক পাস খেবা আপুবাই বাক্সা বরক অজাগাও কয়মংবলাই রেউই মাননাই কয়মংবলাই রেনানি পাইথাক সাল সালবা জুন নৈশাই নৈচিদ বরকনি লিস্ট তাই কমন এডমিশন টেস্টনি বাকি জরা সাকলাই জাখা সাল চিনই জুন নৈশাই নৈচিদ অবনি বাকি তৈব কাহামকে সাই মাননানি বাকি প্রিন্সিপাল ইনচার্জ গভর্নমেন্ট কলেজ আর্ট এন্ড ক্রাফটনি তাংনগো থাঙ্গে দাদাক সিদাক মালাই মানো
0: আসকজরা খানাবাইকা তিনি কক থুমর তাবু খানালায়নে সেবক বরক তেলাংমানি কক

0: klainani nangnai abuni bagaina rok website o habuinai mano tpsc.tripura.gov.in o website ni bising tinarok online o from flap klai manwayan
1: Tripura Public Service Commission ni bakhaktei kasha kokmongo shakle jakha assistant technical officer ni achok thayo borok tlangnani bakai online te koimung blai yasak nani bakai shaldok shaklai kha achok thai tongo kai neira neji eba 220 ta ringmari ingnani nangnai engineering o be btech computer science it electronics yakaba electronics and telecommunication ইয়াকেবা এম সি এ আমতিহাই পাস খাইসাক অংনানি নাংনাই উমর অংনানি নাংনাই উমর চিচার নিসিমি উমর বিশি ব্রিচি জরানি বিশিঙ্গ অনলাইনতেই কয়লাই জমার নানি পাইথাক সালংখা সালবা জুন নৈসাই নৈচিদ সারিকনি দাম্বা তেইশতি থামসিনি বিশিঙ্গ বরকনি অনলাইনতেই যে কয়মং ব্লাই রমানি আবো সগৈনানি নাংনাই বরকনি কল লেটারনো সৈজাক তংনাই বরকনি ইন্টারভিউনি শাল তেই জরার আপনি পাকি রং থামরা বাচি নি এস সি এস টি বিপিএল পিডাব্লিউ ডি আমতে হাইরকনি পাকি হেঙ্কে রং নৈরা বাচি রুই জিএসটি গনাং খাই বরকনি কয়মং বলাই রহরনানি নাংনাই তেই বোকাহামকে সাইমাননানি পাকি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ডট ত্রিপুরা ডট গভ ডট ইন আজাগাও নাই মানো
0: আশোক জোড়া খানা পাইকার সেবুক বরক তালাং মানে কক তাবো খানালায় নবর তিবার নিয়ে সেখান বাড়িয়া কক তোমা
1: আগুলি বীরখুম খলাতেই গানা গিনে আমচাইনি নকবার তিবারনি ককতমাও সাকলাই যাখা নখা চুমুই গনাং তংনাই ফেরাং ককি ওয়াতেই ফাই ফানো মানো জাগা জাগা আমচাইও তুংকুক মানি মারিও তুং সামারিও নুক জাগানো থামসি বা ডিগ্রি সেলসিয়াস তেই তুংখ্লাই মারিও নুক জাগানো নেচি থাম ডিগ্রি সেলসিয়াস নবারও তুই হকুনি মারি সাকাও চুকুচিসনি পার্সেন্ট তেই খামাও নুক জাগানো বাচিসনি পার্সেন্ট হজাক মঙ্গো সাকলাই যাখা নর্থ উনকুটি ধলাই খোয়াই তে ওয়েস্ট ডিস্ট্রিক্টও ফেরাং ককি ওয়াতেই ফাইপানো মানো আবুনি পাকি হজাক তংনানি পাকি ককমংকাংসাও কচার জাখা
0: তিনি নেই পান্ডান কম থেঙ্কা আং তনুজা
1: তাই আং উষা দেববর্মা
0: আউ হাইউনি খরং পান্ডাও তাবো খানালায়ন রচাপমু খরং রোয়ানো বিকাশ রায় দেববর্মা

আসকজরা খানা বাইকা হাইনি খরাঙ্গ বিকাশ রায় দেবরমাবের চাপজাক বেলাই নখানা তত্তকরে চাপমো আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাই খ্যাতি নিফুংনি কক্রক পান্দা হাইনি খরাং যতনন

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হাইউংনি খরাং, আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দেব আজকের অনুষ্ঠান সূচি।

একটু পরেই 7টায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে। 7:25 থাকছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 এবং 7:40 শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ। গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত 7:45, আজকের শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে সমাচার প্রভাত সকাল 8টায়। 8:15 শুনবেন প্রথমেই যা দেখলাম এই জীবনে এই অনুষ্ঠানটি, আজকের অতিথি তপনকান্তি বৈদ্য, অবসরপ্রাপ্ত শিক্ষক, আনন্দপাড়া সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা। এরপরে শুনবেন বাংলা ছায়াছবির গান নিয়ে গানের ভুবনী অনুষ্ঠানটি। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দি সংবাদ। 9:05 শুনবেন হিন্দি ছায়াছবির গান নিয়ে গানে গানে অনুষ্ঠানটি। 10টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দি সংবাদ। 10:05 থাকছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। 10:30 শুনবেন সুরভি অনুষ্ঠানে বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 11টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দি সংবাদ। 11:05 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তীর অনুষ্ঠান। 2:00 মধ্যাহ্নকালীন সংবাদ ইংরেজিতে। 2:15 শুনবেন প্রথমেই আমার চোখে আকাশবাণী এই অনুষ্ঠানটি। এরপরে থাকছে সুরভি অনুষ্ঠানে বাংলা আধুনিক গান। ২:30 আমি নারী অনুষ্ঠানটি, এতে আজ শুনবেন অন্যরূপা, আজকের অতিথি সংঘমিত্রা নিয়োগী শিক্ষিকা। 3টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দি সংবাদ। 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5:10 অবকাশ রঞ্জনী অনুষ্ঠানটি। লোকসঙ্গীত অনুষ্ঠানে শুনবেন লোকগীতি 5:45। 6টায় ককবরক অনুষ্ঠান। 6:30 থাকছে খেতে খামারি অনুষ্ঠানটি। সৌরভ অনুষ্ঠান 7:05, আজকের অতিথি মাম্পি সরকার, ঠিকানা মুহুরিপুর শান্তির বাজার। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 থাকছে আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। 8:00 শুনবেন লাইভ ফোন ইন টক শো রবিবারই 8:00। 9:00 বাংলা নাটক চন্দ্রগুপ্ত, রচনা শৈলেন চৌধুরী। 10:00 থাকছে বিশেষ অনুষ্ঠান বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে। বিশেষ আলোচনা বিষয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা কতটা জরুরি, এ নিয়ে আলোচনা করবেন ডক্টর মেঘরাজ রায়। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের আজ সকালে অনুষ্ঠানে। প্রথমেই জানব আজকের দিনের ইতিহাস সম্পর্কে। আজ 17 মে 2026 ইংরেজি। আজকের এই দিনে ঘটে গেছে ইতিহাসে কিছু উল্লেখযোগ্য ঘটনা, জানব সেই প্রসঙ্গে। সাল 1817, আজকের দিনে প্রথম গ্যাস কোম্পানি প্রতিষ্ঠিত করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। 1872 সাল ভারত সংস্কারক সভা কর্তৃক ভারত আশ্রম গঠিত হয় ঠিক এই দিনে। 1934 সালের ঠিক আজকের এই দিনে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হয়েছিল ইতালিতে। সাল 2013, এই দিনে গণজাগরণ মঞ্চে সৃষ্টি করা হয়েছিল যোদ্ধা পরাধীদের ফাঁসির দাবিতে। স্যার আর্থার কিথ আজকের এই দিনে 1866 সালে জন্মগ্রহণ করেন, যিনি একজন স্কটিশ নৃতাত্ত্বিক ছিলেন। 1915 সালের ঠিক এই দিনেই নোবেল পুরস্কার বিজয়ী রবার্ট হফ স্টার্টার, যিনি 1915 সালে আজকের দিনে জন্মেছিলেন। ভারতের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন আজকের এই দিনে 1976 সালে জন্মগ্রহণ করেন। জনপ্রিয় পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো জন্মগ্রহণ করেন 1985 সালের। 1979 সাল ঠিক আজকের এই দিন মৃত্যুবরণ করেছিলেন ইংরেজ ক্রিকেটার এডি পেন্টার। 1608 গাসপার স্কট, যিনি একজন জার্মান গণিতবিদ হিসেবে পরিচিত ছিলেন, আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। 1888 ওলন্দাজের বিখ্যাত চিত্রশিল্পী অ্যান্টন মাউব মারা গেছেন ঠিক 17 মে তারিখে। 1955 সালে ঠিক এই দিনেই করুণানিধান বন্দ্যোপাধ্যায়, যিনি আজকের এই দিনে মারা যান, যিনি একজন ভারতীয় কবি ছিলেন। 2011 ব্রায়ান জাক্কুস, যিনি একজন বিশিষ্ট লেখক হিসেবে পরিচিত ছিলেন, মৃত্যুবরণ করেন আজকের এই দিনে, অর্থাৎ 17 মে তারিখে। সালটা ছিল 2011। শুনলেন আজকের দিনের ইতিহাস কী বলে।

আজ সকালে অনুষ্ঠানের আজকের একটি পর্ব রয়েছে, এ সপ্তাহের যোগাসন আসবে, এবার সেই প্রসঙ্গে আমাদের শরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে মেদ ছড়াতে অনেকেই শুধুমাত্র কিছু বিশেষ যোগাসন করে থাকেন। ফিট থাকতে, রক্ত সঞ্চালন ভালো রাখতে এমন কিছু যোগাসন করা উচিত যা আমাদের শরীরকে সুস্থ রাখে। শরীরকে সুস্থ রাখতে রোজকার ব্যস্ততার মধ্যেও নিয়ম মেনে কিছুক্ষণ শরীর চর্চা করা উচিত।

তবে নানা রকম শরীরচর্চার মধ্যে সবচেয়ে কার্যকরী হল যোগাসন। ওজন কমানোর পাশাপাশি একাধিক রোগ ব্যাধি দূর রাখতে যোগাসনের কোনো বিকল্প নেই। তবে দেহের নির্দিষ্ট কিছু অংশ থেকে মেদ ছড়াতে অনেকেই শুধুমাত্র ওই জায়গাগুলির উপর বেশি নজর দেন। প্রশিক্ষকরা বলছেন তাতে লাভ খুব একটা হয় না, বরং ফিট থাকতে, রক্ত সঞ্চালন ভালো রাখতে এমন কিছু যোগাসন করা উচিত যা পুরো শরীরের উপর এবং শরীরের সঙ্গে যুক্ত। ভুজঙ্গাসন। মেঝেতে উপর হয়ে শুয়ে পড়ুন। এবার হাতের তালু মেঝের উপর ভর দিয়ে পাঁজরের দুই পাশে রাখুন। এরপর কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর উপর ভর দিয়ে বাকি শরীরটা আস্তে আস্তে উপরের দিকে তুলুন। এরপর মাথা বাঁকিয়ে উপরের দিকে তাকান। এই ভঙ্গিতে 20 থেকে 30 সেকেন্ড থাকার পর আগের অবস্থায় ফিরে যান। প্রথম দিকে এই আসন 3 বার করুন, পরবর্তীকালে 5 থেকে 6 বারও করতে পারেন। মেদ ঝরাতে এই আসনটি খুবই উপকারী। এরপরে আসব ধনুরাসন। কিভাবে করবেন? উপর হয়ে শুয়ে পড়ুন, তারপর হাঁটু ভাঁজ করে পায়ের পাতা যতখানি সম্ভব পিঠের উপর দিয়ে আসুন। এবার হাত দুটো পেছনে নিয়ে গিয়ে গোড়ালির উপর শক্ত করে চেপে ধরুন। চেষ্টা করুন পা দুটো মাথার কাছাকাছি নিয়ে আসতে। এই ভঙ্গিতে মেঝে থেকে বুক, হাঁটু এবং উরু উঠে আসবে। তলপেট এবং পেট মেঝেতে রেখে উপরের দিকে তাকান। এই ভঙ্গিতে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন। কুড়ি থেকে 30 সেকেন্ড থাকুন, তারপর আবার আগের ভঙ্গিতে ফিরে আসুন। এই আসন বার্তিনিক করতে পারেন। পদহস্তাসন। সোজা হয়ে দাঁড়ান, তারপর আস্তে আস্তে পা দুটো সামান্য ফাঁক করুন। এবার ভালো করে শ্বাস নিতে নিতে হাত দুটো উপরের দিকে তুলুন। আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে শরীরের উপরের অংশ সামনের দিকে ঝুঁকিয়ে দিন। হাত দিয়ে গোড়ালি স্পর্শ করুন। খেয়াল রাখবেন হাঁটু যেন না ভাঙে। 20 থেকে 30 সেকেন্ড এই অবস্থায় থাকার পর আগের অবস্থায় ফিরে যান। শবাসন। কেবল হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে পড়লেন মানে শবাসন হয়ে গেল এরকম ভাবার কোনো কারণ নেই। শবাসন করতে হলে প্রথমে পিঠের উপর ভর দিয়ে শুতে হবে, তারপর হাত দুটো দুপাশে রেখে পা দুটো সোজা করে রাখতে হবে, হাতের তালু থাকবে উপরের দিকে। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে। ভারী হতে হতে শরীর ছেড়ে দেবে। এই অবস্থায় চোয়াল শক্ত করে ধরে রাখার কোনো দরকার নেই। সমস্ত ব্যায়াম করার একেবারে শেষে অভ্যেস করতে হবে শবাসন। শরীরের চাহিদা বুঝে মিনিট 5 পর্যন্ত অভ্যেস করা যেতে পারে এই ব্যায়াম। এই ব্যায়ামগুলি যদি নিয়মিত আপনারা অভ্যেস করেন, তাহলে শুধু মেদ ঝরানো নয়, গোটা শরীরের দেখভাল করা হবে এই আসনগুলির করার মাধ্যমে। শুনলেন আজ সকালে অনুষ্ঠানের একটি পর্ব এই সপ্তাহের যোগাসন সম্পর্কে।

এবার চলে এলাম আজকের স্বাস্থ্য বিভাগে। আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। গোটা বিশ্বব্যাপী উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 2026 সালের 17 মে আমাদের 21তম বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপিত হতে যাচ্ছে, যার মূল ভাব হল, অর্থাৎ এবছর 2026-এর যে প্রতিপাদ্য বিষয়, একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। আজ 17 মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। উচ্চ রক্তচাপ দিবস বিশেষত নিম্ন থেকে মধ্যম আয়ের এলাকাগুলিতে উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রক্তচাপ পরিমাপে নির্ভুলতা বাড়ানো

উচ্চ রক্তচাপের প্রধান কারণ হলো জীবনধারা সম্পর্কিত অভ্যেস, যা আরও বেশ কিছু রোগের কারণ হতে পারে। উচ্চ রক্তচাপ আছে জানার পর ওষুধ খাওয়ার চেয়ে এই রোগ এড়াতে সতর্কতা অবলম্বন করা ভালো। অনিয়মিত খাদ্যাভ্যাস, দীর্ঘক্ষণ স্ক্রিনে থাকা এবং ব্যায়ামের অভাব, আধুনিক জীবনযাত্রার এই দিকগুলি উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। তারপর রয়েছে বংশগতি, স্থূলতা এবং বার্ধক্য উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। উচ্চ রক্তচাপ এমন একটি রোগ যার কোনো নির্দিষ্ট লক্ষণ দেখা যায় না, তাই এটি প্রায়শই উপেক্ষা করা হয়। তবে এটি মারাত্মক হতে পারে, যে কারণে এটি নীরব ঘাতক হিসেবে পরিচিত। লক্ষণ হিসেবে থাকতে পারে মাথা ব্যথা, বুকে ব্যথা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, অনিয়মিত হৃদস্পন্দন, বমি বমি ভাব, বিভ্রান্তি এবং নাক দিয়ে রক্ত পড়ার মতো লক্ষণগুলি উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে। যদি এই লক্ষণগুলির কোনোটিও দেখা দেয়, তাহলে অবিলম্বে একজন ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। রক্তচাপ থেকে নিরাপদ থাকার ব্যবস্থা সম্পর্কে চিকিৎসকরা বলেন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য জীবনযাত্রার পরিবর্তন আনা খুবই গুরুত্বপূর্ণ। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ধূমপান এবং অ্যালকোহল সেবন এড়িয়ে চলুন। ধূমপান নিকোটিন কোষকে সংকুচিত করে। অতিরিক্ত অ্যালকোহল সেবন আপনাকে উচ্চ রক্তচাপের শিকারও করতে পারে। অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়াতে পারে, তাই লবণ গ্রহণ সীমিত করুন এবং সোডিয়াম থেকে দূরে থাকুন। প্রক্রিয়াজাত খাবারে উপস্থিত অতিরিক্ত চিনি, সোডিয়াম এবং চর্বি আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। আপনার খাদ্য তালিকায় তাজা ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করুন। এগুলিতে পর্যাপ্ত পটাশিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপ প্রতিরোধে সহায়তা করে। অতিরিক্তভাবে মানসিক চাপ কমানো, রক্তচাপ পরীক্ষা করা, মনকে শান্ত রাখার চেষ্টা করা এবং নিয়মিত ব্যায়াম ও যোগ ব্যায়াম করা। 2005 সালে শুরু হয় বিশ্ব উচ্চ রক্তচাপ লীগ। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপনের সূচনা করে বিশ্ব উচ্চ রক্তচাপ লীগ শুরু করা হয়। 2005 সালে এই লীগ প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস 14 মে 2005 সালে পালিত হয়। তবে 2006 সালে তারিখটি 17 মে নির্ধারণ করা হয়। সেই থেকে প্রতি বছর 17 মে অর্থাৎ আজকের এই দিনে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে হিসাবে পালিত হয়ে আসছে। এই দিবসের উদ্দেশ্যই হল উচ্চ রক্তচাপের ঝুঁকি এবং এর প্রতিরোধ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া, যাতে ভবিষ্যতে এই সমস্যা সম্পর্কিত সমস্যাগুলি এড়ানো যায়। শুনলেন আজকের আজ সকালে স্বাস্থ্য তথ্য। আর এরই সাথে বিদায় নেব আজকের অনুষ্ঠান থেকে। আবার ফিরব আগামী সকালে আজ সকালে।

এতক্ষণ শুনলেন আজ সকালে অনুষ্ঠানটি আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতে শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026-এর জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। CBSE আগামী 1 জুলাই থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষা পড়া বাধ্যতামূলক করেছে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স IPL ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিয়ে রেখেছে। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইল ফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু সম্পর্কিত কার্যকলাপ নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হবে। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। এই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ছাড়াও বিভিন্ন ইউরোপীয় দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির পর প্রধানমন্ত্রী মোদীর এটি প্রথম ইউরোপ সফর। 2025 সালে ভারত সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল 775 কোটি মার্কিন ডলার। ভারতে সুইডেনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ গত 25 বছরে বেড়ে দাঁড়িয়েছে 282 কোটি 50 লক্ষ মার্কিন ডলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেদারল্যান্ডসের সংস্থা ASML এবং টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ায় ভারত শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করবে। নেদারল্যান্ডসের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলকে শক্তিশালী করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের দক্ষতার প্রতি এটি বিশ্বের আস্থার প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে ভারত ইউরোপ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ASML এবং টাটার মধ্যে হওয়া চুক্তি দুটি প্রধান গণতান্ত্রিক এবং দায়িত্বশীল বিশ্বশক্তির মধ্যে যুগান্তকারী সমঝোতা। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করেছে বলে উল্লেখ করে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে ভারতেই নকশা ও উদ্ভাবনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। দুদেশের মধ্যে দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি তিনি শিল্পপতিদের ভারতে বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি করারও আহ্বান জানান।
1: 21वीं सदी का भारत अवसरों की भूमि है। भारत टेक्नोलॉजी ड्रिवन भी है और ह्यूमैनिटी ड्रिवन भी है। भारत जितना एंशियंट है उतना ही मॉडर्न बन रहा है और विकसित भारत की जर्नी में भागीदारी का भी है। मैं नेदरलैंड्स में भारतीय समुदाय के सभी साथियों से कहूंगा, आप भारत में ज्यादा से ज्यादा सहयोग बढ़ाएं, इससे भारत का सामर्थ्य भी बढ़ेगा और आपके इन्वेस्टमेंट पर रिटर्न भी ज्यादा मिलेगा।
0: সিন্ধু জল চুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জল চুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মুখপাত্র আরও জানান, সিন্ধু জল চুক্তি রদ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা অপরিবর্তিত রয়েছে। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে বিভিন্ন রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান PP চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করছে। তিনি বলেন, একযোগে নির্বাচন করতে হলে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্ধারিত সময়ের আগেই ভাঙতে হতে পারে। পাশাপাশি দলত্যাগ বিরোধী আইন, অনাস্থা প্রস্তাব এবং রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত সমস্যারও সমাধান করতে হবে। মূল্যবান বিভিন্ন ধাতুর ওপর উচ্চ হারে সীমাশুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিধিনিষেধের আওতায় রূপো এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বিমানে ব্যবহৃত জ্বালানির ওপর ধার্য মূল্য সংযোজন কর বা ভ্যাট 25% থেকে কমিয়ে 7% করার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, বিমান পরিবহন ক্ষেত্রকে স্বস্তি প্রদান এবং পর্যটন ও পরিবহনকে উৎসাহিত করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্ব আরোপের সূত্র ধরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষায় জীববিদ্যার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের উদ্ভিদবিদ্যা শিক্ষিকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাকে একজন জীববিদ্যার প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। এই মামলায় অপর দুই অভিযুক্ত PV কুলকার্নি এবং মনীষা ওয়াগমারেকে দিল্লির একটি আদালত 10 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। কুলকার্নি এবারে নিট পরীক্ষায় রসায়নের প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত ছিলেন। এই মামলায় অপর অভিযুক্ত ধনঞ্জয় লোখান্ডে মনীষা ওয়াগমারের কাছ থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন। এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহলিয়ানগর থেকে মোট 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষার পড়াশোনা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ওই 3টি ভাষার মধ্যে কম করে 2টি ভারতীয় ভাষা হতে হবে। 2020 নতুন জাতীয় শিক্ষানীতি ও 2023 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে। তবে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় তৃতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে না বলেও CBSE জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে স্কুলে ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতেই এর মূল্যায়ন করা হবে, সার্টিফিকেটে সেটি উল্লেখ করা থাকবে। শিক্ষামন্ত্রক দেশে স্কুলছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল এই নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ের প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়েও পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছয়। তিনি আরও জানান, 14 থেকে 18 বছর বয়সসীমার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে। সচিব জানান, আর্থিক অনটন, পারিবারিক দায়বদ্ধতা এবং জীবিকা সংক্রান্ত চ্যালেঞ্জের জন্য ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে।

হচ্ছে। মহারাষ্ট্রে অপারেশন অন্তিম প্রহারের অধীনে গড়চিরোলি পুলিশ ও সিআরপিএফ 8 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। 5 মাওবাদী আত্মসমর্পণ করেছে। অভিযানে এলএমজি, AK-47, SLR, ইনসাস রাইফেল সহ 51টি আগ্নেয়াস্ত্র এবং 65,34,000 টাকা উদ্ধার হয়েছে। ইটালিয়ান ওপেন টেনিসের ফাইনালে আজ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার ক্যাসপার রুডের বিরুদ্ধে খেলবেন। রোমের ক্যাম্পো সেন্ট্রালে সেমিফাইনালে গতকাল দানিল মেদভেদেভকে 6-2, 5-7, 6-4 গেমে হারিয়ে দেন সিনার। অন্য সেমিফাইনালে রুড ইটালির লুচিয়ানো দার্দেরিকে 6-1, 6-1 গেমে হারিয়ে ফাইনালে ওঠেন। ব্যাংককে আয়োজিত থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশিয়ার লিও রলি কার্নাডো এবং ড্যানিয়েল মার্কিন জুটির মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে এই ভারতীয় জুটি মালয়েশীয় জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিইয়ে রেখেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে গতরাতে 248 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 218 রান তুলতে সমর্থ হয়। অধিনায়ক শুভমান গিল সর্বোচ্চ 85 রান করেন। এর আগে কলকাতা 20 ওভারে 2 উইকেট হারিয়ে 247 রান তোলেন। ফিন অ্যালেন 93 রান করেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। ধর্মশালায় খেলা শুরু হবে 3:30। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লিতে ম্যাচ শুরু 7:30। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্ট বেঙ্গল আজ ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 7:30। দুটি দলই 11 ম্যাচে 22 পয়েন্ট সংগ্রহ করেছে। এই মুহূর্তে গোল পার্থক্যে ইস্ট বেঙ্গল লীগ তালিকায় দ্বিতীয় ও মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে। আসছি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতে শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026-এর জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রধান অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে তা চার বছর পূর্তি উপলক্ষে গতকাল সংবাদ মাধ্যমকে বলেছেন, রাজ্য সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সরকারের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন। তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, মেডিকেল আসন বৃদ্ধি, নতুন পরিষেবা চালু ও কলেজ বৃদ্ধির ফলে বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কমেছে। তিনি জানান, স্বচ্ছতার সঙ্গে 22,000-এরও বেশি চাকুরি প্রদান করা হয়েছে এবং আগামী দিনে 100% উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে সংস্কারমূলক কাজ করে যাচ্ছে। গতকাল আগরতলার কুঞ্জবনস্থিত বিশ্বেশ্বর রায় কমপ্লেক্সে পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত স্টেট ডাটা সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, স্টেট ডাটা সেন্টার স্থাপনের ফলে রাজ্যের কৃষি জমিতে জলসেচ ব্যবস্থার প্রসার ঘটবে এবং বন্যা নিয়ন্ত্রণেও ভূমিকা নেবে। ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্টের আওতায় রাজ্যের এই স্টেট ডাটা সেন্টারটি গড়ে তুলতে প্রথম পর্যায়ে ব্যয় করা হয়েছে 4,67,00,000 টাকা। দ্বিতীয় পর্যায়ে এই ডেটা সেন্টারের জন্য ব্যয় করা হবে 4,50,00,000 টাকা। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্ন নদীর ভাঙন রোধে 193টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ রূপায়ণ করা হবে। আগরতলা সহ গোমতী জেলার বিভিন্ন স্থানে বন্যার জল নিয়ন্ত্রণে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন, যেখানে হাজারো প্রবাসী ভারতীয় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, সাম্প্রতিক ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির পরিপ্রেক্ষিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, সবুজ হাইড্রোজেন ও জল ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দশকটি বিশ্বের জন্য সংকটের দশকে পরিণত হচ্ছে। এখন মানবজাতি বহু গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। প্রথমে ছিল করোনা ভাইরাস, তারপর যুদ্ধ, আর এখন রয়েছে জ্বালানি সংকট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আজ দেশের সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেন পার্কে পৌঁছবেন, যা নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে গভীর সম্পর্কের একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। রাজ্যে আগ্রহী যুবকদের সেনাবাহিনীতে যোগদানের জন্য প্রস্তুত করতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় সেনাবাহিনী। আগরতলার শালবাগানে গত 4 মে থেকে গতকাল পর্যন্ত অগ্নিবীর প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে ভারতীয় সেনাবাহিনী স্পিয়ার কপসের অধীন এলবার্ট 1 ব্রিগেড। গতকাল ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়, অগ্নিপথ প্রকল্পের আওতায় সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক ত্রিপুরার যুবকদের শারীরিক, মানসিক ও শিক্ষাগতভাবে প্রস্তুত করে তোলাই ছিল এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য। সেনাবাহিনীর উদ্যোগে গড়ে তোলা অগ্নিবীর রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং সেল মোট 29 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সেনাবাহিনীর নিয়ম অনুবর্তিতা, মূল্যবোধের পরিবেশ, তাদের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য দীর্ঘ দৌড়, বাধা অতিক্রমের অনুশীলন, ব্যায়ামের মাধ্যমে কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়। ঊনকোটি জেলায় হামের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে এবং হাম প্রতিরোধে টিকাকরণের হারও যথেষ্ট সন্তোষজনক। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে গতকাল কৈলা শহরের DM কনফারেন্স হলে হামের প্রাদুর্ভাব ঠেকাতে এবং এই বিষয়ে টিকাকরণের অগ্রগতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা জেলাশাসক ডক্টর তমল মজুমদার, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ, CMO ডক্টর শীর্ষেন্দু চাকমা, জেলা প্রতিষেধক আধিকারিক ডক্টর সন্দীপন ভট্টাচার্য। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা গতকাল থেকে পশ্চিম জেলার বিভিন্ন মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 2টি খেলা হয়। নরসিংগড়ের TIT মাঠে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব 8 উইকেটে কর্নেল কোচিং সেন্টারকে এবং মোহনপুরের তালতলা মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার 10 উইকেটে GB প্লে সেন্টারকে পরাজিত করে। আসরে মোট 22টি দল অংশ নিয়েছে। ছত্তিশগড়ের স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপের তৃতীয় তথা শেষ খেলায়ও রাজ্যদল জয়লাভ করে। গতকাল ত্রিপুরা 3-1 গোলে সিকিমকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। রাজ্যের উত্তর জেলা ঊনকোটি, ধলাই, খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 8.9 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.9 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমাপুরীও বিথিকা দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি সুইডেন নিয়ে গথেনবার্গ সগুয়ান আবুবাই দিল্লি গতালতে স্টকহোম বিশৃঙ্গ কুথুক হালক অঙ্গি বাসাওয়ান লাইথাংজা জানুয়ারি তাল ভারতে ইউরোপীয় ইউনিয়ন নিবিশৃঙ্গ ফিয়কজাক বানিয়া মুংসৈ রিমানি সামংবুতাংনি উলো অবন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী পুইলা ইউরোপ হাকতর বেড়াইমু ইয়াং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি মিয়া নেদারল্যান্ড বেড়াইমা জড়াও আর তঙ্গুই তংনায় ভারতনি বড় রোগনি বুখা কক নারখাতে নেদারল্যান্ডনি কুচুক বেরেমনি বানিয়া খেলাইনাই রকবাই পান্দাও মালাইখা মোচা মোদী সাকা সালকিসা সকাং ভারত ইউরোপ ফিয়কচাক বানিয়া কক খালাইমুং রুগিন অ বেড়াইমু বেলাই নাংকুকমানি সিবিআই মিয়া নিট ইউজি নৈশাই নৈচি দক আমজুকমুংনি বায়োলজি সঙ্গমুংগুলাই কারিজাকমা পাতিমুঙ্গ গদালজা খরকসা ফরেংনাইন রমখা ককশিল চাজাক নিমুং মনীষা গুরুনাথ মান্দারে ব মহারাষ্ট্রনি পুনেনি খরকসা বোটানিনি ফরেংনাইজক সিবিআই শাখা ব নিট ইউজি নৈশাই নৈচি দক আমজুকমুং সামুংবাই গদালজাক টংমানি তাই ন্যাশনাল টেস্টিং এজেন্সিনি বাই আলাইদা এলএম করং হেনে চংজাক টংমানি চেরে নাইনাই মথা শাখা ককশিল চাজাক নিথানি বোটানি তাই জুলজি আমজুকমুং কাংবলাইনি যত এক্সেস তঙ্গ মথাতে বোসাকা ব অ তালনি চিবরি শালমারি রমজাক পুনেনি মনীষা ওয়াকমারনি ইয়াকতৈ নিট আমজুকমুঙ্গ আচুকনাই রগ্ন থুমতে বাইথাংনি পুনেনি নগ অ সরংনাই রগ্নতি আলাইদা কোচিং ক্লাসনি শেপ খেলায়ো ব দরবাও তাবুকশাক জড়া দিল্লি জয়পুর গুরুগ্রাম নাসিক পুনেতে আহলিয়া নগরনি খড়গচুকু ককশিল চাজাক।

রকনো রমখা মঞ্চকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হাসতে হাপাং মুখথাং বাই কথারে উইন সামুং সনাম ফিরমা তাঙ্গই তঙ্গ মিয়া আগরতলানী কুঞ্জবনী লুকু সামুং নাইখংনি তুই সম্পদ বেডিকনি শাক থার্মা বাই যুগালি যাক স্টেট ডাটা সেন্টার নু চেঙ্গেরিমা পান্দাও ব অকক শাখা ব শাখা স্টেট ডাটা সেন্টার আচুক রিজাক মনা বাগিন হাসতে নি হুক বার খালাইমা খেতব তুই লুমুং বাং রুমানি তাই তুই লম সামান্য কম থেঙ্গানো মঞ্চকরাতে বসাকা জুদা জুদা তুইমানি হারুয়া কুয়াকমা কাশুনা বাগৈ তুই তরমা কম থিংমা তাংবতাং কাইসারা চুকু চিথামনি সামুং চারিতি সাজাগানো আগরতলানো খবৈ গুমতি হাঙ্কুরনি জুদা জুদা আম চাইও তুই তরমা কম থিংনা বাগৈ হাসতে হাপাং আলাইদা শাকথারি সামুং তাঙ্গৈ তঙ্গ পান্দ কগনারখা লুকু সামুং নাইখুংনি তাঁকরা পি কে গোয়েল হাসতে শিকলা রকনো নাইমথাং বাহিনীও গদাল ফাইনা বাগে ভারতনি শ্যাংক্রাগ রোগ লামনাহারকা আগরতলানি শালবাগানো লাইথাংজাক ও মে তালনি বুড়ি শালমারনি সিমি শালচিদক জোড়া অগ্নিবীর প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং প্রোগ্রাম কাইসা সংসাকা ভারতনি নাইমথাং বাহিনী স্পিয়ার কর্পসনি নাইকল মুঙ্গো এলবার্ট এক্কা ব্রিগেড ও ট্রেনিং সেল যত খড়ক নৈচি চুকু সরংনাই শিকলারক মানজাক ফাইকা হা কতনি লগি সিপাহী চোলা হাং করো ব খনা এবা অ মে তালনি শালচি চারনি সেমি শাল নই চিবা জোড়া জনজাতি কুবুন আমচাইনি কামিরগো সবসে দূর সবসে পেহেলে লুকু দাইমুং সামুং বুতাং অঙ্গানো হাঙ্কর নাইকল ফাং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল ককতমা থুমনাই রকন অকক শাখা ও সামুং বুতাঙ্গ সিপাহী চোলা হাঙ্কনি খুং থামচি চার কামিও নাইকল মুংনি জুদা জুদা শেপ তুনি রিজাগানো ও সামুং বুতাঙ্গ লুকু রগ্ন কেন্দ্রতে হাসতে হাপাংনি জুদা জুদা তাং বুতাং শেপ রিজাগানো শাখাম তাঁকরা কিরণ গিত্তে মিয়া জিবি শাখাম নাইনগো চেরাই রোগ নিয়ে বুখাথায় বেমার নাইনানে আলাইদা ওপিডি সেন্টার নো চেঙ্গেরিখা যতই খড়ক নৈরা বাঁচি এমবিবিএস পড়িও টংনাই রোগ নিয়ে বাগে কতালকে সালামতি সাজা ক্লাসরুম নি সামুঙ্গ মিয়া বেড়াই নাইখা এজিএমসিও রেডিও ডায়াগনোসিক্স বেডেক নি শেপ রিমুংনতে বুকতালকু খেলাইনা বাগৈ মোচাং গিতে শাখাম তাংফাং রোগবাই কগলাম সালাইকা সিপিআইএম সদর বুখাস্তে কমিটি নি চেতন বাই তিনি মিয়া আগরতলা আউলিও খা দুমা হিমবত কাইসা সংসা জাখা সিপিআইএম অজা অমল চক্রবর্তী শাখা পেট্রোল ডিজেল ন খবৈন শালব্রুমনি নাংকুকমা মানিরকনি রাংমারি বাংমানো কেবেঙ্গে অ খা দুমা হিমবতক ন সংসা জাখা ছত্রিশগড়নি স্বামী বিবেকানন্দ মুকুমু বিশি নৈশি উমর জোড়ানি ফুটবল নি বসংবেরেমনি বাতাইমুঙ্গো ত্রিপুরা কোয়ার্টার ফাইনেল কাশাকা গ্রুপনি পাইথাক থুংমুঙ্গো ত্রিপুরা কপ্লাইংখা ত্রিপুরা গোল কাইথাম কাইসানি ফের বাই সিকিম ন ম্যাচেনখা নবার তৈবার নিয়ে ককতুমা তিনি দি পর্যরা নবার তৈবার নিয়ে বুখাক্ত সাজাকা নখা চুমুই কবলচাক তঙ্গানো ফেরাঙ্কগৈ কিসাসক থায়ও দামসাও বুড়ি চিনি সিমি বাঁচি কিলোমিটার দৌই ওয়াতেই ওয়াউই মানো হাস্তনি শালসি উনকুটি দলাই খুয়াইতে পশ্চিম ত্রিপুরা জেলাও ওয়াতেই কুবুংখে ওয়াউই মানোহিনে হজাক খেলাই যাখা মিয়া ফুংনি সিমি তিনি ফুংজোড়া ওয়াতেই মানে মারি এংখা চার দশমিক চুকু মিলিমিটার আগরতলাও তিনি আইচুকনি খামানি তুংমারি তংমানি নৈচিতাম দশমিক চুকু ডিগ্রি সেলসিয়াস তিনি শালনি তুংমারি শাকাও তঙ্গানা থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ককবর ককতমা পুরিমুং তাবুকনি বাগে অরণ্য পাইখা উলনি ককবর ককতমা আওয়াইঙ্গানে তিনি সানজা দামসিনী তামুই সতী ব্রেচিবাও

এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে শুনলেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বেলুনিয়া কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:46 হয়ে 52 সেকেন্ড। এখন শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

শুনলেন যা দেখলাম এই জীবনে এই অনুষ্ঠানে? আজ বললেন তপনকান্তি বৈদ্য, অবসরপ্রাপ্ত শিক্ষক, আনন্দপাড়া সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা থেকে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুরু হচ্ছে গানের ভুবনে এই অনুষ্ঠানটি।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের গানের ভুবনে। এই অনুষ্ঠানে শুনব আজকের বাংলা ছায়াছবির গান। আজকের প্রথম গানগুলি নিয়েছি এমনই একজন গায়কের কণ্ঠে গাওয়া গান দিয়ে, যার কণ্ঠে সত্যি জাদু আছে, যার গান আমাদের মনে চিরকাল গেঁথে থাকবে। তিনি হলেন শান। তার পুরো নাম শান্তনু মুখোপাধ্যায়। তিনি একজন প্রখ্যাত ভারতীয় গায়ক এবং অভিনেতাও বটে। 1972 সালের 30শে সেপ্টেম্বর ভারতের কান্দায় জন্মগ্রহণ করেন শান। তার কর্মজীবনের শুরুতে তিনি তার বোন সাগরিকার সাথে জুটি বেঁধে কিছু জনপ্রিয় গান করেন। পরে তিনি হিন্দি চলচ্চিত্রের জন্য প্লেব্যাক করেন এবং নিজের ব্যক্তিগত অ্যালবামও প্রকাশ করেন। তার বাবা মানস মুখোপাধ্যায় বলিউডের একজন বিশিষ্ট সুরকার ছিলেন। আজকের গানের ভুবনে অনুষ্ঠানটি সাজিয়েছি শানের কণ্ঠে বিভিন্ন বাংলা ছায়াছবির গান দিয়ে। প্রথম গানটি শুনবেন ছবি চ্যাপলিন, শিল্পী শান এবং কৌশিকী চক্রবর্তী।

আজকের গানের ভুবনে অনুষ্ঠানে আপনারা শুনছেন শানির কণ্ঠে বিভিন্ন বাংলা ছায়াছবি থেকে গান। মাত্র ১৩ বছর বয়সে শান হারিয়েছেন তার বাবাকে। তিনি তার কর্মজীবনের একটি খুব প্রাথমিক পর্যায়ে টেলিভিশন অনুষ্ঠান দিয়ে শুরু করেন। তিনি ২০০৬ থেকে ২০০৭ সারেগামা পার হোস্ট ছিলেন এবং সারেগামা পা ক্যাম্প। শান ভারতের স্টার ভয়েস এবং ভারত টু স্টার ভয়েস নামক আরেকটি জনপ্রিয় রিয়েলিটি শোতে হোস্ট হিসেবে কাজ করেছেন। তিনি একটি অত্যন্ত জনপ্রিয় ২০০৯-২০১০ সালে মিউজিক কা মহা মোকাবলা শোতে অংশগ্রহণ করেন এবং গায়ক হিসেবে খ্যাতি অর্জন করেন। রাম ইন্দো পপ প্লেব্যাক করতে গাওয়া গান শান তার বিভিন্ন হিট গানের সঙ্গে একটি দীর্ঘ পথ আসা হয়েছে। ১৯৮৯ সালের সিনেমা পরিন্দাতে গান গেয়েছেন শান, তখন তার বয়স মাত্র ১৭ বছর ছিল। তার অবদানের জন্য তাকে অনেক বিখ্যাত পুরস্কারও প্রদান করা হয়। ফিল্ম তনহা দিল ২০০৯ সালে স্টার পরিবার পুরস্কারের জন্য শ্রেষ্ঠ একক অ্যালবাম পুরস্কার সমাবৃত করা হয় শানকে। তিনি জি সিনে অ্যাওয়ার্ড ২০০৪, ২০০৭ এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার হিসেবে পুরস্কৃত হয়েছেন।

শুনছেন গানের ভুবনে অনুষ্ঠানে শানের কণ্ঠে বিভিন্ন বাংলা ছায়াছবি থেকে গান। এবারের গানটি শুনবেন কেন কিছু কথা বলো না, এই ছবি থেকে।

ভারতীয় সঙ্গীত জগতের নাম, এক অনন্য নাম শান। তার মিষ্টি হাসি, মধুর কণ্ঠস্বর আর সহজ সরল ব্যক্তিত্ব তাকে লক্ষ লক্ষ শ্রোতার মনে প্রিয় করে তুলেছে। বলিউডের অন্যতম বহুমুখী গায়ক হিসেবে শানকে শ্রদ্ধা করা হয়। তবে গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে তিনি কাজ করেছেন একটি বুটিক শপে। তার পরিশ্রম এবং প্রতিভার জেরেই তিনি সঙ্গীত জগতে নিজের জায়গা তৈরি করেন। আজকের গানের ভুবনে অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান শুনলেন শানের কণ্ঠে। আশা করি আমার ভালো লাগা গানগুলি আপনাদেরও ভালো লেগেছে। আর এরই সাথে শেষ করব আজকের এই অনুষ্ঠানটি। সবাই ভালো থাকবেন।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:05 হয়ে 42 সেকেন্ড। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান নিয়ে গানে গানে অনুষ্ঠানটি।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের গানে গানে অনুষ্ঠানে। আজকের প্রথম গানটি শুনবেন বর্ডার ছবি থেকে, শিল্পী রূপকুমার রাঠোর।

গানে গানে অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন লাল সিং চড্ডা এই ছবি থেকে, অরিজিৎ সিং এবং সহশিল্পীদের কণ্ঠে। আর এই গানটির সাথেই শেষ করব আজকের গানে গানে অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন দেশবন্দনা অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান সুরভি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সুরভি অনুষ্ঠানে আধুনিক বাংলা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। এর ঠিক পরেই শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর কপরক অনুষ্ঠান।

Orang sengok, orang sebab.

是我让上不可来也别难过可可没朋友人生不我让是老婆的把你过得来给我你你妈你呀把你妈你

আহু তাহু বহু মারি গেছি বেলাখানি অখানা তো রেচাবং হাজকনি রেচাবং খালেখা বুক বরং গান তিলক মালা দেববর্মানি খারাং গতি বাইকে রেজাব যা ও রেচাবং চিন রেচাবং তৈ ব খনা তো রেচাবং ফাইসং থাই খনাতো খনাতো রেচাবং ও মহাই খাইন হাজকনি রেচাবং মতাঙ্গই নারকায় ও মতামং সিনি বেলাইখিন নাকুকমানি অজরব থাকলায়নে দেখরকসা বুকুকনি খরাং গতি বাইকে রেজাবজাক ও রেচামুঙ্গ

满心里萨克鲁巴都有克鲁达吉贡达吉贡。

Oh.

Sada sak, da chikon.

가시르 야크 대치군

Dajji konro yakra kusa chenda no kawo.

chikalo yang bu chikalo.

그래 파이 또 바이킹 나 지금

나 지금 나저 누구나 나 지금

লক্ষপতি দেবরমণি খরাঙ্কি বেখে রেজাব যাক রেচাব হাচক নে রেচাব বেলাখিন খানা তো হাচক নে রেচাব চিনি খানা বেলাখিন খাকসং মারিও বেলাখিন ইয়ারং চিনি ইয়াফং ইয়ারং চিনি লাইথাং যাক কথমার হুকুমো মুকুমো জন মৈতু খাই হ্যাঁ দে অজর ও হাইন হাই তেতংসা খানা তো রুচাপুনি ফাইচিংও থাকলায়নে খানানে দিয়ে ও খানা তো রুচাপুং

পানথনে মাই বসা হাঁকাইব ও পানথনে মাই বসা হাঁকাইব।

하쪽래 하빤토 혹하면이 혹하이잖아이 버러러 갈부

0: Resamung to chung khana lakya belai khena khana to kha te biniya golo sung angela ni khuktei koktang khana layana
1: ani bumung angela de berma ang tabu kaisa koktang sanai ani koktang ni bumung ungkha rangchak ni ha orangchak ni haole naithok faika do orangchak ni haole tongthok faika do faidi chalai rok faibedi faidi baya rok faibedi chinio hawo naithok tu bunani faidi kok baksa ungdi faidi chalai rok faibedi faidi baya rok faibedi chinio hawo tongthok tu bunani faidi fan baksa ungdi hapung botongo hate botongo chinio naithok hawale khufang bo hamo maifang bo hamo chini orang chak hawo ani koktang oran baikha
0: koktang ni yagulo haino hai te khoroksa ti phang bini khukti ba haino koktang khana layana
2: ani bu mung ti phang jor ma ani koktang kai wansuk di o asu song khailang ma kumrok bom motom tong pho kila bung mani kuhu kuhu khoro bukbo pungui tongkho tokha pungmani ka ka khorang bukbo khnawi tongkho ani kok borok asuk khnatok ei kuning de ingno oi khiliwei amar sapna sap jai dangno tang kothoma khnatok suijak bi borok kamawi de kamai thano komor thano ini laibuma khnatok rokno ei kri dangno rignai chamathui asuk ke naithok ei kri dangno ta sorbang asuk ke naithok sonai kri dangno chini muk mukumu hukumu rokno ba muthang phaino ting porai ke khlai tongmano thumsa khaino khorang sulugui kabui tongmano oba bani phaino ru glangsa pano koktang aro no paikha
0: khada khana to kha binyo koktang
3: i
0: au hingangke tabu khungangke tai khoraksa elis ni khuktei koklop khana layena
1: ani bumung elis eberma ani kok lup ni mung kami kami botong thok gana tei lama kami kotorma nok bo kebang ma lama tei thang lai sowo mal kung kebang ma kami gana wo rung no kaisa tongo o rung no go hakchal sampani serengnai bango diksha song ni nok bo a kami ono kami ni rung no lekha serengui bayoi diksha thangka raja khoro porina ni bagai diksha bupha hukbar khlai nai khukbar khlaiyai rang ni boroni kebang manai raja khor tongmani rang kebang ma nogorui kaisa kainai baino diksha bisi raja khoro tongmani rang ri kebang nango ri kaisa kaini baino diksha bisi aizao tamo khlainai gari ni bagai haikena ma tongsinai hamzagya filik falak no boni dol bo khoroksa khoroknei college ni second year a bisi gono college pori wei angkhor nai nayo hanang pinang hamjak thani bini kerei diksha belai khasinai berei ani koklu porono paikha
0: elis ni koklop khada khana tok jak baikha
3: i
0: ya gulo haino hai angela ne khoktei tewesha মেসেজ রমানি লুকুরগ্ন আপন খালায়
1: তাবু কাইসা লুকুরগ্ন মেসেজ শুনাই হার্ডওয়ার্ক এবার পরিশ্রম নতুই চিনি বরক নি লংমাও হার্ডওয়ার্ক নতুই ককিসা সানাই চিনি বরক নি সাক এক্সামাই কবংমা বেদেকি নতঙ্গ এক্সাম্পল অংখা চামানি নংমানি কুসুমানি আবহাই ফেকজাংনাই তঙ তে সোশ্যাল মিডিয়া এবা এডিক্ট ও এডিক্ট হোল লাইফ ইয়াকেবা থাংসং ন স্পয়েল খাইরিউ নরক ন আং সানা মুচুমানি খে এডিক্ট ককসে ও এডিক্ট অংখা হার্ডওয়ার্ক ইয়াকেবা পরিশ্রম নং কুবুই ন ফেকনা মুচুং খে তে ননকেব কাসুই মাঙ্গলা ও ফেকনা নিব আসক গলাইয়া বরক এডিক অঙ্গই থাঙ্গ যত ফেক জাংনাই আব কিসা আলাদা দাল বিদাল আপন ব খাই মানিয়া হার্ড ওয়ার্ক কবই এডিক তাম হার্ড ওয়ার্ক তে বসক তং তে তামন হার্ড ওয়ার্ক খাই তং নং ঠিক জায়গা দে হার্ড ওয়ার্ক খাই তং এবার রং জায়গাও হার্ড ওয়ার্ক কবই এডিক তাম হার্ড ওয়ার্ক খাই বসক তং তে তামন হার্ড ওয়ার্ক খাই তং নং ঠিক জায়গা দে হার্ড ওয়ার্ক খাই খাই তং এবার রং জায়গাও দে চং পাংচুয়াল বতং না সরগনা নাঙ্গ টাইম ন প্রায়োরিটি রিউই লয় তং না নাংনাই চং কভার হাইকে সামুং তাঙ্গ হার্ড ওয়ার্ক খাইও আফ্রু কোনো তৈ টাইম টেবল গুরুই থৈনা থাংনা শিয়া আবন আবহাই নং আবহাই ন পরিশ্রম এবার নেশা ইমাং তঙ্গই ন অ নেশা হাব বাক্সা বরক তঙ বিজাব পড়ি না সৈনানি তৈব তঙ থাংনানি বেড়াইনানি গেম থাকনানি সোশ্যাল মিডিয়া বাই তংনানি অব এডিক কাহামনি সাইটে হামিয়া সাইট তঙ নং বরক অঙ্গই নি বক্রগ বখা ওয়ানসুকমা কাহাম মানসুকনানি নাংনাই নং সাকননি নি লামাও ব সাইট কাহাম অংন হনৈ ডিসাইড মা খাইনাই হাইকে নি নাহার মুংন মুখথাঙ্গ তুবই ফুনুক মাননাই গগ্রক ওয়ানসুকমা নং ক্লিয়ার খে নি মাইন্ডসেট ন কাহাম গগ্রক সাইট তুই ওয়ানসুকে লামা কাহাম ন ডিসাইড খাই মাননাই ফিয়ানি নি ওয়ানসুকমা হামিয়াদৈ ওয়ানসুকে নি নি লামাও ব কোনো ডিসাইড খাই মাঙ্গলা লামা নুগলা খাইছে নং লাইফ ব তামো অংনা মুচুং আব নি মাইন্ডসেট ন ক্লিয়ার খে নাহানানি নাংনাই নি ফোকাস ন ঠিক জাগা গুবই বাইখে নি ব্রেন ন ঠিক কে নাহানা নাংনাই নি বখরক ন নং শিয়া তামন বাংকুক নং মুচুং কাহাম খে ওয়ানসুকনানি হায়া খে সাকসেসফুল খাই মাংলা লামা ইয়াকে বা স্টেস ও নং ইয়াপ্রি রা বাকি নাহার মুংসে টংনা নামনে হাইকে সে থাংসুগো লাইফ সাকসেসফুল অংনাই দেরারানি ব কাটি রাই আ নং ডাইরেকশন নং পজিটিভ মাংন ওয়ানসুকদি নেগেটিভ ডাইরেকশন তা খাইদি ঠিক তে কুবই ন কুবই নি ডাইরেকশন খাই এবার হার্ড ওয়ার্ক খাইনা নাংলা বখারুই ন সামু ন তাংদি লেখা পড়া সেরং মা ব আবহাই ন মাল্টি টাস্কিং সামু ন তা তাংদি মোবাইল স্মার্টফোন ন রং ন হামিয়া লামা ও ইয়াকেবা উদ্রু মুদ্রু খ্লাইরিও হাইনি বাকি বখানো কড়াকে নিনি ইমাং ন মকথং সামনা ন নাহার দি লংমা ও কেবেং মু তংফানো নিনি নাহার মু কবই অংখা হে কেব কাসুই মানিয়া নন ও মেসেজ যত চেরাই তে দিনে সঙ্গে বাকি
0: এঞ্জেলানি মেসেজ নরক সাইডেমান তাম ন ব সানানি থাঙ্কা যিনি ত্রিপুরা হাব বেলাইখেন এডিক্টেড হেকবা অমাহাই ফেক জাকনাই মানে রক বাই কুবুলজাক আপনাতেই ব সানানি থাকমানি হার্ড ওয়ার্ক টাম আব ব দিনে জন্য সেরে শুক্রবই সবাই খেলা রেখা তেই দিনেই সেকবা শিখলা শিখলে জ্রাই রকন ব অ মেসেজ রেখা যে কাহাম টংনানি টংখর কাহাম সামনানি তেই সাক বাই থাং বিনি মাইন্ডসেট ন কাহাম খাইনানি ব নেগেটিভ ওয়ানসকে উই পজিটিভ ওয়ানসকনাতেই ব সাই খেলা রেখা বেলা কেন খা তখনা বিনি ও মেসেজ রমানি ইয়াগুলো তাবক জং খনালাই ফিউনাই আরবনি খুকতৈ আরবনি জে ককতাং ব তাবক জং সাইখনারে নাই
2: আনি বুমু আরব জাবর মা আনি ককতাং নিমু মাফা খাসিয়া বসা বখা টং ব কৰি হাই লাইমা সামানি কপাল হাই আতংনাই সাতং ওয়াতৈ মাফা খাসিয়া বসারক ফাইকাই সালহর চুয়াক তাসবাই আজলা সাজক সংব মিয়া জাগাও ইয়াপ্রিরু মাফা খাসিয়া বসারক থাংমা লামা থাংগিয়া লামা থাইকরৈ যায়া মা থাংগিয়া থাইকরৈ ফা খাসিয়া বসারক ফিয়া লামা পাই থাগো আইমা সাইমা সংহাই মুখ্রে হুই সাহি সাইকরৈ হাই বিয়াংলে থাংছিনাই
0: আরবনি ককটাং খা খাতক জবা খেন
3: রাগুলো
0: হাইনহাই তে খরকসা তুইফাং বাইন ককটাং ককটাং তুই ফাইকা বিনে খুক তুই বাইন খাই নাইলাই ফেউানো
2: আনি বুমুং তুই ফোন মা আনি ককটাং কেরকজা কফাং tongkha mokolni muktui thangnani siliya tuimani bagai musungu kapnani asiyok sugui tuibo manliya muktrui yasiyagra nahar naimani nukha huimani kubui nukman no nukya nukyawai khunju mutup ui baksaba tongkha sak baithang simino hamjak khugyu khugi ui sakno hamjak nai dofa sinia bo dofa ni borokya gosima gunang tipra hinui bo thui nai toba dofa hamjak nai kubui kok sanai tipra busa bo simi si unjai

শুনলেন অবকাশ দুঃখিত বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ।

অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শুনছেন একই ছবি নীলকমল থেকে নেওয়া গান। গানের সুরকার রবি এবং কথা লিখেছেন শাহির। এবারে গানের শিল্পী আশা ভোসলে এবং সহশিল্পীবৃন্দ।

গানটি শুনলেন শিল্পী মোহাম্মদ রফির কণ্ঠে। অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শুনছেন নীলকমল ছবির গান। এবারের গানের শিল্পী মান্না দে।

শিল্পী আশা ভোঁসলের গাওয়া এই গানটির সঙ্গে শেষ করব আজকের অবকাশ রঞ্জনী অনুষ্ঠান। এতে আজ শুনলেন একই ছবি নীল কমল থেকে নেওয়া গান। গানের সুরকার ছিলেন রবি এবং কথা লিখেছেন শাহির। শেষ হলো অবকাশ রঞ্জনী অনুষ্ঠান আকাশবাণী বিলুনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন লোকসঙ্গীতে লোকগীতে আজকের শিল্পী গোষ্ঠগোপাল দাস।

0: শিল্পী গোষ্ঠগোপাল দাসের গাওয়া এই গানটির সঙ্গে শেষ করব আজকের লোকসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান, এতে শুনবেন নাটক রং। আজ শুনবেন এর প্রথম ভাগ। নাটকটি লিখেছেন নন্দকুমার দেববর্মা।
1: তাবুক খানাবাদী নাটক রুংনি পয়লাম বুখাক আবন সুইখা তাই কমথেঙ্কা নন্দকুমার দেববর্মা তাই আবন মশানা রেগুংখা শ্যামপ্লি থিয়েটার সেন্টারনি বরক ডক
2: মালে মরা তুমি কৃষ্ণ কে মাসে।

0: 오로스 버럭 그만 고통 나지 않았어. 비에사다 뭐 안다 무슨 가냐네 갑소이 동록. 너 걔가 나 탕나기라라.
1: 사. 너 다운 너기 버럭 가서 내가. 능 아슈 샤무 까함 까함 땅이 동이다.
0: 아버는 시글럭 비에사. 능 또 레카 버럭 그릉거이. 서울까지 자기리 클라이 오피스 아숙도 또 팬 돌아 동도 딸 파이케 베토나오니 로이성의 야파로 간 파이케. 안 하이 부터 바사이 파스카이 내가 거터는 카이. 능 뭐 사이만 가모. 돈 내야 거. 안타 봉가 타나 타냐 버스 사디
1: 다문이 타냐 나 버사 보럭 대박 스타 니니 부타스 봉니 까함 하야 나 사 니니 샤무
0: 안제 부터 빠스 마니 와 샤바스 파제코 아한 샤노 졸자 똥마캬
1: 다 기르디 사 시니 로기 폴리스 똥 실라이 똥 다문이 와나나니 보럭 스 사노 노케 함작 피라나
0: 너 힘나 하게 나 졸로 모하승 칼레 안니 자기리 사이 힘나이 앞으로 능 তাল বুরুম বুরুম বেতন খসাই নি লগি সোনা সারি দাড়ি রপাই রহমাব নাংলা প্রমোশন কত তা সারিন তা সাদি হিনি
1: নো মারঙ্গ
0: তাখর বুখর আং সামু পাইলে এং মা বাই যে বউটো পাস খলাই থাং মানি নরবাই মালাই ফাই মাইয়া আগুলি তং তই সরকারি কোয়ার্টার তং তই আনার কলিনি গান খাত তই
1: স্যার ও গান খানা মারন কক বঙ্গানা তা সাগ্রতি
0: তাখর নরক তাম খাই টংখা তাম খাই সাখা অ কক রং মুই তো মানৈ আং মা কাবু তা খুর গালেন দুঃখ
2: মো সাবর তং মা সামা গল গলং তং কে যা আংলে বিনি বদলা লাসি মাসে মুখাং বড় হুনিয়াং খা
3: দূর কবর নবন সিনিয়া দা মো সিন নেরা সিনিয়া দা সুমবুদি পাস কলে রহমনি
2: হাই জাং খমো
3: কবর জুল নং বা
4: হাই নটা
0: মুগা তা খুর বুখুর আং নরক নজে কক সামানি নরক নিবাগে আং থুই মুক্তি থাইয়া সাউই ব পুইয়া নরক ন নাইনে হনে আং তিনি সামুং কবা মা খিবই আং দিল্লি ও বেরে তো থানা তমানি থাইয়া ওই
1: স্যার আ দিল্লি দিল্লি থানা কক বঙ্গা তা সাগর দি
0: তাখর বখর আং তিনি ন কক থাই সানা মুচুং ও আবংখা তুং চিন সরকার নি চিন জাতি নি বাগে সামুং তামানি বাগে চিনর তাবো ইলেকট্রিক জাতি চুনাই চিনি হা আগক মানে চিনি জাতি আগক মানে দফা আগক মানে অবনে একমাত্র প্রমাণ খলাইও আবনি বাগুনি আমন কক মাস হও নরক বুনি কক তা খনা দে তাম নিংকাই ও হাসা গো নন আন নাসিক মে এক বাং বড় তং বড় নরক ন ফুতলা থং থং লিগ লাগাই হে খিল মানাই আং নরক নি এটা নরক আনি কক খনা দে তাই তাম সাজনাই তং হও দকে সালা
2: মেন নেতা বাবু কক থে সঙ্গাম সঙ্গ টংখা
0: তাব থাইসা থাই দাম থাই বৰি সিন্দি জামু সঙ্গ সিন্দি আং নং নেতা বলে
2: তাম খনা মানে তাকলাই ওয়াতে ফেকাই চিনি ইয়াং খেত পান্থর বেবাক লম থামনে হিনে হঙ্গাই চিং বিয়াং তাম খনাই ইয়াং থামনাই
0: আ বুনি বাগে দা ওয়াং তো তা ওয়ানা তা ওয়ানা দি আ বুনি বাগে চিং টংগো চিনি সরকার নি কর্মসূচিও টংগো নরক নি হাত লিয়ক লগি থাংপানো নরক না সং তুই অকল খানা রিগলা
2: দ হাই কে নং সিসি নি মাইফাং ফুলফাং নি নি কং না দা কিবি মান বা
3: আগে স্যার সিনে অ ক্ষতি পূরণ দে তোমা হুমা কাই উপর জামাইলা ই ক সরব সুকাং ন অফিসার ফাই সাইকেলাং ও তাকলাই ওতে ফেকে সিনে কামি রক বেবাং ন তুই লম্বাই নে হিনে সুমা ন তাউ নুগই মতাই ন মা হিজমা তংসি বলে কি চাফন চাবলা সিমালা লিয়া বলে
0: তা আপনারি বাবি বচুং টংগো নরক নি জ্যাক কবা মানি আব বেলাক না কিফলি মা মাই নাই চুন তাবক নরক ন সিনিয়র হাতা ইয়ত লাঙ্গাই কতাল কে কামি খাইরি ফিনাই আব চিনি দায়িত্ব তাই কর্তব্য
2: আহ বিয়াং বজানি কা আ হাম সিনিয়র হাতা হিমা বা আ কোন আছে মা হানো ভাই কে কিফ থাং মানাই বা
0: দেশ নি বাগে জাতি নি বাগে মন মন আত্মতে শাক ন ইয়াক হরি রে মানি তাখর বুখর নরক তা ওরা দে চুন যত নরক নি উক্র করি ফাড় আং তমো আনি বখারে পাইথা থুই থপজা ঠিক লাই নক নি বাগি সামুং টাঙ্গি থানাই তিনি তাই জরা করিখা পেশায় তিনি তাই বিয়াং থানা তং নাইলা
1: স্যার অমরপুর তিনি চিনি সম্মেলন তং স্যার আদা থানন
0: গা তাকর জংনার বাই মালাই না মুসুং ফানো হলো মালাই কক কা হামকে সালাইছ নাই চিনি জরা করিখা জং মিটিং মা থাংছ নাই থাঙ্কা অ খুলুম বাইখা

0: তাই তো খাইছি না, 10 দিন দিত
1: আহ
0: চল থালা সিবান তা
1: থাই আগে তাম খাইনা মা
0: 20 মাসে কি আর মা কুকুর খা
2: থাই আগে তে তাম খাই না ই ক সালো মজু মা থাকা তাব নগ সগিন আছে হরিং সিন আংখাই আমার সে ওয়ানাই টংসি ও
1: আন বড়তে তে টংসি না ই ক তাব গুয়াতে ফাইকেন যে যত তুইলম সবাই না ইনকা
0: আংলে পুইতে থাই আং ফাইও আসে খেত পান্থর কতমা নখা বাইছি নাংজাক বনডা আসে তুইলম মই তলা খিকলাই মান্না
2: উ কবার নঙ্গো পুটুক থাই আং সাই টংজা উখা বই লেখা পড়া সরঙ্গই এলাম করুন যে সাজং গাই নং বাহাই কে পুটুক থাই আং খা বা নলে আং ওয়ানা খা
1: আও বুইন বই যে সাপা নং টংটং তাবক চিনি হাক কমা না হুমেন সে ওয়ানা দে ন করৈ কামি করৈ বিয়াং থাং টং নে নে আংলে থুই চি মুক্তি থাংয়া
0: তাই তাম খাইছ না দহিম দিথ আসেমা হানো সেমা খিনা কে মকি চেন কক দা ইংসে মহানি নবার ওয়াতি বাই তরে ফেমিনি লগে ফেমিনি মহানি হাদলে বে থংলাই ফেমিনি সেরে ফুরুনি সিমি ভাই কে খিবি থাং মানা
1: আকো
2: হানি বদলা হা মানন তামা সগওয়ানাই টং বুইজে তে সুম মঙ্গান তা হিন্দি থালাই মা সাসেন তে ওয়ান সুই তাং খাইনা নি
1: আ হিন্দি থালাই সিন
3: রাইমা শর্মা তৈ সারকুনি পান্থর হাসুক হাফুম অর উর বিশার যা কামির আর চিনি বরক গাফনে বরক সিমিয়া ওয়ানজির বদং মানে গবাং মান ফিয়া বরং কলনি সামে কামি ফেরে যাক মালে গবাং বালগিয়া খুব

0: 1958 আগেনে পূর্ব পাকিস্তানী ফাইনের অগ্ন অরাইমা শর্মাতে রুকনি পান্থর কামি খাই রোজাক্ষা বরগ বলং জাগান মুফুনৈ হাঁস গান সামগা বরক বো কামি খাওয়ই চাই ফাইদ্রব বিশি খঞ্চর খে বরক বো অসাকাইলাই টংথলাই টংলাই বানথে মানে সামু জেনজামা তো বালোখা 1969 আপ্রুনি প্রাইম মিনিস্টার বরং গনাংজ ইন্দিরা গান্ধী অ সামু হলঙ্কাই চেঙ্গে রেফাইমানে 1974 সিমি অ আমচানী বড় রত্ন পুতুলবাই শ্রী হেনই নুতি শ্রী জাগানে চেঙ্গাখা কিসা কিসা খে রং রব রেনা চেঙ্গাখা ফিয়া দাঙেমা দাঙে ফানে সিমি পোক্তা খেত পান্ধ্র খেলাই চাই ফাইনাই তিনি বড় রকমের থানে খেত পান্থনি কাগজ সক্রই আবতী নারং নাঙ্গু হনই বাচ্চা সাইসে মানিয়া বেলাই কক বাংরা ওই ভুবন সঙ্গে নগ থাকে ন আমন কাহামকে সাই মান্নাই
1: চামারে সা তাম খামানি তাকলা ওয়াতে রং সুকাং ন কামিরো ইয়াকারে মা থাং ন কুপিদা না এর তাম শ্রী শ্রী ন তাম রব বানসলাই তো
2: আনি তাই তাম সাজাক নাই তংসি নরক হাই কামিনি অকরা চাকরা সিজাক নুকজাক যে সাথে হাই নঙ্গ নেতা
1: দ আব তো সেনা সিকলাই তো হংকা মা সেনাই তা আহ বই নিয়ম তিন চিনি বঙ্গানো তে বিয়াং বা থাংনাই
3: অম হাই গেলে জঙ্গ কিসা মা বাজা লাইছে না কত নাম হে
1: তাম খাবা তো কিছা কচাং কচাং গ্রা দি
3: তাই তাম সঙ্গনা তংখু সুত খেত পান্থর কমামা খাই ফেমানি আং চাস চাবইয়া বইন বাগমানি বারা সৈ রংসে চারি মা রহরু
1: দ আব তাং বসিব তাব খরচ হচ্ছে ওয়ালাই ফেয়া মাসে সাদি
3: ওয়ালাই আখু ওয়ালাই কত তবসে মা ওয়ালাই নাই
1: তামনি
3: আং তিনি ও বাজার থাঙে তহসিল অফিসে হাবি ফেমানি হ্যাঁ বইবে বা থাঙবাই হেঙ্কে বা আমি কিসা হাবি নাই খাতা
1: গা
3: অবশ্যই আনি খে খেত কানি কাইচ্ছা বানে গেরেই হেনেছে সাই রহর জানা দিলা দ সাদি দা কত তাওকে জলিয়া দিত
1: দ আব তো জলি না নিন আং ফাইও হাবা নংসাই চুং জলেলে তাম খাইনে বা সরকার বাইদে তে পাইলেছি আংলে তে কোন সাইমাংরালি আং ফাইও
3: হাই আদা কত চুং থানসা মাং নাই কও থানসা অংখে জন কে বো থগর ইমান গ্লাব সামনে সানার তাম হে
2: আং ও তাম সানা নিরক যে সাথে হাই নঙ্গা নতা
3: অসেক বাই চৌ গ্লাব জামরিসা বরক মা থুম নাই বরগ্ন মা সানাই এই জং থাঙ্গানি লামা মা সনাম নাই তিনিন সিমি নরগ্ন ও সাং মা সারে সিনাই
2: ও বলে সাজুং চুদে চুং নো বা
4: ইক ভাবে যে অরণ আসবে ছালাইছেন চিনি চবদিন নগন
1: ও দাস দাস ব্লে দ আজকবাদি সাবর বমই খান দ চামরে সা দ খাবলাই রক ক লামথাই রক ফেগারি তুই রক তোমা বমাই সা সুরি পারি দ আজকবাদি সাবর বমাই সা আই ভাল ভাল লাগছে ব্লে
4: আ ইয়া ইয়া রনা কি কাছ ম বিশ্বাবে বতাই পাইলাই দি এ
1: আও
2: কাই ইয়াং আসকছ দে
5: এ ইয়া মানা
1: দ কাই দ দা অকরা সাকার রং দা গেমা হাইক লাইও তাম কি চাঙ্গা কি চাং কসাঙ্গে হাইক নার গাড়ি খানা মসু সুকা
4: তাই কাম ও চিনি কামিনি কেব কেব কামি মায়া কর্মনি রাং রক মাংলা হয়েছে তিনি হাতি আং সাইরে হর যাগো খনাওই আং বা থাম যে কামানি আ সানাই নজা পংসা সর রুজার না খানি যে খাকাই মা তং শিও
3: আং বো হাই খেন সাই রহর যাও আতা অবন চিন্তা বর আসুলাই সালাই তোমানি আংকে ও চিনি সামনে সাকাতালসি বড় থুম দি হনে সাই তোমানি বড় থুমই কক মাস আপলাই সিনাই
1: দ হাই কেন রোগ যে চাচাং মানে খেলাই দি তা উমতি হাই জরা রোগ কক থাই যা থাইনি সাইচো বনে বুকরি দিলা ম যা সুক জং জাল কত রঙ নই সিকাম বান সুক জাল লিয়া
4: বড় বা উস্তা কুকা সে হানা সিনি উকাই তাও মা সিনি বাই নাইতা এই ক বানথে মান ছাং পাই বাই সকানে ছাপাই বাই বলা
5: আও মিয়াসিন অফিসার অক্ষায় রাহো তাকলাই বাতি ফাইকাই তুই কেজানাই কেজাতে কেজাতে চিং খেত পান্থর বেবাগ লম থাঙমাই হিনে হিঙ্গাই ডাক্তি ডাক্তি কামিয়া করে থাঙনা হিনে সাইকলাংটা ও রাং রক জান যে মানতে হিমানি আমি রোজানা চেঙ্গে তো হইন খনাবলে বড় থাঙ্কাই মান সাইছি

0: আগামী দিনে ভবিষ্যৎ কল্পনা কি, পরিকল্পনা কি?
1: আমার ভবিষ্যৎ পরিকল্পনা, অ্যাকচুয়ালি স্যার আমার স্বামীও কবিতা লেখে, ভাবছি আমরা দুজনে যৌথ একটা, দুজনেরই যৌথ একটা কাব্যগ্রন্থ করব। সেটা আমাদের বিয়ের সময় প্ল্যান ছিল করার, কিন্তু ওটা বিভিন্ন কাজের চাপে আর করা হয়নি। তো এখন ভাবছি ব্যক্তিগত না করে আমার
0: যৌথভাবে,
1: মানে আমরা স্বামী স্ত্রী মিলে, দুজন মিলে একটা কাব্যগ্রন্থ করব।
0: আচ্ছা আচ্ছা।
1: এটা একটু একটু বড় ধরনের, মানে একবারে ছোট করব না, করলে একটু বড় ধরনেরই করব, সেরকম একটা প্ল্যান।
0: পাঠকরা কবে সেই কাব্যগ্রন্থ পেতে পারে বলে আশা করতে পারে?
1: এটা স্যার প্ল্যান হয়েছে, কিন্তু
0: এখনো
1: মানে
0: সেভাবে পরিকল্পনা হয়নি।
1: না।
0: আচ্ছা, যাই হোক, অনেক কথা বলা হলো। আপনার কবিতা আরো বেশি বেরিয়ে আসুক আপনার কলম থেকে, আগামী দিনে আপনার কাব্যগ্রন্থ ত্রিপুরার সাহিত্য অঙ্গনে সমাদৃত হোক, যেটা বের হবে তার আগাম শুভেচ্ছা রইল। এবং অনুষ্ঠান শেষে আপনার আজ জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আবারও আমরা আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের পক্ষ থেকে এবং সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: ধন্যবাদ স্যার।
2: এতক্ষণ সৌরভ অনুষ্ঠানে শুনলেন কবি মাম্পি সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন পিনাক দত্ত। এখানে শেষ করব সৌরভ অনুষ্ঠান, আকাশবাণী বিলোনিয়া।

আগুন প্রতিরোধ করাই আগুন নিয়ন্ত্রণের শ্রেষ্ঠ উপায়। প্রতিটি ঘর থেকে বেরোবার সহজ রাস্তা প্রথমে চিহ্নিত করুন। আচমকা ঘরে আগুন লাগলে কি কি করণীয়? প্রথমেই শান্ত থাকবেন, মাথা ঠান্ডা রেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবার উদ্যোগ গ্রহণ করবেন। সবাইকে ঘরের দেরি না করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার অবশ্যই পরামর্শ দেবেন। কি করে কোথায় আগুন লাগলো তার খোঁজ নিয়ে বা দামি জিনিসের খোঁজে সময় নষ্ট না করে ঘর ছেড়ে নিরাপদ জায়গায় অবশ্যই তৎক্ষণাৎ চলে যাওয়া উচিত। যদি দেখা যায় ঘর ছেড়ে বেরোবার পথ বন্ধ বা অবরুদ্ধ, তাহলে কি করবেন? এই অবস্থায় সবাইকে নিয়ে একটি কক্ষে চলে যাবেন। ওই কক্ষের দরজা বন্ধ করে জানালা খুলে দেবেন। যদি আপনার কাছে ফোন থাকে ওই মুহূর্তে, তাহলে তা দিয়ে আপনার অবস্থান অন্যদেরকে জানান এবং নিজেকে সাবধানতার সঙ্গে আগুন থেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করবেন।

আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং সবশেষে স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রদী মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন ও ইনকিউবেশনের কেন্দ্রের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুৎ চাহিদা মেটাতে সফল হয়েছে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে 23 রানে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর বিমান সুইডেনের আকাশসীমায় প্রবেশ করলে সুইডিশ গ্রিপেন যুদ্ধ জেট বিমানগুলি পাহারা দিয়ে নিয়ে আসে। গোথেনবার্গ বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ কিস্টারসন শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান। দুদিনের সুইডেন সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। উভয়পক্ষ বাণিজ্যিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের নতুন নতুন পন্থা পদ্ধতি খুঁজে দেখবেন বলে মনে করা হচ্ছে। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেবেন। এই ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি ইউরোপের এক অগ্রণী বাণিজ্য ফোরাম। এর আগে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের হেগ থেকে সুইডেনের অভিমুখে রওনা হন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন শ্রী মোদীকে বিমানবন্দরে এসে বিদায় সম্ভাষণ জানান। নেদারল্যান্ডসের দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারত ও নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসেবে অভিহিত করেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়াল মেলনের সঙ্গেও তিনি বৈঠক করবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ফের ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেব বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী নিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। ইরানি সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান একটি পেশাদারী ব্যবস্থাপনা উদ্ভাবন করছে। এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে, এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা এই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলের সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকে ভারতের পতাকাবাহী অন্তত আরও 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেছেন, রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-র সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ডমিনিকার কালিনাগা সম্প্রদায়কে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মার্গারিটা জানান, তিনি কালিনাগো অঞ্চল পরিদর্শন করেছেন, যা ডমিনিকার আদিবাসী কালিনাগো সম্প্রদায়ের আবাসস্থল। তিনি উল্লেখ করেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দক্ষিণ দক্ষিণ সহযোগিতা প্রকল্পের ওপর ভিত্তি করে ভারত ডমিনিকার সঙ্গে তার মৈত্রী সম্পর্ককে আরও গভীর করে তুলেছে। রাশিয়া জানিয়েছে, গত 1 বছরের বেশি সময়ের মধ্যে মস্কো ও পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 3 জন প্রাণ হারিয়েছেন। মস্কোর কাছে খিমকি এলাকায় একটি ড্রোনের হামলায় এক মহিলা প্রাণ হারান। অন্যদিকে পোগোরেলিক গ্রামে একটি নির্মাণস্থলে ড্রোনের হামলায় 2 জনের মৃত্যু হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাতের অন্ধকারে চালানো এই হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এই ভাইরাসে এখনও 300-এরও বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে, এর মধ্যে 88 জন প্রাণ হারিয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনার এবং উদ্বোধন ও ইনকিউবেশন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী উদ্যোগীদের সৃষ্টিশীলতা প্রকাশ পায়। তিনি বলেন, NID-র মতন প্রতিষ্ঠান দেশের যুবদের সামনে উদ্ভাবন ও পেশার উন্নতি সাধন করতে সাহায্য করে চলেছে।
1: NID এক প্রকার সে রচনাত্মকতা, রচনাত্মকতা কে আধার পর ইনোভেশন ওর উদ্যমিতা, এ তিনো কো জোড়নে বালা এক সংস্থান। জব NID কি স্থাপনা হুই হো তব মুঝে লাগতা হ্যায় কি ইসকে উদ্দেশ্য কো বহুত আচ্ছে তরিকে সে সোচা হো।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 25 তারিখে 2026 সালের পদ্ম সম্মান প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবনে শ্রীমতী মুর্মু পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। এবছর সরকার মোট 131 জনকে পদ্ম সম্মানে প্রদানের কথা ঘোষণা করে। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুতের চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হয়েছে। একটি বেসরকারি ইংরাজি দৈনিকের সঙ্গে আলাপচারিতায় শ্রী যোশী জানান, বিদ্যুতের চাহিদার প্রায় 33% পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে মেটানো হয়েছে। তিনি বলেন, ভারতের বিদ্যুৎ পরিকাঠামো এখন আরও শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে উঠেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে রেল যোগাযোগ উন্নত করতে মুম্বাই থেকে বেঙ্গালুরুগামী একটি নতুন এক্সপ্রেস ট্রেনের যাত্রার ভার্চুয়াল সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে দক্ষিণ ও উত্তর কর্ণাটকের মধ্যে যোগাযোগের দীর্ঘদিনের দাবি পূরণ হল। IPL ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথম দল হিসেবে এবার IPL এর প্লে অফে পৌঁছেছে। ধরমশালায় আজ

আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। পাঞ্জাব টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। বেঙ্গালুরু 20 ওভারে 4 উইকেটে 222 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব 20 ওভারের শেষে 8 উইকেটে 199 রান তুলতে সমর্থ হয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে 2 দিনের সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব কিশোর দেববর্মা তিনি কক্তমানী বুবাক রকংখা রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্ট দরফার হাংনি টংমারি তাবুকনি খরক থামসি থামনি বাংরিউ খরক থামসি সিনি খ্লাইনানি গসিমং রেখা হরমুজ প্রণালীন লাই এলপিজি টুবুই হাক্তর সকপাইখ্যা তাই খুংসা জাহাজ মন্ত্রক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ডাক্তার নার্স তাই সাকাম সেবুক রকন বেমারি তাই বেমারিনি নুখুংনি লুকরক বাই কাহাম হালক টংনা বাগৈ ককসাব রেখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন মুকুমু অরণি নগাঁওত ক্রিকেট বাটাইমাও কসমোপলিটন ক্লাব কপলাই ওখা তাবু ককটুমা শুক্রবৈ রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্ট দরবার ফাংনি টংমানি টংমারি তাবুকনি খরক থামসি থামনি বাংরিউই খরক থামসি সিনি খেলাইনানি গসিমুং রেখা কেরংটাই বিচার কক সংলাই নকনি কারিজাক গেজেট ডাগিমুং ন রগী সুপ্রিম কোর্ট দরবার ফাংনি টংমারি ন রগী কেরং 1956 এ ন সুনাম ফিরমুং অ ডাগিমুং রেখা অ সুনাম ফিরমুং বাই তাবুক ভারতনি দরবার ফাং বক্রক ন খবৈ সুপ্রিম কোর্টনি দরবার ফাং রকনি টংমারি বাঙৈ খরক থামসিচার ওখা হরমুজ প্রণালী ন লাই এলপিজি টুবৌ হাক্তর সকপাইখ্যাতাই খুংসা জাহাজ সালথাং এশিয়াও আসাইজাক হালক হামিয়ানি বিসিং ভারতনি বাকি অম বেলাই ন কক্তমা কাহাম এলপিজি নি বিয়ালনি ইয়া কাকনানি মার্শাল দ্বীপপুঞ্জনি বানা তৈজাক নৈচি সাই টন এলপিজি তৈজাক জাহাজ সিমি কান্দলা তৈখলাও সকপাইখ্যা সিমি থানাই সালচি থাম মে হরমুজ প্রণালী লাইমানি তিনি গুজরাটনি কচ্ছনি কান্দলা তৈখলাও অ জাহাজ সকপায় নিট ইউজিসি নিট ইউজি আমজুমুংনি কুয়েশন পেপার কেসা কেরেংনি পাটিমুঙ্গ থারিজাক মনীষা গুরুনাথ মান্ডারেন সালচিব্রীনি বাকি সিবিআইনি ইয়াগ ইয়াফারকা দিল্লী রাউস এভিনিউ দরবার দরবারনগ তিনি ফুঙ্গ মনীষা মান্ডেরন সিবিআইনি দরবার ফাংনি বুসকাঙ্গ তুবুও সিবিআই সিবিআইনি বুসকাঙ্গ দাল বিদাল সুমুংনি উল অ মামলানি যতনি বুসকাংনি ককশিলসাজাক পুনেনি বুতা নিনি সিনিয়র ফ্রংনাই মনীষা গুরুনাথ মান্ডারেন রমজাগ মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাক্তনি জুদা জুদা হাস্তেও লুকুরক ন জে মারি তৈ হদানি বাতা রাজাগৈ ন দঙ্গ অ বাবায় তিরফ্রা হাফা মুংসা বাতাইমুঙ্গ থাংনা মুসংজাগিয়া আগরতলা হাফাংনি ডেন্টাল কলেজ জোয়ালিজাক থৈরুমা শিবিরন সেঙ্গৈ রুমানি উল কক্তমা থুমনা রোগনি জুদা জুদা ককসংমান কিফলি মন্ত্রকরা সাকা তিরফ্রা হাফাংন পৈলা হদানি বাতা রাং খক স্নি রানী বাংরুই রাং সাসাই তাই উল রাং নৈসাই খেলায় থিনাঙ হদানি বাতা বাংরানী বাবায় বিনি হাফাং ওয়ানসুক গানে হনই ব সাকা হাস্তিনি জুদা জুদা আমসায় লামা রকনি হালকন তৈ ব সাকা লামা সুনাম ফিরমুংনি সামুং অঙ্গিন তঙ্গ আবনি বাকি লুকুরক আবনি বাকি লুকুরকন কৈখ্যা কিসা সৈনা নাঙনে খুয়াই কমলপুর কৈলাসহর মহকুমারগ বসং লাহারনি সুনাম ফিরমুংন তৈ কেন্দ্র হাফাংন সাজাকা তাই কেরেংজা কেন্দ্রনি ককচং লাইনকনি বুখাক্তি এলএমনি বদল কাইসা হাস্তেও রহর জাকা হনই ব খুরসাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি বুসকাং সাল থামসি সানি ককটিনি সাল ফুংনি দামসি সাও আকাশবাণী মন কি বাত পান্ডব হাক্তর ফাতার হাক্তরনি লোকরক বাই ককলাম সালাইনে অব অঙ্গানে মন কি বাত পান্ডানি ফিল সারা থামসি ব্রী রেম মন্ত্রীবক্র লোকরকন বরকনি ওয়ানসুকমা খাকামা মন কি বাত তো রহর সাহরনানি কবখা মাই গভ অফেন ফোরামো এবার নমো এপস লুকুরকনি ওয়ানসুমুং রকন রহরৈ মানবাইনে টোল ফ্রি নাম্বার ওখা 1800 1178 00 নাম্বার কল খেলায়ী হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসুমুং রকন রেকর্ড খেলায়ী মানবাইনে আপনার কারিব 1922 নাম্বার মিস কল রুই জেলিং মাননে আয়াং তৈব এসএমএস খেলায়ী মানবাইনে ফোন লাইন অ তালনি বুসকাং সাল নৈচিচুকু জরা খুলুকজাক টঙ্গানে আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবায়ো আকাশবাণী কক্তমানে আপডেট মাননি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপস তাই টুইটার বাই ফেসবুক
প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউবও নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল হব আপনার কারিবা আকাশবাণী আগরতলা কেন্দ্র নি কটুমা আপডেট মাননা হানকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউবও আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানে মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ডাক্তার নার্স তাই সাকাম সেবক রকম বেমারি তাই বেমারি নি নুখুংনি লুকুরক বাই কাহাম হালক টংনা বাগেই ককসাপ রেখা তিন আগরতলা হাফংনি ডেন্টাল কলেজ অডিটোরিয়াম হায়ুং নার্স দেন রুগী জুয়ালি যাক থৈরিমা শিবির ন সেঙ্গি কক নারক থানি ব অ কক সাপ রেখা ব সাকা সাকামনি বাবাই বাবায়ন নার্স রকনি সামুং বেলাই নাঙ্কুগ হাসপাতালনি কাহামুং তাই বেমার রকনি সাকাম নার্স রকনি সামুংনি সাকাওন থিতি অঙ্গ বরকন সুবা নানি সামুং যতন মাইনিয়া ফিয়াবা নার্স তাই সাকাম রক সাকাম সেবুক রক অ সামুং ন সালব্রুম হাস্তে হাপংনি সাকামনি হামক্রাইনি কক খুরসাই মন্ত্রকরা সাকা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হাই লুক হামক্রাইনি সামুং বুতাংতৈ লুকুরক কাহামকুক সাকামনি সেবমানৈ ন দঙ বাইথাং মুসুমী থৈরমানে কক খুরসাই মন্ত্রকরা সাকা থৈরমানে হাই কুবুন তাই কোনো লামক্রে হাস্তেনি ব্লাড ব্যাঙ্ক রক নাংমাসুক থৈ তন্না বাকে হাফাং হজাক ন দঙ বিজেপি খোয়াই মন্ডলনি সাকথারমাবাই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ফ্রংমা সামুবুতাং তিনি নিসিমি সালনৈনি বাকে চেঙ্কা বিজেপি জেলা তাংনগ অ ফ্রংমাও মানজাখা আগিনি সাংসদ প্রতিমা ভৌমিক এমএলএ পিনাকী দাস চৌধুরী খোয়াই মন্ডল কাস্ক অনুকূল দাস ন খবৈ গুবুন আদং রক বিজেপি খোয়াই মন্ডলনি সাকথারমাবাই জোয়ালেজাক অ ফ্রংমুঙ্গ খোয়াই মন্ডলনি যত বদলনি অজারকন মানজাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল যাক তফন মুকুমরণি নক আউট ক্রিকেট বাটাই মাও কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন অংখা তিনি এমবিবি স্টেডিয়ামও বাটাইমানি ফাইনাল ফাইনাল থংমুঙ্গ কসমোপলিটন ক্লাব ব্রিসি সুকু রান বাই ব্লাড মাউথ ক্লাব ন মেসেন পুলিয়া ব্যাট খেলাইনা অংখরৈ কসমোপলিটন ক্লাব খাজাক থামসিসা ওভার উইকেট কাইচা বাই উইকেট কাইচার বাই সারা চুকু চিচা রান টিসাও উল থা নংখরৈ ব্লাড মাউথ ক্লাব নৈজিবা দশমিক বা উবারন যত উইকেট গমাই সারা ব্রিসি চুকু রান সেটিসাই মানসিও ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন নাইকলজাক হাস্তে বেরামনি বিসিসি থাম উমরনি ক্রিকেট বাতাইমুং তিনি নিসিমি চেঙ্কা চেংমা সালো তিনি কাইবা থংমুংখা রানীবাজার খলাও সদর এদল থামসি ব্রী রান বাই সুনামুরান লেফুং নেপকু খলাও জিরানিয়া কাইসিনি উইকেট বাই মোহনপুর ন মেলাগড় খলাও খোয়াই রান খোয়াই রান কাইসা বাই সদর বি দল ন উদয়পুর খলাও বিশালগড় কাইসি উইকেট বাই আম্বাসানো তাই কৈলাসহর খলাও ধর্মনগর ব্রিজি দক রান বাই কমলপুর ন মেসেন তাই কাইসা মেচ নি থংমুংলিয়া বুসকাং দাম নৈসিব্রী হাস্তিনি যত হাঙ্কর ন রূপ রূপ খে ওয়াতৈনি লগি দামসাও ব্রিজিনি সিমি 82 কিলোমিটার দৌই নবার শিবসাওই মানো হই হজাক খেলাকা নবার তৈবার নাইখং খনানি তুমারি সাকাও থামসিবা ডিগ্রি তাই খামাও 23 ডিগ্রি সেলসিয়াস নি গানা গিনি ও টংগানে তিনি সালনি তুমারি টংমানি সাকাও 33.6 ডিগ্রি তাই খামাও 24.9 ডিগ্রি সেলসিয়াস তাবুক পাইথাগো হাইন হাই তাই ওয়াইসা ককটমা বোবাগ রক রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্ট দরবার ফাংনি দংমারি তাবুকনি খরক থামসি থামনি বাংলিউই খরক থামসি সিনি ক্লাইনানি গসিমুং রেখা

হরমুজ প্রণালী নাই এলপিজি টুবুই হাক্তর সকাই খুংসা জাহাজ মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ডাক্তার নাস্তাই সাকাম সেবু রকন বেমারি তাই বেমার রিনি নুখুং রক নুখুংনি লুকরক বাই কাহাম হালক টংনা বাকি ককসাব রেখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন মুকুমো অরুণ নগাউট ক্রিকেট বাতাইম কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন অংখা কক বরক বাই কক্তমা পরিমং তিনি বাকি অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াই খনা ফুংনি দামসিনি তামুই সতী ব্রিজিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের রোগী এবং রোগীর পরিবারের প্রতি আন্তরিক ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ভারত মায়ানমারের মধ্যে মাদক সিন্ডিকেটের মূল পাণ্ডা থান চিন তোয়াংকে গ্রেফতার করেছে। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারিকে 14 দিনের জন্য সিবিআই এর হেফাজতে পাঠানো হয়েছে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগী এবং রোগীর পরিবারের প্রতি আন্তরিক ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন আজ আগরতলা সরকারি ডেন্টাল কলেজের অডিটোরিয়ামে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই পরামর্শ দেন। তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রে নার্সদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালের সুনাম এবং রোগীদের সুস্থতা অনেকাংশেই নার্সদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার উপর নির্ভর করে। মানুষের সেবা করার সুযোগ প্রত্যেকে পায় না, কিন্তু নার্স ও স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন এই মহান দায়িত্ব পালন করছেন। তাই তাদের কাজ শুধু পেশা নয়, এটি এক মানবিক অঙ্গীকারও বটে। মুখ্যমন্ত্রী আরও বলেন, অনেক সময় রোগীর পরিবার মানসিকভাবে অত্যন্ত বিব্রত হয়ে পড়ে থাকেন। সেই সময় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা রোগীর পরিবারের সঙ্গে সহানুভূতিশীল আচরণ এবং মানবিক ব্যবহার অনেক বড় শক্তি হয়ে দাঁড়ায়। রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাচ্ছেন। রাজ্যে শিশু মৃত্যুর হারও অনেকাংশে হ্রাস পেয়েছে। স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের কোনো বিকল্প নেই। রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা পূরণে সরকার সজাগ রয়েছে। গত বছরের তুলনায় এবছর এখনও পর্যন্ত রক্ত সংগ্রহের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখাও অত্যন্ত জরুরি। এই বিষয়গুলোর উপর রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ নিয়মিত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে চলছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের বিভিন্ন রাজ্যে নাগরিকদের যে হারে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে ত্রিপুরা সরকার কোনো প্রতিযোগিতায় যেতে ইচ্ছুক নয়। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরা সরকারই প্রথম সামাজিক ভাতা 700 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা ও পরে 2000 টাকা করে। ভবিষ্যতে সামাজিক ভাতা বাড়ানোর বিষয়ে তাঁর সরকার চিন্তাভাবনা করবে বলে তিনি আশ্বাস দেন। রাজ্যে বিভিন্ন অংশে রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে তিনি বলেন, রাস্তা নির্মাণের কাজ চলছে, তার জন্য নাগরিকদের কিছুটা দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। খোয়াই, কমলপুর, কৈলাসহর প্রভৃতি মহকুমায় জাতীয় সড়কের সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক থেকে এই বিষয়ে বিশেষজ্ঞ দলও রাজ্যে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রকের প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956-এ সংশোধন এনে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ সর্বোচ্চ আদালতের মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38-এ পৌঁছবে। সরকার জানিয়েছে, সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অনস্ক্রিন মার্কিং অর্থাৎ OSM পদ্ধতি মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়িয়েছে। আজ নয়াদিল্লিতে সিবিএসই কর্তৃক ঘোষিত দ্বাদশ শ্রেণীর ফলাফল নিয়ে উদ্বেগ নিরসনে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার বলেন, সিবিএসই এই বছর এমন একটি ব্যবস্থা চালু করেছে যা মূল্যায়নে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করে। প্রায় 98 লক্ষ উত্তরপত্র একাধিক স্তরের নিরাপত্তা ও গুণমান যাচাইয়ের মাধ্যমে ডিজিটালভাবে স্ক্যান ও মূল্যায়ন করা হয়েছে। আগে উত্তরপত্রগুলো নির্দিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মধ্যেই যাচাই করা হতো, কিন্তু OSM এর নতুন ব্যবস্থা ভৌগোলিক সীমানা ছাড়িয়ে মূল্যায়নের সুযোগ করে দেয়। সচিব সঞ্জয় কুমার আরও বলেন, ডিজিটাল ব্যবস্থা মোট নম্বরের হিসেব ভুল কমায় এবং অভিন্ন নম্বর প্রদান নিশ্চিত করে। পুনর্মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, যে সমস্ত শিক্ষার্থী পুনর্মূল্যায়ন করতে চায় তাদের জন্য সিবিএসই মোট ফি কমিয়ে স্বস্তি দিয়েছে। উত্তরপত্র দেখার জন্য 100 টাকা, যাচাইয়ের জন্য 100 টাকা এবং পুনর্মূল্যায়নের জন্য প্রতি প্রশ্নে 25 টাকা ধার্য করা হয়েছে। তিনি উল্লেখ করেন, পুনর্মূল্যায়নের পর নম্বর বাড়লে ফি ফেরত দেওয়া হবে। এ মাসের 19 তারিখ থেকে পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি ভারত মায়ানমারের মধ্যে প্রধান মাদক সিন্ডিকেট ভেঙে দিয়েছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আগরতলা কার্যালয়ের আধিকারিকদের একটি টিম গতকাল নয়াদিল্লি থেকে এই সিন্ডিকেটের মায়ানমার ভিত্তিক মূল পাণ্ডা থান চিন তোয়াংকে গ্রেফতার করেছে। তাকে আজ আইজলে আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃত থান চিন তোয়াং আন্তঃসীমান্ত পাচার নেটওয়ার্ক সংগঠনে ব্যাপকভাবে জড়িত ছিলেন। সে মিজোরাম, মণিপুর, আসাম এবং ত্রিপুরার মধ্য দিয়ে মাদকের চালান ভারত ও বাংলাদেশের বিভিন্ন অংশে পাচার করত। ব্যাপক নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সমন্বিত আন্তঃরাজ্য সহযোগিতা এবং ধারাবাহিক ফলো আপ অভিযানের মাধ্যমে ভারত মায়ানমার সীমান্ত বরাবর সক্রিয় আন্তর্জাতিক মাদক পাচারকারী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে চলমান অভিযানে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি এই ক্ষেত্রে একটি বড় সাফল্য অর্জন করেছে। ঊনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিজেপির উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে দুদিনের দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের অন্তর্গত মণ্ডল প্রশিক্ষণ বর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিজেপির প্রদেশ কমিটির সদস্য মৃণাল কান্তি নাথ, মণ্ডল সভাপতি তরুণ কুমার দাস প্রমুখ। প্রশিক্ষণ কর্মসূচিতে 215 জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারিকে 14 দিনের জন্য সিবিআই এর হেফাজতে পাঠালো দিল্লির রাউস এভিনিউ আদালত। আজ সকালে মনীষা মান্ধারিকে সিবিআই বিচারকের সামনে হাজির করার জন্য রাউস এভিনিউ আদালতে নিয়ে আসে। সিবিআই এর পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদের পর এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত পুনের সিনিয়র উদ্ভিদবিদ্যার শিক্ষিকা মনীষা গুরুনাথ মান্ধারিকে গ্রেফতার করা হয়। হরমুজ প্রণালী অতিক্রম করে এলপিজি নিয়ে দেশে এলো আরও একটি জাহাজ। পশ্চিম এশিয়ায় উদ্ভূত অস্থিরতার মধ্যে ভারতের জন্য যা স্বস্তিদায়ক, মিটবে জ্বালানির ঘাটতি। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী প্রায় 20,000 টন এলপিজি বহনকারী জাহাজ সিমি কান্দলা বন্দরে এসে পৌঁছেছে। সিমি গত 13 মে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল আর আজ গুজরাটের কচ্ছের কান্দলা বন্দরে এসে পৌঁছেছে জাহাজটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। বিজেপির খোয়াই মণ্ডলের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান পর্ব আজ থেকে দুদিনের জন্য শুরু হয়েছে বিজেপির জেলা কার্যালয়ে। এই প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণ করেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপির খোয়াই মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ পর্বে খোয়াই মণ্ডলের সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আজ এমবিবি স্টেডিয়ামে আসরের ফাইনাল খেলায় কসমোপলিটন ক্লাব 49 রানে ব্লাডমাউথ ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কসমোপলিটন ক্লাব নির্ধারিত 31 ওভারে 8 উইকেটে 198 রান করে। জবাবে ব্লাডমাউথ ক্লাব 25 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 149 রান করতে সক্ষম হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 3টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় চলমান সংঘ 4 উইকেটে ইউনাইটেডস ফ্রেন্ডসকে, নরসিংগড়ের পিটিএ মাঠে রামনগর স্পোর্টিং ক্লাব 6 উইকেটে বাধারঘাট কোচিং সেন্টারকে এবং মোহনপুরের তালতলা মাঠে কসমোপলিটন ক্লাব 10 উইকেটে আগরতলা কোচিং সেন্টারকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহ চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগী এবং রোগীর পরিবারের প্রতি আন্তরিক ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ভারত মায়ানমারের মধ্যে মাদক সিন্ডিকেটের মূল পাণ্ডা থান চিন তোয়াংকে গ্রেফতার করেছে। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারীকে 14 দিনের জন্য সিবিআই এর হেফাজতে পাঠানো হয়েছে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শ্রোতা বন্ধুরা, শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ককব্রুক সংবাদ এবং পরে স্থানীয় বাংলা সংবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিওর ঘুরতে এখন সময় রাত 8:08:10। শুরু করব লাইভ টক শো অনুষ্ঠান রবিবারের আড্ডা। আজকের আড্ডার বিষয়ে আপনাদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, তবু আরেকবার জানিয়ে দিচ্ছি। আমাদের আজকের আড্ডার বিষয়, যে কোনো কাজ সফল রূপায়ণে পূর্ব পরিকল্পনার গুরুত্ব। তো আজকের আড্ডা অনুষ্ঠানে ফোন করার জন্য আপনারা ডায়াল করুন 8731875545 এই নম্বরে। ইতিমধ্যে আমাদের একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন, দেখা যাক কে রয়েছেন প্রথম শ্রোতা বন্ধু। নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: নমস্কার,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি মেলাগঞ্জ থেকে রতন দাস বলছি।
1: আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি আমাদের প্রথম শ্রোতা বন্ধু যিনি ফোন করলেন। আজকের অনুষ্ঠানের বিষয় নিশ্চয়ই শুনেছেন। তো আপনার কাছে কি মনে হয়, যে কোনো কাজ বলুন, মানে আমাদের তো দিনের 24 ঘন্টা, তো এই 24 ঘন্টাও যদি আমরা মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের যে দৈনন্দিন কাজ বলুন বা দিনচর্যার কাজ বলুন, প্রতিটি কাজেরই কিছু একটা পরিকল্পনা আমাদের দিনের শুরুতে থাকে, তাই না? হ্যাঁ, একদম সেটাই আজকের আমাদের বিষয়টা। আপনার কি মনে হয় যে কোনো কাজ সুষ্ঠুভাবে বা সফল রূপায়ণের জন্য পূর্ব পরিকল্পনাটা কতটুকু জরুরি?
2: অবশ্যই এটা জরুরি, কারণ এই পূর্ব পরিকল্পনা যদি না থাকে তাহলে আমরা কোনো কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি না।
1: একদম আমাদের পুরো জীবন যতদিন আমরা বেঁচে থাকি সবটাই পরিধি চলে আসে এর মধ্যে। আমি জাস্ট 24 ঘন্টার একটা ছোট্ট উদাহরণ বললাম আর কি আপনাকে। একদম একদম।
2: আমি যেটা বলছি, যে কাজটাই আমরা করতে যাবো না, সেই কাজটা করার আগে আমাদের পূর্ব পরিকল্পনাটা স্থির করে নিতে
1: লাগবে।
2: এটা যদি স্থির না করি তাহলে আমরা সেই কাজটা ঠিকভাবে করতে পারবো না। আর যদিও বলপূর্বক বা জোরে জবরদস্তি করে সেই কাজটা করি, হয়তোবা সেটা ঠিক নাও হতে পারে, পরবর্তী সময়ে সেটা নিয়ে আমাকে ভুগতে হবে। তার জন্যই আমি বলছি, যে কাজটাই আমরা করবো সেটা আগে পরিকল্পনা করে তারপরে সেই কাজে নামতে হবে।
1: আচ্ছা,
2: যেমন আমি একটা ঘর করবো, একটা বাড়ি করবো, তার জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যান নিতে হয়, আর সেই প্ল্যানটা না নিয়ে যদি আমি আমার নিজের মতো করতে থাকি তাহলে সেই কাজটা সঠিক নাও হতে পারে।
1: একদম,
2: আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম আর কি।
1: এটা সব একদম খুব স্বাভাবিক।
2: হ্যাঁ হ্যাঁ, তো তেমনি আমি যখন চিন্তা করব আমি একটা নতুন জায়গা কিনবো, বাড়ি করব, সেই বাড়ি করার ক্ষেত্রে যে জায়গাটা কিনবো সেই জায়গাটা কিরকম জায়গাতে হবে সেটাও কিন্তু আমাকে আগে পরিকল্পনা করে নিতে হবে, যে আমার যে জায়গাটা হবে সেটা রাস্তার পাশে হবে কিনা, ড্রেনের সিস্টেম আছে কিনা, জলের ব্যবস্থা কি আছে, এগুলি আগে আমাদেরকে চিন্তা করে নিতে হবে।
1: একদম একদম,
2: এই সব কিছু ব্যাপারে এটা আমি বেশি সময় নেব না।
1: না না বলুন।
2: কারণ ওই এই বিষয়গুলো যদি আমরা ঠিক মতো নিতে না পারি, করতে না পারি, তাহলে আমাদের কোনো কাজই সফলতায় পরিণত হবে না।
1: একদম,
2: তো আমি কি বেশি সময় নিয়ে নিলাম?
1: না না বলুন, আপনি আপনার বলতে পারেন। আপনি আপনি আমাদের প্রথম শ্রোতা বন্ধু আজকের অনুষ্ঠানে, আপনার কাছে আমার একটু জানতে চাওয়া, আমাদের তো সবেমাত্র বাংলা নববর্ষ শুরু হলো, তো এই নতুন বছরে দেখা যায় অনেক সময় আমাদের পুরনো বছরে অনেক পরিকল্পনাই থাকে কাজের, কিন্তু সেগুলো সফল বা সবগুলো কমপ্লিট সম্পন্ন হয় না, তো সেরকম কি কোনো আপনার মানে যেটা ছুটে গেছে কাজ কমপ্লিট হয়নি সেরকম কোনো নতুন বছরে পরিকল্পনা আছে সেই কাজের সম্পন্ন করার?
2: আচ্ছা, আমি আমার একটা ব্যক্তিগত বিষয়ে বলছি।
1: একদম,
2: আমি আমার একমাত্র ছেলে আগরতলা হতে একটা জায়গা ছিল,
1: আচ্ছা,
2: একদম পূর্ব পরিকল্পিত ভাবেই কিন্তু আমি করেছি।
1: আচ্ছা,
2: তো ওখানে তাকে একটা ঘর করে দিয়েছি।
1: আচ্ছা বাহ,
2: তো এটা আমার সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনাতেই করেছি।
1: আচ্ছা,
2: কিন্তু ঘর করার পরিপ্রেক্ষিতে যেহেতু সেটা পৌর না, এটা আগরতলা মিউনিসিপ্যালিটির অধীনে, ওখান থেকে প্ল্যান পাস করিয়ে আনতে হয়েছে।
1: আচ্ছা,
2: তো ওই প্ল্যানটা পাস করিয়ে এনে আমি ওর ঘরের কাজটা শুরু করিয়েছি এবং মোটামুটি কমপ্লিট করিয়ে নিয়েছি সবটাই।
1: আচ্ছা,
2: তার প্রথম যে কাজটা ছিল সে ভাড়া থাকতো আগরতলাতে, তাকে আমি আগে ফার্স্ট ফ্লোর নয় এটা গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট করিয়ে তবে গ্রাউন্ড ফ্লোরটাতে যাত্রা করিয়ে আমি ঢুকিয়ে দিয়েছি।
1: আচ্ছা আচ্ছা বাহ,
2: ভাড়া ঘরটা বাদ করে
1: আচ্ছা
2: ছেড়ে দিয়েছি।
1: হুম,
2: তারপর আমি রিটায়ারমেন্টে আসার পর যে টাকা পয়সা গুলো পেয়েছিলাম ওগুলো খরচ করে তার ফার্স্ট ফ্লোর দিলাম,
1: আচ্ছা,
2: সেটাও প্রায় কমপ্লিটের পথে
1: পথে। আচ্ছা,
2: কমপ্লিটের পথে বলতে এমনিতে প্রায় পুরোপুরি কমপ্লিট, গত মে মাসের 1 তারিখে সেকেন্ড ফ্লোর দিলাম।
1: আচ্ছা,
2: সেকেন্ড ফ্লোর নাই, এটা আমার বারবার ভুল হয়ে যাচ্ছে, তো আমি ওই তার ওই দোতলাটাও আমি যাত্রা করিয়ে দিয়েছি।
1: বাহ, অনেক শুভেচ্ছা নতুন
2: তো ওই কাজগুলি করার ক্ষেত্রে আমাকে আমার ছেলে বলছে তুমি এত আগ্রহ করছো কেন, না এটাই আমার প্ল্যান,
1: একদম
2: আমি আমার প্ল্যান মতো আমি চলছি, তোরাও চলে যা, কোনো অসুবিধা ভোগ করবি না।
1: একদম, আসলে পূর্বপরিকল্পিত কোনো কাজ যদি আমাদের সুসম্পন্ন হয় ঠিকভাবে মনের সঙ্গে মানে মিল মতো, তাহলে কিন্তু একটা মানসিক শান্তি পাওয়া যায় সেখানে, ভীষণ। একদম, অনেক শুভেচ্ছা আপনাকে, আপনার এই পরিকল্পনা যে সুসম্পন্ন হয়েছে, বাস্তব রূপায়ণ হয়েছে তার তার জন্য অনেক শুভেচ্ছা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কথা বললাম মেলাগড় থেকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শ্রোতা বন্ধুর সঙ্গে। উনি ওনার পূর্বপরিকল্পিত যে কাজ ওনার নির্ধারিত ছিল উনি অনেকটাই সম্পন্ন করতে পেরেছেন উনি জানালেন। তো শ্রোতা বন্ধু, রয়েছি আমাদের আজকের রবিবারের আড্ডা অনুষ্ঠানে, বিষয় আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আড্ডা দিতে আমাদের সঙ্গে ফোন করবেন 8731875545 এই নম্বরে। দেখা যাক আরেকজন শ্রোতা বন্ধু আমাদের ইতিমধ্যে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, অনেক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি।
3: আমি সুমন বলছি আগরতলা থেকে।
1: আগরতলা থেকে সুমনদা, একটু অনুরোধ করব আপনার রেডিও সেটের ভলিউমটা মিউট করে দিন। আচ্ছা, ধন্যবাদ।
3: এছাড়াও পরিকল্পনা আমাদের আত্মবিশ্বাস দ্বারা আমরা যখন জানি কি করতে হবে, আমাদের কিভাবে করতে হবে, তখন কাজের প্রতি মনোযোগ ও আগ্রহ দুটো একসাথে কিন্তু বেড়ে যায়।
1: একদম সঠিক বলেছেন।
3: এতটুকু বললাম ম্যাডাম, শুভরাত্রি,
1: ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন, সবার ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু বললেন আগরতলা থেকে, দেখা যাক আমাদের পরবর্তী শ্রোতা বন্ধু কে রয়েছে। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? একদম, মানে পূর্ব পরিকল্পনা কতটুকু জরুরি যে কোনো কাজের সফলতার জন্য?
4: সরকারি যারা প্রশাসনের দায়িত্ব থাকে, কর্মকর্তা বা জনপ্রতিনিধি, এটা 105 বছরের জন্য হলো বা 3 বছরের জন্য একটা অ্যাকশন প্ল্যান থাকে। অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আমাদের পূর্ব পরিকল্পনা, যেখানে পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট, বিদ্যুৎ, যেগুলো প্রশাসনের বিষয়টা বললাম আমাকে দিদি, এটা তো পূর্ব পরিকল্পনা থাকতে হয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়।
1: একদম,
4: যে কাজগুলো করতে হয় যে কোনো আমরা সংসারের কাজে বলেন, প্রশাসনিক কাজে বলেন, যে কোনো কাজে বলেন, আমাদের অ্যাকশন প্ল্যান, যেটাকে বলে অ্যাকশন প্ল্যান, পূর্ব পরিকল্পনা, এগুলা
1: না না, সে অবশ্যই ঠিক আছে। তা আপনার ব্যক্তিগত জীবনে নতুন বছরের কোনো পরিকল্পনা আছে কি এরকম কোনো কাজের?
4: অবশ্যই অবশ্যই
1: আচ্ছা
4: থাকবো না কেন, আমি প্রশাসনে যাবো, পরিকল্পনা অ্যাকশন করে আছে, নিজের জীবনও আছে, তবে এখন তো প্রশাসনের কোনো দায়িত্ব টাইত্ব নাই।
1: না না ঠিকই আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আশা রাখবো পূর্ব পরিকল্পিত যে সমস্ত কাজ আপনাদের দায়িত্ব দেওয়া হয় সে কাজগুলো সুসম্পন্ন হবে, এবং জনগণের, যেহেতু আপনি প্রশাসনের কথা বললেন সেজন্য বললাম, জনগণের উপকার হবে এবং জনগণ সেটার লাভ যথাযথভাবে গ্রহণ করতে পারবে, এটাই আশা রাখছি।
4: একদম
1: একদম একদম একদম ঠিক আছে, ভালো থাকবেন এবং নমস্কার। আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে নমস্কার, ভালো থাকবেন। আমরা কথা বললাম তৈবান্দাল থেকে আমাদের শ্রোতা বন্ধুর সঙ্গে, উনি জানালেন ওনার মতামত। আমরা রয়েছি রবিবারের আড্ডার অনুষ্ঠানে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে, কে বলছেন, কোথা?
5: আমি আগরতলা থেকে বলছি, বিশ্বজিৎ দেবনাথ।
1: স্বাগত জানাচ্ছি বিশ্বজিৎ বাবু আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। অনুষ্ঠানের
5: শুনলে খুশি হবেন ম্যাডাম, আমি বিলোনিয়ারই বাসিন্দা ছিলাম।
1: আচ্ছা তা তো বেশ,
5: আইসিনগর নাম শুনেছেন নিশ্চয়ই?
1: অবশ্যই,
5: আমরা ছিলাম, পরবর্তী সময়ে আমরা আগরতলাতে চলে আসি।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবেও বিলোনিয়ার বাসিন্দা।
5: যাই হোক, আজকে প্রথম কলার আমাদের আরেকজন বিশ্বজিৎ বাবু আছেন আপনাদের, ওনার সৌজন্যে আপনাদের নাম্বারটা আমি পেলাম।
1: আচ্ছা আচ্ছা,
5: যাই হোক, আজকের যে আলোচনাটা, দেখুন যে কোনো কাজের ক্ষেত্রে তার প্রস্তুতির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
1: আচ্ছা,
5: এটি তো আজকে বিষয়টা না?
1: একদম একদম, যে কোনো কাজের সফল রূপায়নে পূর্ব পরিকল্পনার গুরুত্ব কতটুকু সে নিয়ে আমাদের আজকের আড্ডা।
5: দেখুন দেখুন, আমি একটা কথা আপনাকে বলছি, এটার একটা গুরুত্বটা অসীম বলবো, এই কারণেই সবাই হয়তো সব ভাবে সেটাকে নিতে পারে না। আমার ক্ষেত্রে কি হয়, আমি তো একটা প্রোডাকশনকে বিলম্ব করি, ওই প্রোডাকশন সরাতে পুরো রাজ্যে আমরা বিভিন্ন পরিকল্পনা না করে আমরা সেটাকে বাস্তবায়িত করতে পারি না। ধরুন কোন কাজ করবার আগে আপনাকে একটা প্রি প্ল্যানিং তৈরি করতে হবে, আমি কিভাবে স্টেপটা নেব, কিভাবে কাজটা করলে আমার সফলতাটা আসবে এবং সেটা কত সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। একটা টার্গেটকে সামনে রেখে আমরা যদি সবসময় আমাদের পরিকল্পনা রূপরেখাকে আমরা সাজিয়ে নিই, এক্ষেত্রে কিন্তু ম্যাডাম আমি কিন্তু সফলতা পেয়েছি। কারণ দেখুন, আমি একটা আগে বলছি, আমি একটা সামাজিক বা সাংস্কৃতিক প্রোডাকশনের একটা সম্পাদক হিসাবে, আপনি নামটা আমি বলছি না, যে
1: ঠিক আছে দরকার নেই,
5: হয়তো ব্যক্তিগত ভাবে প্রোডাকশনের নাম আমি বলার প্রয়োজন মনে করছি না,
1: দরকার নেই, ঠিক আছে।
5: ঘটনা হচ্ছে গিয়ে ওই প্রোডাকশনের আন্ডারে আমরা যেটা সামাজিক কাজ করুন বা বিশেষত হাসির যে অনুষ্ঠানগুলি হয় আপনি শুনবেন, লাফটার প্রোগ্রামগুলি আমাদের প্রোডাকশন থেকে আমরা বিলম্ব করি।
1: আচ্ছা,
5: আর বিশেষত যে সামাজিক বা সেবামূলক কাজগুলি করার ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকে, তো যে কোনো কাজ করার ক্ষেত্রে একজন সম্পাদক হিসেবে আমাকে কিন্তু পরিকল্পনা করতে হয়, পরিকল্পনা করে আপনার গুটি সাজাতে হয়। দাবা খেলায় যেরকম গুটি আছে না ম্যাডাম,
1: একদম
5: সে গুটি সাজানো পরে কিন্তু আপনাকে
1: কাজে এগোতে হয়, কাজের দিকে এগিয়ে যেতে।
5: তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ক্ষেত্রে যে কোনো কাজ করার আগে একটা মাস্টার প্ল্যানিং করাটাকে আমি খুব সমর্থন করি এবং সেই পরিকল্পনাটাকেই বাস্তবায়িত করার ক্ষেত্রে আমার একটা প্রাণবন প্রচেষ্টা থাকে, আর সেটা সফলতার ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ প্রি প্ল্যানিং অনেকটাই কাজে লাগে, এটা আমি বিশ্বাস করি ম্যাডাম।
1: একদম,
5: আপনার সত্যি বিলোনিয়াবাসী আমার, শুনুন আমি জন্মগত ভাবে বিলোনিয়াল লোক।
1: আচ্ছা আচ্ছা।
5: হয়তোবা কলকাতায় থাকার সুবাদে অনেক সময় কি হয়, মাতৃভাষাটাকে আমি হয়তো অনুষ্ঠানের ক্ষেত্রে প্রয়োগ করি, ঠিক আছে, কিন্তু আলোচনার ক্ষেত্রে দেখুন একটু বলেন না যে বাংলা ভাষার ক্ষেত্রে আমরা তো চেষ্টা করি একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
1: একদম একদম,
5: তাই সুন্দরভাবে উপস্থাপন করা যাতে মানুষের গ্রহণযোগ্য হয়, মানুষ যাতে সর্ব অংশে মানুষ যাতে বুঝতে পারে,
1: বুঝতে পারে,
5: তাই ভাষাটাকে একটু পরিণত করতে হয়েছে ম্যাডাম।
1: না না ঠিকই আছে, নমস্কার, ভালো থাকবেন, এবং শুভেচ্ছা রইল আপনার যে কর্ম পরিকল্পনা সেগুলোর যাতে সফল বাস্তব রূপায়ণ পায় ভবিষ্যতেও, সেজন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, ভালো থাকবেন,
5: নমস্কার।
1: কথা বললাম আগরতলা থেকে বিশ্বজিৎ বাবুর সঙ্গে। ঠিকই, ছোট কিংবা বড় যে কোনো কাজের ক্ষেত্রেই যদি আমাদের পূর্ব পরিকল্পনা না থাকে তাহলে তার সঠিক বাস্তব রূপায়নটা বোধহয় সেভাবে আসে না যেভাবে আমরা প্রত্যাশা করি। এটুকুই এখনও পর্যন্ত যাদের সঙ্গে কথা বললাম তাদের কথার থেকে উঠে আসলো। আমরা রয়েছি অনুষ্ঠানে, আপনারা ফোন করবেন 8731875545 এই নম্বরে। বিশ্বজিৎ বাবু, আপনাকে বলবো আপনার ফোন লাইনটা কেটে দিন, আপনার এখনও রয়ে গেছে। আমাদের পরবর্তী শ্রোতা বন্ধু, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুভ সন্ধ্যা।
6: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
1: উদয়পুর থেকে শ্যামল বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে, বলুন।
6: খুব সুন্দর একটা টপিক রেখেছেন, সত্যি জীবনে সফল হতে বললে যে কোনো কাজ যদি সম্পন্ন করতে হয়, সুসম্পন্ন করতে হয়, তবে সেটা পরিকল্পনা মাফিক হতে হয়।
1: একদম,
6: আমরা যদি শিক্ষকতার সময় যখন আমরা শিক্ষকতা বিএড ট্রেনিং যখন করছিলাম, তখন যে কোনো মানে পাস ক্লাসের ঠিক মতো করে পড়াবার জন্য, স্টুডেন্টদের পড়াবার জন্য আমাদের পাস পরিকল্পনা করতে হতো, যেটা বলা হয় লেসন প্ল্যান।
1: আচ্ছা,
6: এখন এই লেসন প্ল্যানটা একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে তৈরি করে এবং সেটাকে এবার আমাদের হেড অফ দা এখানে পাস করিয়ে তারপরে আমাদের ক্লাস করতে হতো। এরপরে এই ক্লাসটা কতটুকু সফল হলো না হলো সেটা তিনি পরীক্ষক তিনি বিচার করবেন, ঠিক আছে,
1: কিন্তু
6: এই যে ক্লাসটাকে আমি ঠিক মতো করে সুসম্পন্ন করতে কিভাবে করবো তার জন্য আমাকে লেসন প্ল্যান তৈরি করতে হতো, প্রত্যেক শিক্ষককে এটাই করতে হয়। আর এখন বর্তমান মডার্ন এডুকেশনে কিন্তু প্রতিদিন প্রতিদিনের ক্লাসে এই আপনার এই যে পরিকল্পনা

0: মানে সম্ভব ছিল না, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে লেসন প্ল্যান তৈরি করে তারপরে ক্লাসে যাওয়া। ঠিক ছোট পরিসরেও ব্যক্তিগত জীবনেও আমাদের কিন্তু এই পূর্ব পরিকল্পনা ছাড়া যে কোনো কাজ কিন্তু আমাদের মানসিক চাহিদা অনুসারে সেটা সফল হয় না।
1: যে কোনো কাজ, এখন যেমন বাড়ি তৈরি করতে হলে, বাড়ি তৈরি করতে হলে আমার সেই সেই বাড়ির প্ল্যান কিভাবে বাড়িটা করবো কিছু ইঞ্জিনিয়ারের কাছ থেকে তৈরি করে সেটা পাস করাটা, তারপরে সেটা পার হলে আমার কাজে ধরতে,
0: একদম একদম
1: আমার মতো করে যেটা আমি বাড়িটা তৈরি করলাম ঠিক আছে, কিন্তু ওই পরিকল্পনা আমার করলে আমার কতটুকু জায়গার মধ্যে আমি মানে ম্যাক্সিমাম এটাকে ইউটিলাইজ করে সুন্দর করে
0: একদম একদম
1: তার জন্য আমার লাগবে
0: পরিকল্পনা, একদম।
1: অর্থাৎ এখানে এখানে বাড়ি বাড়ি শুধুমাত্র বাড়ি নয়, জীবনের যে কোনো
0: কাজ একদম ঠিক সঠিক সঠিক
1: আমাকে সম্পন্ন করতে হলে আমাকে তো প্ল্যান তৈরি করতে হবে, পরিকল্পনা করতেই হবে। এখন কোন কোন কাজ বিশেষ ক্ষেত্রে এমন হয় যে আমি একরকম পরিকল্পনা করলাম, এবার মা কাজের অর্ধেক পথে অথবা সেটা পরিকল্পনাটা পরিবর্তন করতে
0: হয়, সেটা অ্যাক্সিডেন্ট এক্সেপশনাল থাকে, সব সব কিছুতে একটা এক্সেপশনাল থেকে যায়, সেটা নিয়ে তো আর করার কিছু থাকে না, হয়ে যায় অনেক সময় পরিস্থিতির উপরে নির্ভর করে।
1: পরিকল্পনা তো লাগবে
0: একদম বেসিক, হ্যাঁ বেসিক পরিকল্পনা থাকা দরকার। মাঝপথে অনেক সময় ডাইভার্ট হয়, সেটা পরিস্থিতির জন্য হয়ে থাকে অনেক সময়, সেটা তো সবটা জুড়ে আমরা রাখবো না, কিন্তু বেসিক পরিকল্পনা আমাদের বেসিক প্ল্যানিং যেটা সেটা অবশ্যই প্রত্যেক কাজের আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক
1: অর্থাৎ আমাদের কাজটা এই যে পরিকল্পনা তো লাগবে এবং সেই কাজটাকে আমাকে একটা ডিসিপ্লিন ওয়াইজ সিস্টেম ওয়াইজ আমাকে কিন্তু করতে হবে,
0: একদম
1: কাজটাকে আমি যে কাজটা আমি করছি সেটাকে ভালোবেসে করতে হবে, মানে আই লাভ মাই জব,
0: একদম একদম এটা এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কাজের ক্ষেত্রে
1: আমি করলাম মানে আমি সবই করলাম কিন্তু আমি কাজটা করে আমি আনন্দ পাচ্ছি না বা জোর করে করছি, তাহলে কিন্তু সেখানে পরিকল্পনাটা কিন্তু
0: কোথাও একটা খালি, হ্যাঁ কোথাও একটা যেন শূন্যতা থাকে এর মধ্যে, একদম।
1: অর্থাৎ আমি যে কাজটা আমি যাই করি, যে কোনো ছোট কাজ হোক বড় কাজ হোক যেরকম কাজই হোক না কেন, পরিকল্পনা তো থাকতে হবে, প্লাস সেই কাজটার প্রতি মনোযোগী হতে হবে, কাজটাকে ভালোবেসে
0: ভালোবেসে করতে হবে, একদম ঠিক ঠিক
1: ঠিক আছে। অন্যান্য শ্রোতারাও বলবো
0: একদম, আমরা সবার সঙ্গে কথা
1: জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি বলবো,
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ,
1: নমস্কার,
0: ভালো থাকবেন, আপনার শুভরাত্রি। কথা বললাম আমরা উদয়পুর থেকে শ্যামলবাবুর সঙ্গে, আমাদের অনুষ্ঠান রবিবারের আড্ডা, দেখা যাক পরবর্তী শ্রোতা বন্ধু কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, আপনার একটু ভলিউমটা যদি একটু কমিয়ে দেওয়া যায়। হ্যালো, নমস্কার, স্বাগত জানাচ্ছি, আপনার ভয়েসটা খুব বেশি আসছে, একটু কি
2: বেশি
0: আসছে? না ঠিক আছে, না আজকে বেশ ভালো শোনা যাচ্ছে, আজকে বেশ ভালো শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলুন,
2: ভালো লাগলো আজকে। আমি মানে অনেক সময় ধরে ট্রাই করছি, ট্রাই করতে করতে এখন লেগে গেল।
0: আমরা রবিবারের আড্ডায় আজকের আড্ডার বিষয় আজকে যে কোনো কাজ সফল রূপায়ণে পূর্ব পরিকল্পনার গুরুত্ব, এটা নিয়ে আমরা আজকে আড্ডা দিচ্ছি। তা আমি তো হয়তো বুঝতে পেরেছি আপনি কোথা থেকে কে বলছেন, কিন্তু আমাদের শ্রোতা বন্ধুদের জ্ঞাতার জন্য, একদম শ্রোতা বন্ধুদের জানার জন্য,
2: রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য
0: স্বাগত জানাচ্ছি, বলুন।
2: স্বাগত। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলতে হয়, আমরা যখন কোন মোমবাতি জ্বালাই বা কোন প্রদীপ, মানে বিশেষ করে হয়তোবা আমাদের সন্ধ্যারতি বা কোন দেব দেবীর সামনে যখন আমরা প্রদীপ জ্বালাই, জ্বালানোর আগে সলকে পাঠানোর একটা ব্যাপার থাকে, তাই না?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: তো সলতে বাগানের একটা দেশ আছে।

0: থাকে, তো বিগিনিংটা যদি ঠিকঠাক না হয়
1: হুম
0: অথবা অবশ্যই সে জায়গাটা বেমালুম ভাবে ভরকে যায় বা বেমালুম একটা
1: এলোমেলো হয়ে যায়,
0: একটা এলোমেলো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ,
1: একদম এলোমেলো হয়ে
0: তো
1: যায়।
0: প্রত্যেকটা ব্যাপারে, যেমন ধরুন বিশেষ করে যারা গান বাজনা করেন, গান বাজনা ঠিকঠাক ভাবে যদি তাদের তালিম দেয়া না হয়,
1: হুম
0: তারা সেই জায়গায় দাঁড়িয়ে ঠিকঠাক ভাবে সেই গানটা পারফর্ম করতে পারেন না।
1: হুম
0: তো তার আগে অনেকটা ওয়ার্কশপ করে নিতে হয়।
1: হুম
0: আর বা যেমন বিভিন্ন বাতিক শিল্পীরা, যেমন কবিতা আবৃত্তি করা বা রিসাইট করা, তো
1: হুম
0: আবৃত্তি শুধু করলেই তো হবে না,
1: হুম
0: একটা শব্দের যে ব্যাপারটা তার গূঢ় অর্থটা ঠিকঠাকভাবে যদি প্রকাশ না হয়,
1: হুম
0: তো সেই জায়গায় দাঁড়িয়ে আগে ভাগে আমাদের একটু
1: সেটা
0: হাতে
1: প্র্যাকটিস
0: কলমে
1: করে নেওয়া,
0: একটু
1: প্র্যাকটিস করে নেওয়া।
0: ওয়ার্কশপ করা দরকার।
1: হুম
0: তো জীবন যুদ্ধে বা আমরা বিশেষ করে সমাজের কি বলবো, হয়তো বা অবশ্যই এটা বলা যায় যে আমরা সমাজের মধ্যে মানুষ আমরা উচ্চতম জীব,
1: হুম
0: যে জীবের বিবেক বুদ্ধি মন সব কিছুই আছে।
1: হুম হুম
0: তো সে জায়গায় দাঁড়িয়ে আমি আর্ট অফ কা একটা কিছু করে দিলাম বা আর্ট অফ কা কিছু বলে দিলাম, সেটা যদি জুৎসই না হয়,
1: হুম
0: সেটা যদি হৃদয়ে গ্রাহী না হয়,
1: হুম
0: শ্রুতি শ্রুতি
1: মধুর
0: গ্রাহী না হয়, তাহলে সে বলার কোনো কিছুই থাকে না।
1: হুম
0: তাই কোনো কাজ করতে গেলে
1: হুম
0: প্রিলিমিনারি একটা কিছু করতে হয়। বিশেষ করে আমার কথাই ধরুন না, আমি বিশেষ করে আমার স্পেশাল কাজ, স্পেশাল কি বলবো, আমার অকুপেশনটাই হলো সাইনবোর্ড লেখা।
1: আচ্ছা
0: আমি সাইনবোর্ড লিখি, পেন্টার বা
1: হুম
0: আর্টিস্ট বলতে পারেন,
1: বাহ
0: যাই বলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন প্রিলিমিনারি অবস্থায় যখন আমি আর্টের জগতে গেলাম, তখন আমি ঠিকঠাক তুলি ধরতে পারছিলাম না, হাত কাঁপছে,
1: হুম
0: এই সে একদিকে টান দিচ্ছে অন্যদিকে যাচ্ছে,
1: হুম
0: এরকম
1: হুম
0: একটা
1: ব্যাপার
0: একটা গুলমেলের ব্যাপার হয়ে গেছিল, মানে
1: আচ্ছা
0: অনেক দিন ধরে।
1: আচ্ছা আচ্ছা
0: তো আস্তে আস্তে করে এখন কি বলবো, গ্রেট অফ গড, মা বাবার আশীর্বাদে
1: হুম হুম
0: আমাকে যদি বলেন 7 তলায় উঠে লিখতে,
1: হুম
0: আমি লিখে দেবো একেবারে
1: বাহ
0: অকুত ভয়ে।
1: একদম
0: আর সেটা একদিনে হয় না,
1: না
0: মানে একটা কথা আছে না, রোম ওয়াজ বিল্ট নট এ ডে,
1: হুম হুম হুম
0: রোম শহর বা রোম নগরী একদিনে সৃষ্টি হয়নি।
1: হুম
0: ঠিক
1: হুম
0: সেভাবে আমাদের যে কোনো কাজ করতে গেলে আগে ভাগে ঠিকঠাক ভাবে কসরত করতে হবে, ঠিকঠাক ভাবে প্ল্যাটফর্মে যখন দাঁড়াবো ঠিকঠাক ভাবে আমাদের প্রকাশটা দিতে হবে, নতুবা অনেকে বলবে এই রে এই মানুষটা দাঁড়ালো কিছুই বলতে পারলো না, তাই না?
1: একদম
0: তো উপসংহারে এটাই বলা যায় যে কোনো যে কোনো কাজ করতে গেলে আগে ভাগে ঠিকঠাক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক দিয়ে বিচার করে তবেই আমার সেই সমরে বা সেই প্ল্যাটফর্মে
1: নামতে হবে।
0: দাঁড়ানো উচিত, তাই না?
1: আচ্ছা ঠিক
0: তো
1: আছে,
0: ভালো থাকুন দিদি ভাই,
1: ভালো থাকবেন।
0: আর কিছু বলবো না, কারণ সূত্রের সূত্রী মন্ডলী কিছু কিছু আমাকে ট্যাগ করে
1: না
0: আমাকে
1: না
0: সারাক্ষণ
1: সেখানে
0: একটু
1: না
0: বেশি কথা বলিনি,
1: না না
0: তো
1: শ্রোতা বন্ধুর
0: ওনাকে
1: সঙ্গে আমরা
0: একটু
1: আড্ডা
0: হেল্প
1: দিতেই
0: করবেন।
1: বসেছি, আমরা তো আজকের অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা পার্টিকুলার বসেছি আড্ডা দেওয়ার জন্য, তো আড্ডা তো দেবোই।
0: না আপনারা খুব ভালো মানুষ, আপনারা
1: না না
0: সত্যি,
1: সবাই ভালো,
0: আপনারা
1: সবাই
0: প্রত্যেক প্রত্যেক অ্যানাউন্সারই, প্রত্যেক যারা বাতিক
1: সবাই ভালো,
0: শিল্পীরা বা আপনারা রেডিওতে যারা রেডিও জকি যারা আছেন, সবাই ভালো মানুষ, সবাই শ্রুতি মন্ডলীর কাছে একেবারে কি বলবো হৃদয়ের মনি কোথায় আপনাদের স্থান। কিন্তু কিছু শ্রোতা বন্ধুরা আলটপকা কথা বলেন, একেবারে ভাল লাগে না। ভালো থাকুন,
1: ভালো
0: শুভরাত্রি।
1: থাকবেন, ধন্যবাদ। আমাদের শ্রোতা বন্ধুদের ভালোবাসায় আমরা আছি এবং শ্রোতা বন্ধুরা ভালো বলেই আমরা আছি, রয়েছি আমাদের আজকে রবিবারের আড্ডা অনুষ্ঠানে। আড্ডার বিষয় ইতিমধ্যে অনেকেই আলোচনা করেছেন, দেখা যাক আমাদের পরবর্তী শ্রোতা কে রয়েছেন।

0: আমাদের পরবর্তী শ্রোতা রয়েছেন একজন, দেখা যাক কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? উত্তর সারাসীমা বিলোনিয়া থেকে বিশ্বজিৎ বাবু, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আজকের বিষয় শুনেছেন?
1: কোনো কাজ করার আগে
0: পূর্ব পরিকল্পনার গুরুত্ব যেটা আছে। হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম বলুন। হুম হুম যে কোনো ছোট থেকে বড় যে কোনো ধরনের কাজ। একদম হুম হুম ঠিক, একদম আপনাদের সঙ্গে, একদম হুম হুম আপনাদের সঙ্গে কথা বলতে পারলেও আমাদের অনুষ্ঠান যেমন সফলতা লাভ করে, তেমনি আমাদেরও ভালো লাগে যে আমরা শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলতে পেরেছি। একদম, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, শুভরাত্রি, ভালো থাকবেন, নমস্কার। কথা বললাম উত্তর সারাসীমা থেকে আমাদের শ্রোতা বন্ধু বিশ্বজিৎ বাবুর সঙ্গে। আমাদের পরবর্তী শ্রোতা কে রয়েছেন দেখা যাক। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি কৃষ্ণমোহন, আগেও কথা বলছি আপনার সাথে দিদি।
0: হ্যাঁ, আপনার সঙ্গে কথা হয়েছে তো একবার।
2: হ্যাঁ, তো আমি বলবো আজকে আপনাদের আকাশবাণী আজকে সকল আছে, আমরা সিমলা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি থেকে সমস্ত শ্রোতা বন্ধুরা, আপনাদের আকাশবাণীর যে ব্যবস্থাপনা আমাদের খুব সমৃদ্ধ করে।
0: ঠিক আছে,
2: তারপর আপনাকে বলবো আপনারা এত শ্রোতাদের সময় দিতে আমাদের বাকি শ্রোতারা বঞ্চিত হয় দিদি।
0: আপনি একবার কথা বলেছেন, আপনিও তো অন্যদের সময় নষ্ট করছেন তাহলে।
2: না না,
0: আপনি রেখে দিন, অন্য শ্রোতাদেরকে সুযোগ করে দিন, আপনার সঙ্গে কথা হয়েছে।
2: এই কথাই যে আপনারা জানতে চাইতাম।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করবেন 8731875545, এই নম্বরে আমরা রয়েছি লাইভ টক শো অনুষ্ঠান রবিবারের আড্ডায়। আমাদের পরবর্তী শ্রোতা বন্ধু কে রয়েছেন দেখা যাক। হ্যালো, নমস্কার,
3: কে বলছেন? গোপাল মহাজন বলছি,
0: কলসি থেকে। গোপাল মহাজন, গোপাল বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
3: খুব সুন্দর যে আমাদের যে কোনো কাজ করতে গেলে একটা পরিকল্পনার প্রয়োজন হয়। আমরা মা বাবার ছেলে, পিতা মাতারা তখন ছিল একটা হালকা ঘর তৈরি করতো, এখন বর্তমানে আমরা ছেলেরা যখন উপযুক্ত হয়েছি বা খেতে খাওয়া চিন্তা ভাবনা করে দেখছি যে সবাই বিল্ডিং তুলে আমরা একটা বিল্ডিং তোলার চেষ্টা করি, এরকম একটা পরিকল্পনা থাকে আমাদের।
0: একদম,
3: ওই পরিকল্পনা গুলো আমরা গ্রাম অঞ্চলে মোটামুটি সম্পূর্ণ হয়, স্বাভাবিক মানে খাটতে হবে সবাই, সবাই যদি পরিশ্রম করি ওই ফলটা পামু আশা আছে। আমরা পিতা মাতারা তখন তৈরি করতো পুকুর, পুকুরের পাড়ে ঘর তৈরি করতো, মাছ ধরবে ছেলে
0: সন্তানেরা,
3: পুকুর থেকে ঘরে থাকবে, এইভাবে পরিকল্পনা। কিন্তু বর্তমানে আমরা ছেলেরা পুকুর, বাবার পুকুরটার থেকে মাছ কাটিয়ে আছি এখনো বর্তমানে, কিন্তু আমরা পুকুরের চিন্তা করি না,
0: ওইটা একটা মানসিক ইচ্ছা, আমাদের মনের ইচ্ছা, এটা
3: এটা আমাদের

0: সুন্দর পরিবেশের মধ্যে চলতে চলতে এইভাবে করতে হবে,
1: একদম
0: সেটা আমাদের ছেলেদের
1: সময়ের।
0: পিতামাতারা
1: হ্যাঁ
0: সেই, হ্যাঁ পিতামাতারা সেই পরিকল্পনা করে না। আলাদা রান্নাঘর ছিল, থাকার ঘর আলাদা ছিল। এখন আমরা ছেলেরা পরিকল্পনা হয়েছে যে এডজাস্ট করে দিব, রান্না বান্না সব একই ঘরে চলবে।
1: দেখুন, এটা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে পরিবর্তনটা আসে, ঠিক আছে? একদম, এখন সময় তৎকালীন সময়ে আমাদের মা বাবারা যখন ছিলেন তখনের সময়ে ওইটাই ছিল যুগ উপযোগী, যেটা বলা হয়। তো এখন সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে সবার।
0: আমাদের পরিকল্পনা নিয়ে কাজ করতে আছে, সবাই করতে আছে, শুধু আমি বলি না, বেশিরভাগ জায়গাতে আমরা ঘুরে দেখছি বা কোথায় বেড়াতে গেলে দেখছি এক্সাস্ট করে এইভাবে কিন্তু পিতামাতারা এই পরিকল্পনায় করে গেছে। আমরা বড় করছে, লেখাপড়া শিখেছে, উন্নতি হয়েছে বা স্বনির্ভর করছে, এটা তাদের প্রচুর কষ্ট হয়েছে। আমরা চিন্তা করতে হবে আরো কিভাবে পরিকল্পনা করে সামনের দিকে অগ্রসর হতে পারি, এবং আমাদের ছেলে মেয়েকে কি করা যাচ্ছে, সামনে কি করা যায়। সবাই তো আর সবার এক নিয়মে ইনকাম হন না, এক নিয়মে খরচ করতে পারবে এমন কোনো হয় না,
1: একদম নয়। সেটা
0: সুবিধা
1: সাধ্য মতো, যার হ্যাঁ যার যার সাধ্য অনুসারে তিনি
0: পরিকল্পনাটা করছে।
1: একদম একদম,
0: ছোট হোক আর বড় হোক,
1: একদম
0: কেউ ফ্ল্যাটের মালিক হতে চায়, কেউ সাধারণ ঘরে বাস করতে চায়, কারণ তার আর্থিক দুর্বল, ইনকামের রাস্তা কম।
1: না, সেটা শুধু ঘর কিংবা ফ্ল্যাটের ব্যাপার নয়, আজকের বিষয়টা হচ্ছে যে কোনো কাজ, যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে?
0: এই বিষয়গুলো আমি শুনছি, সবাই
1: একদম সবাই বলছেন, ভালো বলছেন,
0: সুন্দর বলছেন। এটা বলে শেষ করলাম ম্যাডাম, আপনারা কি বলে শুনবো।
1: ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য, ভালো থাকবেন।
0: নমস্কার।
1: কথা বললাম আমাদের শ্রোতা বন্ধু গোপালবাবুর সঙ্গে। আমাদের পরবর্তী শ্রোতা কে রয়েছেন দেখা যাক। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার,
1: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
1: আচ্ছা প্রেমজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ এবং নমস্কার এই মুহূর্তে। আর যারা এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়ার এই রবিবারের আড্ডা অনুষ্ঠান টকশো, সবাইকে নমস্কার। আজকের বিষয় রেখেছেন যে বিশেষ করে মনে করুন আমরা কিছু করতে গেলে পূর্ব পরিকল্পনার মাধ্যমে করতে হয়, ঠিক না? আসলে দেখুন সেটা একেবারে ঠিক। আসলে আজকে আমি মনে করুন এক মাস পর দু মাস পর আমি কি করব, আমি কিন্তু এখন থেকে তৈরি হতে হবে, পরিকল্পনা করতে হবে,
1: ঠিক না? ঠিক, সঠিক।
2: সেই সেরকম করে যদি আমি কিছু করি তাহলে সেটা সফলতা আমি অবশ্যই পাবো। আর যদি চট করে হুট করে আমি কিছু করি তাহলে কিন্তু সেটার সফলতা কোনোদিন আসবে না।
1: একদম।
2: আজকে যদি আমি ব্যবসা করতে চাই তাহলে সেই ব্যবসার পরিকল্পনা কিন্তু করতে হবে আমার আগে থাকতে,
1: অনেক আগে থাকতে, একদম
2: অনেক আগে থাকতে করতে হবে, না হলে কিন্তু আমি ব্যবসায় কিন্তু ইয়ে হতে পারবো না। কারণ হঠাৎ করে ব্যবসা করা যায় না, ব্যবসা অনেক কঠিন। তারপর বিশেষ করে প্রত্যেকের ক্ষেত্রে কর্ম ছাড়া কোনো কিছু হয় না,
1: সে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু এই কথাটা একেবারে প্রযোজ্য। সে ভবিষ্যৎ জীবনে কি করবে, কোন দিকে যাবে, সে একদম
2: একেবারে ঠিক কথা আপনি বলছেন। কারণ দেখুন আজকে যারা ছাত্রছাত্রীরা রয়েছে, পরবর্তী প্রজন্ম যারা পড়াশোনা করছে, যারা পড়াশোনা করছে তারা যদি যদি মনে করে বড় কিছু করবে কর্ম, তাহলে কিন্তু পড়াশোনা করে ঠিকঠাক
1: আজকে থেকে সেটা পরিকল্পনা মাফিক পড়াশোনাটা সেভাবে করতে হবে, একদম
2: করতে হবে সবার ক্ষেত্রে।
1: সবার ক্ষেত্রে
2: আমরা যারা রয়েছি আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু কর্ম করতে হবে, ঠিক না? কর্ম ছাড়া কোনো মানুষ নেই
1: না, ঠিক
2: দুনিয়াতে। আর কর্মই হচ্ছে আমাদের ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্ম করে যাও ফলের আশা করো না। সত্যি আমরা সবার কর্ম করতে হয়। এত সুন্দর বিষয় নিয়ে আলোচনা করছে, সত্যি ভালো লাগে। বা আপনাকে আমি ধন্যবাদ জানাই। আর আজকের অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, মানে একদম বারে কথাগুলো পরিষ্কার আসছে,
1: আচ্ছা
2: ভালো লাগছে। তাই এরকম আমরা চাই যে আকাশবাণী এরকম ভাবে যাতে সুতরাং ফোন করলে আমরা যাতে বুঝতে পারি, সেটাই আর সেটাই আর কি। মানে যে কোনো কিছু করলে আমরা পূর্ব পরিকল্পনার মাধ্যমে আমাদের করতে হবে। কারণ দেখুন আজকে আমরা যারা রয়েছি প্রত্যেকে আজকে আগামী দিন হয়তো বা একজন ছাত্র পরীক্ষা দেবে, ফার্স্ট ডিভিশনে পাস করবে, সেকেন্ড ডিভিশনে করবে, থার্ড ডিভিশনে করবে, তাদের জন্য তাদেরকে কি করতে হবে সেটা কিন্তু সরকার পরিকল্পনা আগে থাকতে দেবে। যারা ভালো পাস করবে তাদেরকে ভালো কিছু দেবে, ঠিক না? যাতে মানুষের মধ্যে একটু

0: বেড়ে যায়,
1: উৎসাহ বেড়ে যায় একদম।
0: উৎসাহ বেড়ে যায়
1: হুম হুম
0: তার জন্য, সেটাই আর এইটুকু বললাম। পরবর্তী শ্রোতাদের জন্য
1: একদম
0: আমরা
1: একদম
0: লাইনটা আমি ছেড়ে দিচ্ছি, অন্য শ্রোতা বিশেষ করে একজন শ্রোতা কিন্তু আজকে ফোন করছেন নতুন, হয়তো আপনাদের এখানে বিশ্বজিৎ যেন নাম আসে, তিনি কিন্তু আগরতলা প্রতিনিয়ত ফোন করেন, এবার কল শুনি, খুব ভালো লাগলো শ্রোতা,
1: একদম
0: যাই হোক ভালো লাগছে আজকে তিনি এখানে যে ফোন করছেন। নমস্কার,
1: নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ,
0: ধন্যবাদ,
1: ধন্যবাদ প্রেমজিৎ বাবু। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা টক শো অনুষ্ঠানের অনেকটাই সময় পেরিয়ে এসেছি, দেখা যাক কে রয়েছেন। হ্যালো, নমস্কার, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন,
2: নমস্কার,
1: কে বলছেন?
2: আমি মাধবনগর থেকে নারায়ণচন্দ্র মজুমদার বলছি।
1: মাধবনগর থেকে নারায়ণ বাবু, আপনার রেডিওর ভলিউমটা মিউট করে দিন।
2: আচ্ছা, হ্যাঁ
1: হ্যাঁ বলুন, স্বাগত জানাচ্ছি।
2: বিভিন্ন শ্রোতারা
1: হুম হুম
2: এই পূর্ব পরিকল্পনার কথা বলেছেন,
1: হুম আজকে আমাদের আলোচনার বিষয়টাই এটা আমাদের।
2: হ্যাঁ ঠিক আছে, সব দিক আলোচনা করেছেন,
1: একদম
2: বাড়িঘর থেকে শুরু করে
1: হুম
2: স্কুলের এই আলোচনা, সেটাও শ্যামল বাবু বলেছেন,
1: হ্যাঁ হ্যাঁ
2: সেটাও শুনেছি, এককম ফ্যামিলি বাবুও ব্যবসা সম্বন্ধে বলেছেন।
1: হুম হুম
2: আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করছি।
1: একদম বলুন।
2: বিষয়টা হচ্ছে, ধরুন আমি একজন কৃষক, আমি একজন কৃষক কিন্তু সামনে আমাদের এই কৃষিকাজের এই কাজ শুরু হবে, অর্থাৎ আমন ধানের কাজ, এই কাজটা করতে হলেও পরিকল্পনা ছাড়া করা যাবে না।
1: একদম,
2: যেমন ধরেন আমি গত বছর একটা ধান লাগিয়েছি, এই বছর যদি আমি উন্নত মানের ধান লাগাইতে যাই তাহলে আমার কত খরচ হবে, কত লেবার লাগবে, কতটুকু সার লাগবে, পাওয়ার টিলার কত ঘন্টা লাগবে, এটা যদি হিসাব না করি তাহলে আমি লেবারের পয়সা দিতে পারি না।
1: আচ্ছা,
2: ঋণ করতে হয়।
1: আচ্ছা,
2: এই এই কৃষিকাজও পরিকল্পনা মাফিক কাজ করতে হয়, সেচ ব্যবস্থার উন্নতি আছে কিনা সব বিবেচনা করে এই কাজগুলো আমাদের করতে হবে। আর ঘরের ব্যাপারে যেটা বলেছেন সেটাও, কতটুকু বালি লাগবে, কতগুলো সিমেন্ট লাগবে, তারপরে কতটি রড লাগবে, আমার কাছে অত অর্থ আছে কিনা, শেষ পর্যন্ত আমি কাজটা কমপ্লিট করতে পারবো কিনা, এটাও মাথায় রাখতে হবে।
1: একদম,
2: অনেকে বলেছেন অর্ধেক পথে আমি ছেড়ে দিলাম, সেইভাবে হলে চলবে না, সেই ঋণগ্রস্ত হবে, সহজে তার ইচ্ছা পূরণও হবে না। এই জন্য আপনাদের এই আজকের অনুষ্ঠানে ছোট বড় সবাই পরিকল্পনা মাফিক কাজ করতে হয়। আমরা যখন স্কুলে পড়াতাম তখন ছাত্রছাত্রীদের বলতাম বড় হলে কি করবে, কেউ বলতো ডাক্তার হবো, কেউ বলে ইঞ্জিনিয়ার হবো, কেউ বলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, আবার কেউ বা বলে পুলিশ হবো, কিন্তু আমি বেকার হবো কেউ বলতো না। তো এইভাবে সেই পরিকল্পনা করি এগুতে এগুতে, এখন যারা ডাক্তারির কাছে কাছাকাছি যেতে না পারলেও
1: সফলতা কিছু না কিছু অর্জন করতে পারছে, একদম
2: অবশ্যই আসবে। তো এই কতগুলি ছোট্ট আলোচনা করে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার।
1: নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের অনেকটাই শেষের দিকে, দেখা যাক যেতে যেতে আর কার সঙ্গে কথা হয়। হ্যালো, নমস্কার, হ্যালো, শান্তির বাজার থেকে অমিত সুর, অমিত বাবু স্বাগত জানাচ্ছি। হ্যাঁ বলুন বলুন।
3: অনুষ্ঠানের শুরুতেই আপনাদের যে প্রসঙ্গটা রেখেছেন, এটা একদম বাস্তবসম্মত,
1: একদম
3: আমি প্রথমবারে বলতে চাই যে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা খুবই উপযোগী। ছাত্রছাত্রীরা যদি নির্দিষ্ট পূর্ব পরিকল্পনা করে আসলে তারা শিক্ষায় এগিয়ে যেতে পারে। এক তদ্রূপ একটা পরিবারও যদি আপনার সুষ্ঠু পরিকল্পনা করে একটা পরিবারও এগিয়ে যেতে পারে। কি এডুকেশন, কি হেলথ, কি এগ্রিকালচার, সবকিছু তদ্রূপ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট সবকিছুতে দেখবেন একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই আপনার দেশের উন্নয়ন বা রাজ্যের উন্নয়নের ব্যাপারে
1: একটা নকশা তৈরি করেন।
3: হ্যাঁ, নকশা তৈরি,
1: একদম
3: কোনটা আপনার দেখা যায় 3 থেকে 5 বছর মেয়াদি, পরিকল্পনা হয়, কোনটা 10 বছর মেয়াদি হয়, কোনটা 20 বছর হয়। এইভাবে একটা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম চলে আসে। তদ্রু আমি চাইছি এই ব্যাপারে প্রতিটা পরিবার যাতে সচেতন থাকে আর কি,
1: শুধু পরিবার নয় মানে ব্যক্তিগত জীবনে প্রত্যেক ব্যক্তিকে, হ্যাঁ ব্যক্তি বিশেষেই
3: পরিকল্পনা মাফিক এগোতে হবে।
1: একদম একদম ঠিক
3: ঠিক আছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই
1: না। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। কথা বললাম আমাদের শান্তির বাজারের শ্রোতা বন্ধুর সঙ্গে, রয়েছি রবিবারের আড্ডা লাইভ টক শো অনুষ্ঠানে। হ্যালো নমস্কার। হ্যালো
4: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
4: আমি পূর্বকালে বলছি, চার্লি কল্পকার।
1: স্বাগত জানাচ্ছি চার্লি বাবু আপনাকে আপনাদের অনুষ্ঠানে।
4: আপনাকেও স্বাগত জানাই, আপনার সহকর্মীদের স্বাগত জানাই।
1: সঙ্গে অনুরোধ করব রেডিও সেট রেডিও সেটটা, হ্যাঁ
4: দুঃখ আমি প্রত্যেক দিন ইয়ে করি কিন্তু সবসময় কেবল বলে আমার সুইচটা অফ, মানে কে জানি মোবাইলে ইয়ে করছে, সেট আপ করছে, এটাই আমার সবচেয়ে দুঃখ লাগে। আমি কি দোষ করলাম, কি পাপ করলাম যে আমার মোবাইলের নাম্বারটা আলোচনা।
1: আচ্ছা আর আলো, হ্যাঁ আলোচনার বিষয় আসো।
4: আজকের প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রামই খুবই হৃদয়গ্রাহী, হঠাৎ কোনো কিছু করাই ভালো না, প্রত্যেকটা করার পূর্বে চিন্তা করা উচিত। এটা শুধু আমার শুধু কাজের বেলা নাই, কথা বলার আগেও কি কথা বলতেছি, আমার এই কথার পরিণামটা কি হবে, এর ভূত ভবিষ্যৎ, যেমন কথায় আমার ভূত ভবিষ্যৎ চিন্তা করতে হবে, কাজেও ভূত ভবিষ্যৎ চিন্তা করতে হবে। ভূত ভবিষ্যৎ চিন্তা না করে যে কাজে অগ্রসর হই, সে কাজে আমার আমি ফেলিউর হইতে পারি, কারণ আমি আমার বয়সে আমি অভিজ্ঞতা দেখলাম যে অধিকাংশ লোকেই মেস্তরি যারা নাকি বিল্ডিং তৈরি করে ওসব লোকেরা বা বিভিন্ন লোকের লোকেরা তারা গৃহ থেকে কাজে নামাই দেয়, গৃহ থেকে কাজে নামাতে গৃহ তাদের করতে রাজি হয়, কিন্তু আমি এটা ভালোবাসি না।
1: চার্লি বাবু আপনার রেডিও সেটের ভলিউমটা অফ করে দিন, ফিডব্যাক আসছে।
4: একটু কমাই তাইলে। আচ্ছা তার এইটাই সবচেয়ে আমাদের দুঃখ, আমার দুঃখ লাগে লোকের নামায় দেয়া কেন তাদের জমি বিক্রি করতে হয়, জমি বন্ধক দিতে হয়, তারা সুন্দরভাবে প্ল্যানটা দেয় গৃহস্থকে, কারণ সবার তো আর জ্ঞান বুদ্ধি সমান না, এটা সব প্ল্যানিং জানে না। তবে সবচেয়ে বড় কথা হয়েছে আমরা জানি কেউ কাল ক্ষতির চিন্তাটা না করি অগ্রসর হয়ে যেতে পারি, এবং প্রত্যেকটি কাজ আমাদের সুন্দরভাবে পরিকল্পনা করে নিতে হবে, জানি মাছ গাঙ্গে না সাপ্তাহিক, আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আজকে কথা বলতে বললাম খুব খুশি হয়েছি, এরকম যদি লাইন পাই তবে আমি খুবই খুশি হব। রাখি,
1: অবশ্যই ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা আমাদের হাতে সময় একেবারেই শেষ, আমরা আর ফোন নিতে পারছি না। আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু ছিল সে নিয়ে শ্রোতা বন্ধুরা কথা বললেন, সবার কথা বলার মধ্যে থেকে একটি বিষয় একেবারেই পরিষ্কার যে ছোট হোক বড় হোক যে কোনো কাজ সুসম্পন্ন সুষ্ঠুভাবে তার সফল রূপায়ণের জন্য কিন্তু আমাদের পূর্ব পরিকল্পনা অবশ্যই করতে হবে। পূর্ব পরিকল্পনা না থাকলে অনেক সময় দেখা যায় যে দিনের শেষে হোক কিংবা কোনো কাজের শেষে হোক কাজটা সঠিকভাবে আমাদের সম্পন্ন হয় না, আমরা যেরকমভাবে কল্পনা জিনিসটাকে কল্পনা করেছিলাম পূর্ব পরিকল্পনার অভাবে হয়তো সেই জিনিসটা আমরা তার বাস্তব রূপায়ণ দিতে পারি না। তাই শ্রোতা বন্ধুরা সবশেষে বলবো, ছোট হোক বা বড় হোক সে যে কোনো কাজই হোক পূর্ব পরিকল্পনা অবশ্যই করবেন, এবং যে কাজ সেই কাজ সফলভাবে বাস্তব রূপায়িত হবে আপনাদের জীবনে ভবিষ্যৎ জীবনে, এই আশা রেখে আজকের লাইভ টকস অনুষ্ঠান থেকে বিদায় চেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী বিলোনিয়া।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে নাট্যানুষ্ঠান। আজ শুনবেন নাটক চন্দ্রগুপ্ত। নাটকটির পরিচালনা করেছেন শৈলেন চৌধুরী।

0: সংবাদ
1: আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলেন না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি।
0: কি লিখছিলে যুবক, সত্য বলো।
2: সত্য বলবো, রাজা বিরাজ ভারতবাসী মিথ্যে কথা বলতে এখনো শেখেনি।
0: উত্তম, বলো কি লিখছিলে।
2: আমি সম্রাটের বাহিনী চালনা, গৃহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম।
0: কার কাছে?
2: এই সেনাপতির কাছে।
0: সত্য চালুকা, সত্য সম্রাট। তারপর?
2: তারপর গ্রিক সৈন্য কাল স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম।
0: কি অভিপ্রায়?
2: সেকেন্দার শাহর সঙ্গে যুদ্ধ করবার অভিপ্রায় নয়।
0: তবে?
2: তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত, আমার পিতার নাম মহাপদ্ম, আমার বৈমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাচিত করেছে, আমি তারই প্রতিশ্রুতি দিতে বেরিয়েছি।
0: তারপর?
2: তারপর শুনলাম মাতৃজন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা, অর্ধেক এশিয়া পদতলে দলিত করে নদ নদীগিরি দুর্বার বিক্রম অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্য কুল রবি পুরুকে পরাজিত করেছেন। এই সম্রাট, আমার ইচ্ছা হলো যে দেখে আসি কি সে পরাক্রম যার ভ্রুকুটি থেকে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়েছে, কোথায় সে শক্তি লুকায়িত আছে আর যে মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়েছে। তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলেন, আমার ইচ্ছা শুদ্ধ আমার ঋতুরাজ্য পুনরুদ্ধার করা, এই মাত্র।
3: আমি কিন্তু এরূপ বুঝি নাই সম্রাট, যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্ট লাগত, তাই আমি সরল ভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম। বুঝি নাই যে বিশ্বাসঘাত।
1: এই বিশ্বাসঘাত,
3: এই যুবক,
1: এই যুবক না তুমি
3: অ্যান্টিগোনাস।
1: সেলুকাস,
0: নিরস্ত হও। অ্যান্টিগোনাস, অ্যান্টিগোনাস, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম, একজন সামান্য সৈন্যাধ্যক্ষের এত দুঃস্পর্ধা। আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম, তোমার এত দুঃস্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নেরও অগোচর ছিল। যাও, এই মুহূর্তে তোমায় নির্বাসিত করলাম। আর সেলুকাস, তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। আর যুবক
2: সম্রাট,
0: তোমায় যদি বন্দী করি,
2: কি অপরাধে সম্রাট?
0: আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছো, এই অপরাধে।
2: এই অপরাধে ভেবেছিলাম যে সেকেন্দার শাহ দেখছি তিনি ভীরু, এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তার কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। সেকেন্দার শাহ এত কাপুরুষ তা আমি ভাবিনি।
0: সেলুকাস, বন্দী করো।
1: সম্রাট, আমায় বধ না করে বন্দী করতে পারবেন না।
0: চমৎকার, যাও বীর, আমি পরীক্ষা করছিলাম মাত্র। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও, আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো তুমি ঋতুরাজ্য উদ্ধার করবে, তুমি দুর্জয় দিকে বিজয়ী হবে। যাও বীর, মুক্ত তুমি।
4: বদ্ধ জলা ধোঁয়ার কুণ্ডলি, পচাহারের দুর্গন্ধ, প্রকৃতি কতখানি বিভৎসতা অর্জন করেছে ঈশ্বরের কাজ থেকে, তার সামনে আমি দাঁড়ালাম।

0: নমস্কার চাণক্য।
1: কে তুমি?
0: আমি মহারাজ নন্দের মন্ত্রী কাত্যায়ন।
1: মহারাজ নন্দের মন্ত্রী? সরে দাঁড়াও, সরে দাঁড়াও।
0: কেন, আমি কি অপরাধ করেছি?
1: কেন মন্ত্রী মশাই, আমার তো আর কিছু নেই, না যে স্ত্রী না যে কন্যা, আছে এই ছোট্ট কুড়ে ঘরখানা, তোখানে দাও কুড়িয়ে দিয়ে যাও। ব্রাহ্মণের সে প্রতাপ যদি আজ থাকতো।
0: আজ নেই, কিন্তু এই ব্রাহ্মণী নিজের প্রভুত্ব খুইয়েছে, আবার এই ব্রাহ্মণী তাকে উদ্ধার করবে। আমি আজ সেই উদ্দেশ্যে তোমার কাছে এসেছি ব্রাহ্মণ।
1: কিরকম?
0: তোমায় মহারাজের মাতামহের সাথে পৌরোহিত্য করতে হবে।
1: মন্ত্রী মশাই, আমি দিন দরিদ্র ব্রাহ্মণ, সত্য কোনোদিন খেতে পাই, কোনোদিন হয়তো খেতে পাই না সত্য, তথাপি মহারাজের সাথে পৌরোহিত্য, ক্ষত্রিয়ের দাসত্ব আমি কদাচ করব।
0: শোনো ব্রাহ্মণ।
1: না, এ কি অত্যাচার! আমি আমার নিজের কুড়ে ঘরে বসে কাঁদতেও পাব না?
0: পুরুষের ক্রন্দন শোভা পায় না।
1: তা পায় না বটে, পায় না বটে, কিন্তু কি করব মন্ত্রী মশাই, দেখুন উপর্যুপরি ভাগ্য বিপর্যয়ে আমার কিছু করতে পারিনি, কিন্তু আমার কন্যার অপহরণ আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে।
0: তুমি বিচক্ষণ ব্যক্তি, তুমি এত অধীর হচ্ছ?
1: অধীর? ইচ্ছে করে কাঁদি, চিৎকার করে কাঁদি, আমার অশ্রু জলে পৃথিবী ডুবিয়ে ভেঙে চুরে ভাসিয়ে দিই, কিন্তু অশ্রুর উৎস শুকিয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় ভেতরে যত কিছু অশ্রু ছিল জমাট বেঁধে গিয়েছে, অবিচারে অত্যাচারে পীড়নে ঈশ্বরকেও ছেয়ে খেয়ে ফেলেছে, দেখতে পাই না।
0: দুঃখ কি তুমি একাই পাচ্ছ ব্রাহ্মণ? আমার কি দুঃখ জানো? এই রাজারই আজ্ঞায় অন্ধকার কারাগৃহে আমার সাত সাতটা পুত্রকে চোখের সামনে অনাহারে মরে যেতে দেখিছি।
1: সে কি? হ্যাঁ, তবু তুমি তার মন্ত্রী?
0: হ্যাঁ চাণক্য, প্রতিশোধ নেবার জন্য মন্ত্রিত্ব নিয়েছি। চাণক্য, তুমি আমার সহায় হও, সেই ব্রাহ্মণের লুপ্ত তেজ এসো আমরা পুনরুদ্ধার করি। আমি রাজার মন্ত্রী আছি, তুমি হও রাজার পুরোহিত। আজ আমরা দুই ব্রাহ্মণ মিলিত হই, আমাদের প্রতি অন্যায়ের অত্যাচারের প্রতিশোধ নিই।
1: উত্তম প্রতিশোধ, আমি পৌরোহিত্য স্বীকার করলাম। মন্ত্রী মশাই, জানি সব যাবে, ব্রাহ্মণের প্রভুত্ব থাকবে না, বৌদ্ধ ধর্মের বন্যা এসেছে, ভাসিয়ে দেবে, তবু প্রলয়ের পূর্বে এই কলির ব্রাহ্মণ একবার দ্বাদশ সূর্যের তেজে দিংমণ্ডল পুড়িয়ে ছাড় খার করে দেবে।
0: মহারাজ!
2: কে তুমি?
0: আমি ব্রাহ্মণ।
2: এখানে সময় কিসের চলল?
0: আমি তোমার মাতামহের সাথে পৌরোহিত্য করতে এসেছিলাম, যেতে আসিনি।
3: তোমাকে বিবাহে যেতে আনতে গিয়েছিল ঠাকুর?
0: তোমার মন্ত্রী?
2: মন্ত্রী ডেকে এনেছে, তার কাছে যাও।
0: তোমার শালক, এই শালক আমার অপমান করেছে।
2: যাও এখান থেকে, এখানে আমরা ব্রাহ্মণের অনুযোগ শুনতে আসিনি।
0: না, তা শুনতে আসবে কেন? ব্রাহ্মণের সে প্রতাপ যদি আজ থাকত, আমাকে অশ্রুরক্তিম দেখে ওইখানে তুমি মাটির ভেতর সে দিয়ে যেতে।
3: আচ্ছা, দেখি ব্রাহ্মণের প্রতাপটা, আর তুমিও মহারাজের শালকের প্রতাপটা একবার দেখো।
0: দেখবে মহারাজ, তুমিও দেখবে, যদি এর প্রতি বিধান না করো।
2: কি, তুমি ওইখানে দাঁড়িয়ে আমার পুস্তক রাখবে? বেরোবে এখান থেকে, পাতাল গলায় হাত দিয়ে বার করে দাও তো।
0: ব্রাহ্মণ কান পেতে শোনো, ক্ষত্রিয় ব্রাহ্মণকে বলছে বেরিয়ে যায় এখান থেকে, তবু ঝড় উঠছে না, অগ্নিবৃষ্টি হচ্ছে না, পৃথিবী কেঁপে উঠছে না।
2: কি আশ্চর্য! আমরা কি এখানে এক উন্মাদের প্রলাপ শুনতে এসেছি? একে পার করে দাও, চেয়ার তো শিখা ধরে বার করে দাও।
3: এই বেরিয়ে যা ভিক্ষুক, বেরিয়ে যা।
0: যাচ্ছি যাচ্ছি, তবে যাবার আগে একবার বলে যাই মহারাজ নন্দ, তবে এই কলিযুগে এই ব্রাহ্মণের পোতা দেখবে, একবার দেখবে, তোমার রক্তে রঞ্জিত হস্তে এই শিখা বাঁধব, এই প্রতিজ্ঞা করে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আরো এক প্রতিজ্ঞা করে যাচ্ছি, একদিন এই মহারাজ নন্দকে জানু পেতে প্রাণ ভিক্ষা করতে চাইতে হবে এই দরিদ্র ব্রাহ্মণের কাছে, আর সে ভিক্ষা আমি দেব না, দেব না, দেব না।
2: কে হয়েছিল?
3: হবে আবার কি? ওই অপগণ্ড জানোয়ারটা এইছিল পুরু বিক্রি করতে, এদিকে আমি পুরু টেনে হাজির করেছি, ওকে উঠতে বললাম, ও উঠলো না, আমি তারপরে গাড়ি ধাক্কা দিয়ে বার করে দিয়েছি।
2: এ আবার কে? ও তা

0: মহারাজ যে আজ্ঞা করলেন অবিলম্বে,
1: তাই বলে এখানে এই প্রমোদ উদ্যানে একটা ভদ্রতা তো আছে।
0: আজ্ঞা হয়তো আবার রেখে আসি।
1: না, যখন এনেছো, শোনো মা, তোমার পুত্র চন্দ্রগুপ্ত জীবিত আছে, সে কোথায় তুমি জানো?
2: আমি জানি না বৎস।
1: জানো বলো, নইলে
2: আমায় বধ করবে?
1: না, তোমায় বধ করবো না, তোমায় আজীবন কারারুদ্ধ করে রেখে দেবো, অনাহারের চালায় তিলে তিলে দগ্ধ করবো।
2: না, এত নিষ্ঠুর তুমি হবে না, আমি তোমার মা।
1: হ্যাঁ, সত্যি জানি মা বটে, পিতার দাসী হয়ে স্পর্ধা মহারাজের মা হতে চাও।
2: না, আমি মহারাজের মা হতে চাই না, আমি চন্দ্রগুপ্তের মা, এই আমার পরম গৌরব।
1: চন্দ্রগুপ্ত কোথায় এখনো বলো, তুমি জানো?
2: যদি জানতাম তবুও বলতাম না। ভাবো কি মহারাজ নন্দ, যে মা তার নিজের প্রাণ রক্ষার জন্য তার ছেলেকে বাঘের মুখে ছেড়ে দেবে? আরে মূঢ়, মা চিনলি?
1: বলবে না বটে, আমি শুনেছি সে আমার বিপক্ষে বিদ্রোহের সূচনা করছে, সৈন্য সংগ্রহ করছে।
2: ভগবান, এই কথা যেন সত্য হয়, চন্দ্রগুপ্ত যেন তার মাতার অপমানের প্রতিশোধ নেয়।
1: এই নিয়ে যাও কারাগারে।
2: এত দূর মহারাজ নন্দ, তোমার মাতার এই অপমান তুমি উপভোগ করছো? না, আমি তোমার মাতা নই, কিন্তু আমি নারী, দীনা, দুর্বলা, নিঃসহায়া নারী। নারীর লাঞ্ছনা, দুর্বলের প্রতি অত্যাচার নারী সইতে পারে, কিন্তু ধর্ম সয় না। যেন
1: এখনো বলো চন্দ্রগুপ্ত কোথায়?
3: তোমার এই অপমান চন্দ্রগুপ্ত জীবিত থাকতে রূপাখণ্ড কাপুরুষ এর প্রতি ভল পাবে। এসো মা, এ গৃহ আপনার গৃহ, আমি আপনার অনুগত বন্ধু। মহারাজের জন্য আমার এই পার্বত্য সৈন্য প্রাণ দেবে।
4: আমি এই অশিক্ষিত সৈন্য গ্রিক প্রথায় এমন করে শিক্ষিত করে তুলব যার কাছে মগধ ছাড় সমস্ত ভারতবর্ষ মাথা হেঁট করবে।
3: কিন্তু নন্দের মন্ত্রী শুনেছি অতি কূট, অতি বুদ্ধিমান।
4: হ্যাঁ, আমার পক্ষেও নন্দের পুরাতন মন্ত্রী কাত্যায়ন আছেন, আর আমি তাকে পাঠিয়েছি চাণক্যকে ডেকে আনবার জন্য।
3: এই চাণক্যকে
4: শুনেছি তিনি একজন অতি বুদ্ধিমান একনিষ্ঠ ব্রাহ্মণ। চন্দ্রকেতু, তোমার উপর নির্ভর করতে পারি?
3: মহারাজ, চন্দ্রকেতু চিরদিন আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত, জানবেন।
4: ভাই, তবে আর কোনো চিন্তা নাই, চলো চন্দ্রকেতু, মা তার আশীর্বাদ নিয়ে আসি।
5: ইনি কি অবতীর্ণ দেবরাজ, এর দর্শন পূর্ণ চন্দ্রের হৃদয়, এর স্বর রণবাদ্য। দাদাকে যখন ইনি আলিঙ্গন করলেন, মনে হলো যেন শরতের মেঘকে সূর্য কিরণ এসে ঘিরেছে, চলে গেলেন যেন একটি মলয়।

0: মা, আমি অন্যায়ের প্রতিশোধ নিতে বেরিয়েছি, আগুন জ্বালিয়েছি, তোমার অপমান আজ তাতে আহুতি দিল। যদি কখনো স্নেহের দোষ বললে ভাই নন্দকে আমি ক্ষমা করতে চেয়েছিলাম, আজ হতে সেই চিন্তা আমি মন থেকে নির্বাচিত করলাম।
1: যখন নন্দ আমাকে শুদ্রাণী মা বলে সম্বোধন করলো, তখন আমার মনে হলো বৎস, যে অগ্নির লেলিহান শিখার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। তারপর যখন তার আজ্ঞায় অথম বাচাল আমার কীট আকর্ষণ করলো।
0: যদি জয় সম্বন্ধে কোনো সন্দেহ ছিল, আর তার রেখা মাত্র নেই। অবলার উপর অত্যাচারে একটা জাতি উচ্ছন্ন যায়, নন্দ বংশ তো ছাড়, আমি এর যোগ্য প্রতিশোধ নেব।
1: সেই আশায় জীবন ধারণ করে রইলাম বৎস।
0: কে?
2: আমি কাত্যায়ন। ওই যে আসছেন।
3: তুমি চন্দ্রগুপ্ত?
0: আপনার দাস।
3: তুমি পারবে
0: যদি আপনার কৃপা থাকে।
3: আমি কে? কেউ না, তুমি একাই পারবে। আমি কে? দীন ব্রাহ্মণ, অতি দীন। আজ ব্রাহ্মণের মতো দিনকে তার সাপে সগর বংশ ভস্ম হওয়া দূরে থাক, সামান্য প্রদীপটা পর্যন্ত জ্বলে না, তার উপবীত আজ ভিক্ষুকের চিহ্ন, ক্ষত্রিয় আজ তাকে পদাঘাত করে চলে যায়। কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই।
0: সে কি শুনেছি চাণক্য পণ্ডিত?
3: বিচক্ষণ বিদ্যান কূট না, ঠিক শুনেছি। কেবল একটা কথা শোনি, শোনি যে তার হৃদয় নেই, আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছে। এই বক্ষ বুকে হাত দিয়ে দেখো, কি দেখছো?
0: রক্তস্রোত বইছে।
3: কিসের স্রোত? মূর্খ, রক্ত নাই এ দেহে, রক্ত নাই এ হিমানি প্রবাহ, রক্ত যা ছিল জমাট হয়ে গিয়েছে।
0: গুরুদেব, আমি সব শুনেছি, আমায় শুদ্ধ আশীর্বাদ করুন, আমায় শুদ্ধ বলুন, চন্দ্রগুপ্ত তুমি অগ্রসর হও, আর সব আমি করবো।
3: পারবে?
0: গুরুদেব, আমি পারবো, শুধু আপনি আমার এই মহাযজ্ঞের পুরোহিত হন।
3: কি, তুমি কি আজ্ঞা করছো প্রাণেশ্বরী? তোমার আজ্ঞা উত্তম, তবে পাথুয়ে শপথ করো এই ব্রাহ্মণের আজ্ঞা সর্বদা সর্বথা পালন করবে।
0: শপথ করছি গুরুদেব।
3: তুমি পারবে? হ্যাঁ, আমি তোমায় দীক্ষা দেব, তোমায় মগধের সিংহাসনে বসাবো, তোমায় ভারতের অধিষ্ঠান করব। তবে ইন্ধন প্রস্তুত করো চন্দ্রগুপ্ত, আমি তাকে ব্রহ্মতেজে প্রজ্বলিত করব। চন্দ্রগুপ্ত, সম্মুখ ভবিষ্যতের দিকে চেয়ে দেখো দেখি, কিছু দেখতে পাচ্ছ
0: না?
3: অন্ধ, সেখানে একটা ঝড় উঠবে, ভয় নেই চন্দ্রগুপ্ত, ওঠো। আমি আমার চোখের সামনে কি দেখছি জানো? এই প্রথমিতা প্রজ্জ্বলিতা প্রবাহিত রক্তস্রোতস্যতি বৈরবাপ, ভারত ভূমির পরিবর্তে এক রত্নালঙ্কারা সঙ্গীত মুখরা আশ্রময়ী জননী, জলধি হতে জলধি পর্যন্ত বিস্তীর্ণ এক মহা সাম্রাজ্য, সে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুমি, আর তার পুরোহিত এই দীন দরিদ্র ব্রাহ্মণ চাণক্য।
4: হেলেন, বীরবর সেকেন্দার সার মৃত্যু হয়েছে।
1: সে কি, কি করে জানলেন?
4: জস্ত গেলে পৃথিবী টের পায় না, তিনি আমায় এশিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী করে গেছেন। হ্যাঁ হেলেন, আমি একবার সৈন্যাধ্যক্ষের শিবিরে যাব, তুমি ঘুমোগে যাও।
1: যাচ্ছি বাবা, সূর্য অস্ত যাচ্ছে, আজ সিন্ধু নদ তীরে সেদিনকার সেই গরিমাময় সূর্যাস্ত মনে পড়ে, কোথায় সেই রবিকর উজ্জ্বল ভারত, কোথায় এই কুচ্ছটিকাবৃত আফগানিস্তান, সেই মগধে রাজপুত্র। আমি সংস্কৃত শিখব, শুনেছি সংস্কৃত ভাষা ভাবুকতা কবিত্ব জ্ঞানের খনি। কালযুদ্ধ?
4: কালযুদ্ধ?
1: চন্দ্রগুপ্ত আক্রমণ করবে?
3: সে তো সমস্ত দিনে 101 বার বলেছি, সেই কথা বলতে আবার রাত্রির দুপুরে কেন এসেছো?
1: স্থির হতে পারছি না গুরুদেব, গুরুদেব এই যুদ্ধে কাজ নাই।
3: মারি সম্মুখে কালের সংহার মূর্তি, দেখছো না আকাশ কি স্থির, রুদ্ধশ্বাসে একটা ঝটিকার অপেক্ষা করছে, সমস্ত প্রস্তুত, এখন নারীর কাকুতি শুনবার অবকাশ নেই।
1: নারীর কাকুতি, এতই অপব্যয় নারী, গুরুদেব আপনি কি বুঝবেন এ বক্ষে কি ঝড় বইছে, আমি কতখানি সহ্য করছি।
3: তুমি কি বুঝবে নারী লুপ্ত গৌরবের দীন মহিমা, যা যুদ্ধ আবেগ কারাগারের লৌহ দ্বারে মাথা খুঁড়ে নিজের রক্তে নিজে ভুলুন্ঠিত হয়।
4: কাত্যায়ন, এত রাত্রে
2: সংবাদ আছে, নন্দের বৃদ্ধ মন্ত্রী
5: এসেছিলেন নাকি? তারপর
2: তিনি সন্ধির কথা বলেন।
5: বটে বটে, চন্দ্রগুপ্ত সেখানে ছিল?
2: বিচক্ষণ
5: এই মন্ত্রী। চন্দ্রগুপ্ত কিছু বলেছিল
2: না?
5: তুমি কিছু বলেছিলে?
2: আমি বলেছিলাম যে তোমার পরামর্শ নিয়ে তারপরে বলে পাঠাবো, তা তুমি কি বলো?
3: না, মনসা চিন্তিতং কর্ম বাচসা না প্রকাশে।
6: একবার চন্দ্রগুপ্তকে আমার শিবিরে পাঠিয়ে দেওয়া বিশেষ প্রয়োজন। গুরুদেব কি আমার ডেকে পাঠিয়েছিলেন?
3: হ্যাঁ চন্দ্রকেতু, বিশেষ প্রয়োজন, কাল যুদ্ধ, তুমি জানো যুদ্ধের যুদ্ধে আমাদের জয় সম্পূর্ণ নিশ্চিত যদি তোমরা প্রাণ তুচ্ছ করে যুদ্ধ করো।
6: যদি আমরা প্রাণ তুচ্ছ করে যুদ্ধ করি, এ কথা আপনি কেন বলছেন গুরুদেব? আমায় কি আপনি অবিশ্বাস করেন?
3: না,
6: তবে
3: চন্দ্রগুপ্তকে সম্পূর্ণ বিশ্বাস করি না।
6: সে কি গুরুদেব?
3: আমি লক্ষ্য করে দেখেছি যে উচ্চাসার চেয়েও বলবতী একটা প্রবৃত্তি তার পেছন থেকে উঁকি মারছে। তার শৌর্য দুর্জয় যদি এই প্রবৃত্তির সঙ্গে তার সংঘাত না হয়, কাল যুদ্ধ সে পর্যন্ত তুমি সর্বদা তার পাশে থাকবে, তাকে ব্যাপৃত করে রাখবে, কদাচ একাকী থাকতে দেবে না। আর প্রাতকালে যুদ্ধযাত্রা করবে মুড়া উঠবার পূর্বে, যেন মুড়ার সঙ্গে তার সাক্ষাৎ না হয়। যুদ্ধযাত্রা করবে তুমি আর চন্দ্র।
7: কাত্যায়ন, কি সংবাদ?
8: আমাদের যুদ্ধে পরাজয় হয়েছে, চন্দ্রগুপ্ত পলাইছে।
7: আশঙ্কা করেছিলাম,
8: কিন্তু না, ওই যে চন্দ্রগুপ্ত আসছে।
9: হ্যাঁ ওই যে।
7: যাও, তুমি সৈন্যদের বলো চন্দ্রগুপ্ত পালায়নি, রণস্থলে আছে।

0: চিন্তা নাই, কণ্ঠকে নৈব কণ্ঠকম। মুরা মুরা,
1: কি গুরুদেব?
0: এইখানে দাঁড়াও, কাঁদতে জানো নারী? ওই চন্দ্রগুপ্ত আসছে, তোমায় কাঁদতে হবে।
1: পুত্র পুত্র,
0: এখন স্নেহ নয়, তিক্ত ভৎসনা, উষ্ণ সুজল সন্তানের ওপর মাতার অভিমান অভিনয় করতে হবে। প্রস্তুত? মোরা, চন্দ্রগুপ্ত এসেছে যুদ্ধে জয়লাভ করে, বীর পুত্র তোমার বক্ষে নাও, উৎসব করো।
2: না গুরুদেব, আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি।
0: না না, এক্ষণিক দৌ করলো, যাও যুদ্ধ করো চন্দ্রগুপ্ত।
2: পারবো না।
0: কি পারবে না? চন্দ্রগুপ্ত সমর ক্ষেত্রে দাঁড়িয়ে কি সাংঘাতিক দৌড় বললো তোমার? চন্দ্রগুপ্ত, মুহূর্তে জীবনের সাধনা নিষ্ফল করে দিও না, জাত্য ত্যাগ করে যুদ্ধে অগ্রসর হও।
2: মার্জনা করবেন গুরুদেব।
0: মোরা,
1: চন্দ্রগুপ্ত সত্যই কি আমার পুত্র তুমি? যে নন্দ,
2: তাকে মার্জনা করো মা। নন্দ তোমার পুত্র মা, গর্ভে ধারণ না করলে কি পুত্র হয় না? নন্দের মাতার মৃত্যুর পর তুমি কি তাকে মানুষ করনি?
0: এক মাতৃগর্ভে জন্ম বলি ভাইয়ের সঙ্গে সম্বন্ধ না, মায়ের সে ভাই বড়। কাঁদো অভাগিনী নারী, এই তোমার পুত্র, মা চেনে না জানে না, জগতে যত পবিত্র জিনিস আছে মার কাছে কেউ নয়। না জানো না, নইলে মায়ের অপমানের প্রতিশোধ নিতে সন্তান পিতা করে। মা যার সঙ্গে একদিন এক অঙ্গ ছিলে, এক প্রাণ, এক মন, এক নিঃশ্বাস, এক আত্মা। মা যে তোমার অধরে হাস্য দিয়েছিল, রসনায় ভাষা দিয়েছিল, ললাতে আশিস চুম্বন দিয়ে সংসারে পাঠিয়েছিল। মা রোগে শোকে দৈন্যে দুর্দিনে তোমার দুঃখ যে নিজের বক্ষ পেতে নিতে পারে, তোমার প্রাণ মুখখানি উজ্জ্বল দেখবার জন্য যে প্রাণ দিতে পারে, যার স্বচ্ছ স্নেহ মন্দাকিনী এই শুষ্ক তপ্ত মরুভূমিতে শতধারায় উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে। মা যার অপার শুভ্র করুণা মানব জীবনে প্রভাত সূর্যের রশ্মির মতো কিরণ দেয়, বিতরণে কার্পণ্য করে না, বিচার করে না, প্রতিদান চায় না, উন্মুখ উদার কম্পিত আগ্রহে দু হাত তুলে আপনাকে বিরতে চায়। চন্দ্রগুপ্ত এ যে সেই মা।
1: চন্দ্রগুপ্ত, এতদিনে বুঝলাম যে আমি তোমার কেউ নয়, নন্দই তোমার ভাই। আমি শূদ্রাণী, আমি তো তোমার মা নই।
2: পুত্রের উপর তুমি এত নিষ্ঠুর হতে পারো মা? তুমি আমার মা নও, তুমি আমার ধর্ম, তুমি আমার সাধনা, তুমি আমার ঈশ্বরী। দৈবাদেশ তোমার আজ্ঞা করো, আশীর্বাদ, চললাম যুদ্ধে।
1: এই তো আমার পুত্র,
0: এই তো আমার শিষ্য, কার সাধ্য তোমাকে পরাস্ত করে? ওই আসছে চন্দ্রকে তোমার সাহায্যে। এসো মুরা, যুদ্ধে যাও, বক্ষ জয়লাভ করো।
3: এ কক্ষ অন্ধকার,
4: ভগ্যে আশুরা হাত থেকে তো বেঁচেছি।
3: এই কক্ষে কাত্যায়নকে বন্দী করে রেখেছিলাম।
4: হ্যাঁ মহারাজ।
3: কি ভয়ানক!
4: আর এই ঘরে তার সাতটা ছেলেকে না খেতে দিয়ে হত্যা করেছিলেন মহারাজ।
3: অনুতাপ হচ্ছে।
4: হচ্ছে নাকি মহারাজ? তবে আর কি, তবে আর ভয় নেই।
3: ভয় নেই বা বলি কেমন করে, তবে চন্দ্রগুপ্ত আমায় বধ করবে না। যদি করে, সেই প্রতিহিংসা পরায়ণ ব্রাহ্মণ চাণক্য, সেদিন ব্রাহ্মণ আমার পানে চাইলে সে যেন নৌকার হাত শিকারের প্রতি সাতুলের লোলুপ চাহনি।
4: তা ভয় কিসে?
3: তোমার কি ভয় করছে না?
4: বাতাস কিছু ভয় করছে না। মহারাজকে হদ্যমদ্য বধ করবে, তার বারা তো আর কিছু করবে না, তাতে আমার আর ভয় কি? তবে হ্যাঁ, আমার ভগ্নি বিধবা হবে এইটা।
3: ও, তুমি ভাবছো আমায় তারা বধ করবে আর তোমায় ছেড়ে দেবে। হ্যাঁ, মহারানকে যুদ্ধের আগে তুমি মন্ত্রীর আশ্রয়ে রেখে এসেছিলে তো?
4: তা ঠিক, রেখে এসেছিলাম।
5: আমি বিশ্বাসঘাতক চিরদিন ছিলাম না নন্দ, তুমি আমাকে বিশ্বাসঘাতক করে তুলেছ। তুমি আমার সপ্ত পুত্রকে কারাগারে নিক্ষেপ করে বধ করেছ। আমি আমার এই বিদ্রোহীন দৃষ্টির সম্মুখে তাদের এই কক্ষে এই অন্ধকারে একে একে অনাহারে মরে যেতে দেখেছি। প্রতি পুত্র তার মুষ্টিমেয় খাদ্যের শীর্ণ শেষাংশ মরে যাবার আগে আমাকে দিয়ে গেল আর বলে গেল, বাবা প্রতিশোধ নিও। তুমি কি বুঝবে নন্দ, সন্তানের জন্য বৃদ্ধ পিতার ব্যথা?
3: ব্রাহ্মণ, অন্যায় করেছি, ঘোরতর অন্যায় করেছি। আমি এত পাষণ্ড ছিলাম না, সঙ্গ দোষ আমায় পাষণ্ড করেছে। আমায় ক্ষমা করো ব্রাহ্মণ।
5: যাও নন্দ, তোমাকে আমি ক্ষমা করলাম।
4: তবে আমরা মুক্ত?
5: তোমাদের মুক্তি দেবার অধিকার আমার নেই বাঘাল। তবে মন্ত্রী চাণক্যকে অনুরোধ করব।
3: সেই ভিক্ষুক চাণক্য আজ মন্ত্রী।

0: শুধু মন্ত্রী নন, তিনি মহারাজ চন্দ্রগুপ্তের গুরুদেব।
1: সত্য, চন্দ্রগুপ্ত মহারাজ চাণক্য মন্ত্রী, আর সেনাপতি
0: মলয়রাজ চন্দ্রকেতু।
1: উত্তম, ব্রাহ্মণ, তোমার প্রতি অন্যায় করেছি, তোমার কাছে মার চলো চাইতে আমার দ্বিধা নেই, লজ্জা নেই। কিন্তু সত্য চন্দ্রগুপ্ত আর সত্যানি মুরাকে আমি ঘৃণা করি, যদি মুক্তি পাই।
0: আমি তোমার মুক্তির জন্য অনুরোধ করব নন্দ।
2: আরে মন্ত্রী মহারাজ, আমার জন্য একটু করবেন।
0: তুমি স্বয়ং এসে করো বাঁচাল, মন্ত্রী চাণক্য তোমাকেই ডেকে পাঠিয়েছে। তা জানি না নন্দ, এসো বাঁচাল।
2: আরে মহারাজ,
1: আমি আর কি করবো, তোমারই মতন বন্দি।
3: ফিরে যাব কোথায়? নিশ্চিন্ত আদর্শে, নিষ্কর্ম নৈরাশ্যে, না না সে পচা গরম অসহ্য। বিধাতা স্বর্গ থেকে যখন আমাকে ভ্রষ্ট করেছেন, নরকেই যাব। কে ও কি কাত্যায়ন, সঙ্গে তোমার কে ওটা?
4: নন্দের শালক বাঁচা, প্রণাম হই।
3: ও এখন যে ভারী ভক্তি দেখছি, একদিন আমার শিখা ধরে টেনেছিলে মনে আছে?
4: ওই না তো,
3: স্মরণ নেই, স্মরণ করিয়ে দিচ্ছি আগে। হ্যাঁ নন্দে, তোমার ভগ্নি কোথায়? নন্দের পরিবার?
4: আগে আমি তো জানি না।
3: তুমি জানো?
4: জানি।
3: বলো কোথায় তোমার ভগ্নি?
4: আগে মলয় পর্বতে।
3: কোথায় সত্য বলো, প্রচুর পুরস্কার দেবো।
4: আগে পিত্রালয়ে।
3: কাত্যায়ন সেখানে লোক পাঠিয়ে দেখো, যদি সত্যি কথা বলে থাকে লোকটাকে ছেড়ে দেবে, যদি মিথ্যা কথা বলে থাকে ওর প্রাণদণ্ড। সম্ভবত সত্য। আচ্ছা দেখি, যাও এই খবরটা নাও, যদি সত্যি আগে ছেড়ে দেবে, যদি মিথ্যা হয় ওর মৃত্যু।
4: আরে আমার বড় জলতেষ্টা পেয়েছে,
3: ওকে পাশের ঘরে নিয়ে গিয়ে এটাকে একটু জল দাও জানোটাকে। কাত্যায়ন কি ভাবছো?
0: ভাবছিলাম মানুষ এত নীচ হতে পারে, অত্যাচার পীড়ন হত্যা সব খাওয়া যায়, কিন্তু এই কৃতজ্ঞতা অসহ্য।
3: মানুষের এই কৃতজ্ঞতাই হচ্ছে চাণক্য নীতির মূল সূত্র, বুঝলে? আমি মানুষের কদর্য প্রবৃত্তি গুলোকে কাজে লাগাই। বন্ধুকে শত্রু করা, ভাইকে দিয়ে ভাইয়ের গলায় ছুরি বসানো, এর নামই চাণক্যের রাজনীতি। সঠে সাক্ষ্যম সমাচারে। যাক আমি ঘুমাবো, মনে রেখো, সব প্রস্তুত করে রেখো।
0: কি
3: যুবকাষ্ট আর খড়্গ, বলির জন্য চিন্তা নেই।
0: কিন্তু আমি বলছিলাম নন্দকে মুক্তি দিলে হয় না?
3: তাও হয়, কিন্তু তা হবে না। যাও যাও, প্রস্তুত রেখো।

0: কে? ও মহারাজ।
1: ছায়া, তোমার দাদা কোথায়?
0: জানি না, দেখি গে।
1: দাঁড়াও ছায়া।
2: ছায়া, যুদ্ধের পর তোমার সহিত সাক্ষাৎ হয়নি, তুমি আমার প্রাণ রক্ষা করেছ, তার জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করবার সুযোগ হয়নি, প্রত্যুপকার স্বরূপ আমি তোমাকে।
0: কিছু প্রয়োজন নাই মহারাজ, আমরা হীন পার্বত্য জাতি উপকার বিক্রয় করি না, মহৎ প্রবৃত্তির ব্যবসা করি না, মহারাজের জীবন রক্ষা করতে পেরেছি, এই সৌভাগ্যই আমার যথেষ্ট পুরস্কার।
3: এই যে চন্দ্রকেতু
4: বন্ধু, ব্রাহ্মণের আজ্ঞা, আজ রাত্রে ভূতপূর্ব মহারাজ নন্দের বলি হবে।
3: সে বলি হবে? ব্রাহ্মণের আজ্ঞা, আমি কে? মগধের মহারাজ না? চন্দ্রকেতু
4: বন্ধুবৎ,
3: এ

0: ব্রাহ্মণকে অপমান করার অপরাধে।
1: চাণক্য, আমি কাত্যায়নের প্রতি তোমার প্রতি অবিচার করেছি, আমায় ক্ষমা করো।
2: এই অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সেদিন বলেছিলাম না নন্দ, আগে দিন এই ভিক্ষুকের কাছে তোমায় প্রাণ ভিক্ষা চাইতে হবে, আর সে ভিক্ষা আমি দেব না।
1: আমি প্রাণ ভিক্ষা চাই না ব্রাহ্মণ, ক্ষত্রিয় আমি, মৃত্যু ভয় করি না, পিতার কণিকা পুত্রকে ঘৃণা করি। তুমি নিজের অন্যায় বুঝি, ক্ষমা করো কাত্যায়ন।
3: নন্দ, আমি ক্ষমা করি।
0: কাত্যায়ন, ক্ষমা নেই। ভাগ্য নাও কাত্যায়ন, তোমাকে একে সহস্রে বধ করতে হবে।
3: আমি?
0: হ্যাঁ, তুমি পুত্র হত্যার প্রতিশোধ নাও। মনে করো কাত্যায়ন তোমার সপ্তপুত্রের শিরনায়মান পাণ্ডুর মূর্তি, অন্যের জন্য ক্ষীণ আকার, নিষ্প্রবায়মান দৃষ্টি, তারপর সব হিম কঠিন অসা, দুই চোখের ওপর মৃত্যুর করাল মুদ্রাঙ্কন, তুমি পিতা সচক্ষে তাই দেখছো। কাত্যায়ন, সহস্রে তার প্রতিশোধ নাও।
4: মরবার আগে শুনে যাও নন্দ, ভূতপূর্ব মহারাজ, তোমার বংশে বা দিদিতে কেউ নেই, নন্দ বংশ নির্মূল। কাত্যায়ন,
5: খড়গলাবাহু ব্রাহ্মণ,
4: চন্দ্রকেতু,
5: এই মহারাজ চন্দ্রগুপ্তের আজ্ঞাপত্র, নন্দ মুক্ত।
4: মহারাজ চন্দ্রগুপ্তের আজ্ঞা সে আমার জন্য নয়,
5: কিন্তু গুরুদেব এ রাজ আজ্ঞা,
4: ব্রাহ্মণের আজ্ঞা, কোনো চিন্তা নেই কাত্যায়ন। যে ব্রাহ্মণ চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসাতে পারে, সে তাকে সিংহাসন থেকে নামাতেও পারে।
5: সাবধান, এর জন্য যদি ব্রহ্ম হত্যা হয় তো আমি দ্বিধা করব না। আপনি?
6: হ্যাঁ আমি, আমার আজ্ঞা, বধ করো।
5: আপনি নন্দকে ক্ষমা করুন মা।
6: ক্ষমা? ক্ষমা নাই, আমি ক্ষমা করব না, আমি যে সুত্রাণী কণিকা, বধ করো।
5: কিন্তু মা, এ রাজ আজ্ঞা।
6: এ রাজ মাতার আজ্ঞা, আমি দাসী কণিকা হলেও মহারাজ চন্দ্রগুপ্তের জননী, আমার আজ্ঞা, বধ করো।
5: কাত্যায়ন,
0: প্রতিজ্ঞা পূর্ণ হলো,
3: সপ্ত সন্তান হত্যার এই প্রতিশোধ।
5: দেখি,
3: এরা নন্দকে বধ করেছে।
5: কে বধ করেছে?
3: আমি,
5: ব্রাহ্মণ অবদ্ধ, তোমাকে আমি রাজ্য থেকে নির্বাসিত করলাম। মা,
3: আমার অপরাধের শাস্তি দাও বৎস।
5: তোমার অপরাধ মা, মায়ের অপরাধ সন্তানের কাছে, তুমি যাই করো, তুমি আমার কাছে চিরদিনই মা, জননী জন্মভূমিশ্চ ত্বার্গাদপি গরীয়তি।
4: প্রতিহিংসা পূর্ণ হয়েছে, কিন্তু সে একটা ক্ষণিক উন্মাদনা, আবার সেই অবসাদ, বাইরের বাদ্য থেমে গিয়েছে, আবার হৃদয়ের সেই হাহাকার শুনতে পাচ্ছি। অগাধ স্নেহ রাশি রাখি এমন পাত্র নেই, রাক্ষসী করিতিস কি না, এ শুধু অরণ্যের ওদন, কঙ্কালে করা ঘাত।
5: কি সংবাদ? কাত্যায়ন শত্রু শিবিরে, এ সংবাদ ঠিক।
4: আর কিছু?
5: ক্রিক সিন্ধু নদ পার হয়েছে।
4: সৈন্য কত?
5: 4 লক্ষ। বিদ্রোহীরা দলবদ্ধ হয়েছে, তাদের সঙ্গে 3 তুরিধ্বনি।
4: আর কিছু?
5: মহারাজের শয়নকক্ষে 25 জন ঘাতক সুড়ঙ্গ কেটে অপেক্ষা করছে।
4: তাদের দলপতি?
5: পাঁচাল।
4: সৈন্য নিয়ে গিয়ে এই মুহূর্তে তাদের বদ্ধ।
5: জি আজ্ঞা।
4: চমৎকার এই ব্যবসা, সংবাদের চৌর্য বৃত্তি, এ চাণক্যের সৃষ্টি। রামচন্দ্রগুপ্তচর রাখতেন বটে, সে নিজের কুৎসা শুনবার জন্য, আমি গুপ্তচর রাখি কুৎসার কণ্ঠরোধ।
5: আমায় ডেকে পাঠিয়েছিলেন গুরুদেব?
4: হ্যাঁ চন্দ্রকেতু, চন্দ্রগুপ্ত আজ রাত্রিকালে দাক্ষিণাত্য জয় করে ফিরে আসছে জানো?
5: জানি, তিনি নগরীতে উৎসবের আয়োজন করতে আমায় আদেশ দিয়েছেন।
4: আয়োজন করেছো?
5: করেছি। নগরী আলোকিত হবে, গৃহে গৃহে শঙ্খধ্বনি হবে, পথে জয়বাদ্য হবে।
4: না, যাও উৎসব বন্ধ করো।
5: সে কি গুরুদেব?
4: যাও।
5: আজ চন্দ্রগুপ্ত দাক্ষিণাত্য জয় করে মগধে ফিরে আসছে, আজ বহুদিন পরে বন্ধুর জয়দীপ্ত মুখখানি দেখতে পাব, আজ আমার কি আনন্দ। চন্দ্রগুপ্ত, তুমি কি পূর্বজন্মে আমার ভাই ছিলে? স্বাগত মহারাজ।
7: চন্দ্রকেতু, আমার আদেশ পেয়েছিলে?
5: কি আদেশ প্রিয়বত?
7: যে আমার আগমন উপলক্ষে নগরী আলোকিত হবে, এই আদেশ পেয়েছিলে?
5: হ্যাঁ পেয়েছিলাম।
7: সেই আদেশ পালিত হয় নাই কেন?
5: মন্ত্রীর নিষেধ ছিল।
7: তা আমি পূর্বেই অনুমান করেছিলাম। চন্দ্রকেতু, মগধের মহারাজ আমি না চাণক্য?
5: মগধের মহারাজ চন্দ্রগুপ্ত।
7: তবে
5: প্রিয়বর,
7: শুনতে চাই না, মন্ত্রীকে ডাকো।
4: মহারাজের জয় হোক।
7: মন্ত্রীবর, আমি আজ আমার নগর প্রবেশ উপলক্ষে নগরী আলোকিত করবার আজ্ঞা দিয়েছিলাম, সে আজ্ঞা পালিত হয় নাই কেন?
4: আমি নিষেধ করেছিলাম।
7: মন্ত্রী, আমি জানতে চাই যে রাজ্যের রাজা আমি না চাণক্য?
4: মহারাজ চন্দ্রগুপ্ত।
7: কই, তা তো দেখছি না, দেখছি।

0: মন্ত্রী চাণক্য পাটলিপুত্রে নিশ্চিন্ত হয়ে বসে রাজভোগ খাবেন, আর মহারাজ চন্দ্রগুপ্ত তার উপকরণ দেশ দেশান্তর থেকে আহরণ করে এনে দেবে। মহারাজ চন্দ্রগুপ্ত মন্ত্রী চাণক্যের আদেশ অবনত শিরে বহন করবে, আর চাণক্য চন্দ্রগুপ্তের আজ্ঞায় পদাঘাত করবেন। এই যদি আমাদের মধ্যে সম্বন্ধ হয়, তবে সে বন্ধন যত শীঘ্র ছিন্ন হয় ততই মঙ্গল।
1: মহারাজের অভিরুচি, মন্ত্রিত্ব আমি ত্যাগ করলাম। মহারাজ, চাণক্য নিশ্চিন্ত বিলাসে রাজধানীতে বসে নেই, সেইখানে বসে একটা প্রকাণ্ড সাম্রাজ্য আর তার সাম্রাজ্যপতিকে চালাচ্ছে। চাণক্যের রাজভোগ, সে আহার করে দুই মুষ্টি আতপ তণ্ডুল, শয়ন করে অজিন শয্যায়, রাজ্যের চিন্তায় তৃতীয় প্রহর রাত্রে উষ্ণ মস্তিষ্কে কুটির প্রাঙ্গণে পদচারণা করে। আমি চললাম। হ্যাঁ, যাবার আগে বলে যাই, কেন আজ এই উৎসব নিবারণ করেছিলাম। ভূতপূর্ব মহারাজ নন্দের মন্ত্রীর দলস্থ লোকেরা উৎসবের সুযোগ নিয়ে রাত্রে রাজধানী আক্রমণ করতে মনস্থ করেছিল। রাজশয়ন কক্ষে সুড়ঙ্গ কেটে হত্যাকারীরা অপেক্ষা করছে। ভয় নেই, আমি সৈনিক পাঠিয়েছি তাদের বধ করতে। আরো এক কথা, বিজয়ী সেলেউকোস সিন্ধু নদ পার হয়েছে, শত্রু চারিদিকে সশস্ত্র। এখন উৎসবের সময় নয়, তাই আপাতত উৎসব স্থগিত রেখেছে।
2: গুরুদেব,
1: কৈফিয়ত দেবার পর চাণক্য আর মন্ত্রিত্ব গ্রহণ করে না চন্দ্রকেতু।
2: শোনো বন্ধু, মন্ত্রীকে হাতে পায়ে ধরে ফেরাও।
0: তোমার উপদেশ চাই না চন্দ্রকেতু, তোমার অনুরোধে একবার চাণক্যকে আমি ক্ষমা করেছিলাম, মহাভ্রম করেছিলাম।
2: কিন্তু গুরুদেব যা করছেন সেটা তোমারই মঙ্গলের জন্যে।
0: সেই জন্য কি ব্রাহ্মণ আমার ভাই নন্দকে হত্যা করেছিলেন? তিনি আর কাত্যায়ন আমার অভাগা ভাইকে হত্যা করে পয়সা চি কল্লাসে তার মৃতদেহের উপরে তাণ্ডব নৃত্য করেছিলেন, আমি দেখিনি?
2: তাছাড়া এ সিংহাসনের জন্য তুমি তো তার কাছে ঋণী।
0: ঋণী? অপ্রিয় বাক্য বলতে তুমি বেশ পটু, তাই আমি জানি।
2: অপ্রিয় সত্য বলবার অধিকার একমাত্র বন্ধুরই আছে।
0: সে বন্ধুত্ব হয় সমানে সমানে।
2: আমার অত্যন্ত মার্জনা করবেন মহারাজ, ভবিষ্যতে আর আমি মহারাজের সঙ্গে বন্ধুত্বের স্পর্ধা করব না। বিদায়। তবে যাবার পূর্বে বলে যাই, মহারাজ সম্পদে আমার বন্ধুত্ব উপেক্ষা করেন করুন, কিন্তু বিপদে এসে বন্ধুত্বের উপর দাবি করতে লজ্জিত হবেন না। চন্দ্রকেতু আপনার প্রয়োজনে চিরদিনই মৃত্যুবরণ করতে প্রস্তুত।
3: বর্বর চন্দ্রগুপ্তের সঙ্গে গ্রিক সম্রাট সেলুকাসের কন্যার বিবাহ, আমি হেয় সন্ধি দিয়ে মুক্তি ক্রয় করব না, কখনো না।
4: বাবা, আর দর্প শোভা পায় না, অপমানের চূড়ান্ত হয়েছে, এখনো শির উঁচু করে আছে, লজ্জা নেই?
3: কিসের লজ্জা? যুদ্ধে জয় পরাজয় আছে, এবার পরাজিত হয়েছি, আবার যদি মুক্তি পাই।
4: বর্বরের দয়ার উপর নির্ভর করে কোথায় গেল সে প্রতিজ্ঞা? হয় জয় না হয় মৃত্যু, লজ্জা করে না?
3: তোমার মুখে এই কথা, এই আমার দুর্গতির চরম সীমা।
4: না বাবা, অন্যায় করেছি, মার্জনা করুন। বাবা, আপনি মুক্ত হন, মুক্ত হয়ে গ্রীকের এই অপমানের প্রতিশোধ নিন। আমি আপনাকে মুক্ত করব, আমি চন্দ্রগুপ্তকে বিবাহ করব।
3: না করুন, আমার মুক্তির জন্য সে মূল্য দেব না।
5: তার প্রয়োজন নেই নির্বর, গ্রীক সম্রাট আপনি মুক্ত, ইচ্ছা হয় আবার মগধ আক্রমণ করবেন, চন্দ্রগুপ্ত তার জন্য প্রস্তুত থাকবে। যান বীরবর, যান রাজকন্যা, আপনারা মুক্ত।
3: লক্ষ্মী
5: সম্রাট, এই হিন্দু জাতি বর্বর নয়, তারাও পুরুর প্রতি সেকেন্দার শাহ সৌজন্যের উত্তর দিতে জানে। তবে আসি সম্রাট।
3: ভারত সম্রাট চন্দ্রগুপ্ত, তুমি মহৎ, তুমি একদিন আমার প্রাণ রক্ষা করেছিলে, আজ তুমি বিনা শর্তে আমাদের মুক্ত করে দিলে, আমি তা ভুলব না। ভারত সম্রাট, আমি প্রস্তাবিত সন্ধির সমস্ত শর্তে সম্মত আছি, যে সাম্রাজ্য খণ্ড ছেড়ে দিলাম তা পারি তো বাহু বলে আবার জয় করুক, কিন্তু তোমায় কন্যা দিতে পারি না, কারণ তুমি হিন্দু।
4: হিন্দু মানুষ
3: খেলেন?
5: বুঝেছি রাজকন্যা, এ আমার মহৎ সম্মান মাথাতে নিচ্ছি, কিন্তু বীরবর, আমি এ ভিক্ষা গ্রহণ করতে অক্ষম। আমি মুক্ত কণ্ঠে স্বীকার করি যে আমি আপনার কন্যার জন্য মুগ্ধ, কিন্তু সম্রাট, আমার বন্ধুবর চন্দ্রকেতু মৃত্যুকালে তার ভগ্নী ছায়াকে আমার পরে সমর্পণ করে গিয়েছেন, ভারতের ভাবি সম্রাজ্ঞী মলয়রাজ তুই তার ছায়া।
6: সম্রাটের অনুকম্পা, কিন্তু ছায়া এই অনুগ্রহ দত্ত সম্মানের ভিখারিণী নয়, ভারত সম্রাটের যোগ্য মহিষী এই গ্রিক সম্রাটের কন্যা হেলেন, বড় সুভাগিনী তুমি বোন যে মহারাজ চন্দ্রগুপ্ত।

0: তোমার অনুরাগী, আমি সচ্ছন্দ মনে আমার হৃদয়ের নিধি আমার সর্বস্ব তোমায় দান করলাম। নাও বোন, এই অমূল্য রত্ন তোমার বক্ষে ধারণ করো, এই আমার সর্বাপেক্ষা গৌরবময় মুহূর্ত। কিন্তু যদি জানতে বোন কি মূল্য দিয়ে সে গৌরব ক্রয় করলাম।
1: না না না না, এ হতে পারে না, এ হতে পারে না চন্দ্রকেতু। না না, কখনো নয়, কখনো নয়। সম্রাট, সম্রাট আপনারা মুক্ত।
2: এসো কাত্যায়ন, এসো বন্ধু।
3: ব্যঙ্গের প্রয়োজন কি চাণক্য?
2: বন্ধন মোচন করে দাও প্রহরী, আর তো আমাদের মধ্যে প্রভেদ নেই বন্ধু।
3: প্রভেদ নেই? তোমার এক ইঙ্গিতে এই মুহূর্তই আমার জীবনের শেষ মুহূর্ত হতে পারে। আমি বন্দী আর তুমি একটা বিশাল সাম্রাজ্যের সর্বময় কর্তা।
2: এই ছোড়া নাও, আমার বুকে আমূল বসিয়ে দাও, তোমার মন্ত্রিত্বের পথ পরিষ্কার করো।
3: তোমার অভিপ্রায় কি চাণক্য?
2: আমি সাম্রাজ্যের জঙ্গল পরিষ্কার করে দিয়েছি, একুশর প্রান্তরকে উর্বর ক্ষেত্রে পরিণত করেছি। তুমি যা পারোনি, এই বিশাল সাম্রাজ্যে একটা প্রস্থ শান্তি বিরাজ করছে। আকাশে যদি ঈশ্বর থাকেন, তিনি চাণক্যের এই মহাসৃষ্টি মুগ্ধ দৃষ্টিতে নিরীক্ষণ করছেন। সব করেছি কিন্তু তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারলাম না। পারব কোথা থেকে? বাইরে এই অদ্ভুত মনীষা দেখছো, কিন্তু আমার হৃদয় চিরে দেখো বন্ধু, সে এক শুষ্ক মরুভূমি। এক কণা করুণা নেই, স্নেহ নেই, বিশ্বাস নেই, শ্বাস নেই। খোসা নিয়ে কি করব, ইচ্ছে করে ভেঙে টেনে ছুঁড়ে ফেলে দিই।
3: আশ্চর্য, তুমি আহির চাণক্য, এই দুর্দম তেজ, এই অটল প্রতিজ্ঞা, এই তীক্ষ্ণ বুদ্ধি।
2: বুদ্ধি বুদ্ধি, শুনতে শুনতে কান বধির হয়ে গেছে। পথে ঘাটে প্রান্তরে বিশ্বসূত্রের ওই এক কথা, চাণক্যের কি বুদ্ধি, চাণক্যের কি বুদ্ধি, চাণক্যের কি বুদ্ধি। যে বুদ্ধিকে এতদিন আমি যেই দৈব বাণীর মতো অনুসরণ করে এসেছি, আজ বুঝতে পেরেছি সে বর নয়, সে অভিশাপ। সে ফিরে দাঁড়িয়েছে, মুখ দেখতে পেয়েছি, সজীব মূর্তি নয়, কঙ্কাল। এতদিন চালিয়ে নিয়ে বেড়াচ্ছিল, এখন এখন তাড়া করিতে ভয়ঙ্কর।
3: তুমি কি ক্ষিপ্ত হয়েছো চাণক্য?
2: এই সুন্দর প্রভাত, ধরণী বিবাহের কন্যার মতো সেজেছে, তার মুখের ওপর সূর্যের কনকরশ্মি ঈশ্বরের আশীর্বাদের মতো এসে পড়েছে। আর সৃষ্টি ছাড়া আমি দ্বারস্থ ভিক্ষুকের মতো দাঁড়িয়ে তাই দেখছি।
3: চাণক্য, চাণক্য,
2: তবু একদিন ছিল যেদিন সংসার আমার কাছে উৎসব মন্দির বলে বোধ হতো। সেই সব কাত্যায়ন বন্ধু টিকে আমি
3: তাকে
2: ওই ভিক্ষুকা ভিক্ষুকে কেন এমন হয়, এক বালিকা তার কণ্ঠস্বর কেন এমন হয়।
4: জয় হোক বাবা, চাকরি ভিক্ষে পাই।
2: ভেতরে এসো।
4: চাকরি ভিক্ষে পাবো বাবা?
2: ভিক্ষুক, এত রাত্রে ভিক্ষা করতে বেরিয়েছো যে?
4: এই মাত্র নগরে এলাম, সারাদিন কিছু খাইনি বাবা।
5: কিছু খাইনি বাবা?
2: এদিকে এসো তো মা। বালিকা, তোমার নাম কি?
5: মাধু।
2: তোমার বাড়ি কোথায়?
5: অনেক দূর। না না, আমাদের বাড়ি নেই বাবা, কখনো অতিথিশালায় থাকি আর কখনো গাছতলায় থাকি।
2: গাইতে পারো?
4: পারিবই কি বাবা, গাতো মাধু।
2: না না, আগে কিছু খাক, একটু বিশ্রাম করুক।
4: তাতে কিছু কষ্ট নাই বাবা, এ আমাদের ব্যবসা। গাতো মা,

0: একবার এদিকে এসো তো মা,
1: একেবারে সেই মুখ সেই চোখ দুটি একেবারে, অথচ ভিক্ষুক একটা কথা জিজ্ঞাসা করি, এ তোমার কন্যা? সত্য বলো, তোমায় প্রচুর পুরস্কার দেব, বলো।
2: না বাবা, এ আমার মেয়ে নয়, পথে মানিক কুড়িয়ে পেয়ে।
1: তবে তোমার মেয়ে নয়?
2: না বাবা, কুড়িয়ে পেয়ে।
1: কোথায় পেলে?
2: ভগবান দিয়েছেন, কি পুণ্যে মাকে পেয়েছি জানি না, টাকা কি করে খেতাম সেই পাপে চক্ষু দুটি হারিয়ে।
1: দস্যু ছিলে, ব্যবসা ছেড়ে দিয়েছ?
2: এই বই কি বাবা।
1: মেয়ে কোথায় পেলে?
2: অবন্তিপুরে।
1: অবন্তিপুরে কোন জায়গায়?
2: পথে।
1: না, এক ব্রাহ্মণের ঘর থেকে চুরি করে এনেছো? কোনো ভয় নেই, চুরি করেছিলে?
2: না বাবা।
1: হত্যা করবো, সত্য বলো, টাকা কি করে এনেছিলে?
2: হ্যাঁ বাবা।
1: নদীর ধারে বাড়ি?
2: আজকে হ্যাঁ।
1: উদ্বেল হয়ো না, উদ্বেল হয়ো না, তখন এর বয়স
2: 3 কি 4 বছর।
1: নাম কি বলেছিল?
2: আত্রেয়ী।
1: আত্রেয়ী, শুনেছো? কাত্যায়ন বলেছে আত্রেয়ী। বাবার নাম
2: চাণক্য।
1: দস্যু! তোমায় মারবো না, তোমার কৃষাগ্র স্পর্শ করবো না, কোনো ভয় নেই। কাত্যায়ন না, লক্ষ্মী না, যাও ভিক্ষুক। আমি যেই ব্রাহ্মণ, এই কন্যা আমার।
2: আমার মেয়েটি টেনে নিও না বাবা, এই আন্ধের নুড়ি খেতে পাবো না বাবা।
1: এক রাজ্য খণ্ড দেবো। দস্যু, তুমি আমায় পদের ভিকিরি করেছো, তুমি আমায় সম্রাট করেছো, তুমি আমায় নরকে নিক্ষেপ করে আবার স্বর্গে উঠিয়েছ। আমি তোমায় পদ করে তোমার মূর্তি পূজা করবো। আনন্দ না, দুঃখ, এই যে না, একটা কিছু করতে হবে, একটা কিছু করতে হবে, যাতে বুঝতে পারি যে আমি বেঁচে আছি।
2: নারী দেখতে জানো, দেখো তো, দেখো তো আমি বেঁচে আছি কিনা, দেখো তো গৃহকাল না পরকাল, সত্য না সত্য, আলোকের উচ্ছ্বাস না অন্ধকারের বন্যা, সৃষ্টির সঙ্গীত না প্রলয় কল্ল, দেখো তো।
1: নইলে সম্ভব, এতদিন পরে আমার কন্যা, ভারতের শাসনকর্তার কন্যা কাত্যায়ন এসেছে আমার দ্বারে ভিক্ষা করতে। কাত্যায়ন, কাত্যায়ন,
2: তোকে দেখতে হবে।
1: সম্ভব নয়, ছলনা, প্রতারণা, ষড়যন্ত্র। হ্যাঁ, তোমার ষড়যন্ত্র কাত্যায়ন।
0: না না, এ যে সেই মুখ সেই চোখ দুটি, আত্রেয়ী মা আমার, এতদিন সন্তানকে ভুলে কোথায় ছিলি পাঠানি মা? কাত্যায়ন শোনো, কুঞ্জবনে একটা শ্যামস্তত্ব উঠছে না, দেখো দেখো, ওই নদী আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠেছে, আকাশ থেকে একটা স্নিগ্ধ সৌরভ হিল্লোল ভেসে আসছে। আমার শরীর অবসন্ন হয়ে আসছে, আমায় শয্যায় নিয়ে চলো কাত্যায়ন।

0: রাজপুত্রের সঙ্গে হেলেনের বিবাহ, শেষে তাও হল। ওই নগরের উচ্চ উৎসব কোলাহল, গ্রীকের বাচ্চা বিকশিত হচ্ছে। কিন্তু কই, হেলেন তো এখনো এলো না। এই যে হেলেন, হেলেন, আমি এতক্ষণ তোমারই প্রতীক্ষা করছিলাম।
1: আমি নিজেই এসেছি আপনাকে রাজসভায় নিয়ে যেতে। আসুন বাবা।
0: না, আমি যাব না, তাই তোমায় ডেকে পাঠিয়েছি।
1: কেন বাবা, আপনার কন্যার বিবাহ উৎসবে আপনি যাবেন না?
0: না মা, আমি এখান থেকে বিদায় নিচ্ছি।
1: বুঝেছি।
0: হেলেন, আমার উপর অভিমান করো না মা।
1: না বাবা, আপনার উপর আর আমার এমন কি দাবি আছে যে আমি আপনার উপর অভিমান করব?
0: আরে মূঢ় পিতা, এত স্নেহের, এত যত্নের, এত আদরের কন্যা একদিনে একেবারে পর, তোর আর কেউ নয়।
1: না বাবা, আমায় ক্ষমা করুন, আমি অন্যায় বলেছি। বাবা বাবা, এ কি আপনার চোখে জল? বাবা জানেন কি যে আপনাকে ছেড়ে যেতে এই বক্ষে কি হচ্ছে? একটা প্রলয় বয়ে যাচ্ছে। আমার বিদায় দিন, আশীর্বাদ করুন।
0: সুখী হও বৎসে।
1: বিদায় দিন পিতা।
0: হেলেন, মা আমার।
2: মহারাজ চন্দ্রগুপ্ত, আপনি স্বীয় বাহুবলে হিন্দুকুশ হতে কুমারিকা পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেছেন, যা পূর্বে বোধ হয় ভারতের কোন নরপতির কল্পনায় আসে নাই। আপনি বাহুবলে গ্রিক সম্রাটের বিরাট বাহিনীকে পরাজিত করেছেন। আপনার নাম ভারত ইতিহাসে ধন্য হোক।
3: গুরুদেব চাণক্যই সেই কীর্তির সূচনা করে দিয়েছেন। একবার আমার অভ্যর্থের জন্য তিনি আমায় ত্যাগ করে গিয়েছিলেন। আমার অকৃত্রিম বন্ধু চন্দ্রকেতু তাকে ফিরিয়ে এনেছিল। আজ সেই সৌভাগ্যক্রমে আমি এই সিংহাসনের অধিকারী। আর সেই মা তার নামে এই রাজবংশের নাম হোক মৌর্য বংশ।
4: শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন নাট্যানুষ্ঠান, আজ শুনলেন নাটক চন্দ্রগুপ্ত। অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী বেলুনিয়া, এখন শুনবেন শিল্পী শ্রীকান্ত আচার্যের পরিবেশনায় বাংলা আধুনিক গান।

শ্রোতা বন্ধুরা, শুনলেন শিল্পী শ্রীকান্ত আচার্যের গাওয়া বাংলা আধুনিক গান। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান আপনারা শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: आकाशवाणी बिलोनिया। आज वर्ल्ड हाइपरटेंशन डे, ए उपलक्षे एखनकार विशेष अनुष्ठान। आलोचनार विषय उच्च रक्तचाप नियंत्रणे रखा कतटा जरूरी, ए विषये आलोचना करछेन डाक्तार मेघराज राय एवं साक्षात्कार ग्रहण करेछेन नवनीता मजुमदार।
1: নমস্কার, অনুষ্ঠানের শুরুতেই স্বাগত জানাচ্ছি আজকের অতিথিকে। আজকের অতিথি হলেন পাইখোলা পিএসসির মেডিকেল অফিসার ডক্টর মেঘরাজ রায়। স্যার, স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আলোচনায়।
2: কিছু বলার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং আমন্ত্রণ করার জন্য।
1: যেটা বিষয় রাখা হয়েছে আজ ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে অর্থাৎ উচ্চ রক্তচাপ দিবস, এই নিয়ে আজকে আমাদের বিশেষ আলোচনা। অর্থাৎ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা কতটা জরুরি, এই প্রসঙ্গে আজকে আমরা জানব স্যারের কাছ থেকে বিস্তৃতভাবে। আসলে এই উচ্চ রক্তচাপ যে ব্যাপারটা, এটা এখন ছোট বড় সবার মধ্যেই রয়েছে। অর্থাৎ হাই ব্লাড প্রেশার, যেটা ছোটদেরও হচ্ছে বড়দেরও হচ্ছে, আর এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি আর নিয়মিত এই রোগটা সম্পর্কে ডাক্তারবাবুর কাছে আসা, পরীক্ষা নিরীক্ষা করা, এই সমস্ত কিছুর উপর সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই দিনটি পালন করা হয়ে থাকে। তাহলে প্রথমেই জানব যে এই যে হাই ব্লাড প্রেশার, এর লক্ষণ কি, কিভাবে বুঝব আমার হাই ব্লাড প্রেশার হয়েছে?
2: তো অ্যাকচুয়ালি প্রথম প্রথম হাই ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপের সেই রকম কোন লক্ষণ বা উপসর্গ থাকে না, এই জন্য এটাকে এটার আরেকটা নাম মানে বলা হয় যেটাকে যে সাইলেন্ট কিলার, মানে এটা আপনার শরীরে আছে এবং কিন্তু আপনার ক্ষতি করছে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এটা আপনার ক্ষতি করছে। ধীরে ধীরে যখন ক্ষতির পরিমাণ বেড়ে যায় বা রক্তচাপ অনেক বেশি বেড়ে যায় তখন বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়, যার মধ্যে হয় মাথা ঘোরাতে পারে, তারপর চোখে ঝাপসা দেখা যায়, মাঝে মাঝে পা ফুলে যেতে পারে, কিডনির সমস্যা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, এরকম নানান রকম উপসর্গ দেখা যায়। বাট এটা অনেকটা পরে, প্রথম প্রথম এটা দেখা যায় না। তো এই জন্য মানুষ মনে করে যে আমাদের শরীরে তো কিছু সমস্যা হচ্ছে না, তো কেন আমি ওষুধ খাবো বা কেন আমি ডাক্তারের কাছে যাব। তো এই জন্য অনেকে এটাকে অবহেলা করে এবং এটার কোন মানে পরীক্ষা বিভিন্ন কোন পরীক্ষাও করে না এবং চিকিৎসাও করায় না,
1: পরে সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে। তখন আমরা যাই ডাক্তারবাবুর কাছে, তখন কিন্তু আর রোগটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না আমাদের পক্ষে।
2: নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না বলবো না, মানে কিছু অলরেডি আমাদের শরীরে কিছু ক্ষতি করে দেয়, ওই ক্ষতিগুলি আর মানে ঠিক করা সম্ভব হয় না। যেরকম ধরুন উচ্চ রক্তচাপের ফলে আমাদের মস্তিষ্কে রক্তকরণ হয় যেটাকে আমরা বলি স্ট্রোক, তো ব্রেন স্ট্রোক হতে পারে, তারপর আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়, হার্ট অ্যাটাক হতে পারে, তারপর দীর্ঘ সময় যদি আমাদের উচ্চ রক্তচাপ থাকে মানে হাই ব্লাড প্রেশার থাকে তাহলে আমাদের কিডনি খারাপ হয়ে যেতে পারে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ। এটা উচ্চ রক্তচাপ বা উচ্চ ডায়াবেটিস, ব্লাড হাই ব্লাড সুগার, ওইসব বিভিন্ন কারণে হয়ে থাকে। তাছাড়া আপনার চোখের দৃষ্টিশক্তি কমতে পারে, যেটাকে একটা রোগ যেটাকে বলা হয় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, মানে আমাদের চোখের যে নার্ভগুলি থাকে ওই নার্ভগুলি নষ্ট হয়ে যায় উচ্চচাপের জন্য। তারপর আমাদের আরো অন্যান্য রোগ যেরকম এথেরোস্ক্লেরোসিস হতে পারে, তো ওই রোগগুলি যদি একবার হয়ে যায় ওইগুলি আর ফেরত পাওয়া যাবে না, কারণ আপনার কিডনিটা যখন ক্রনিক কিডনি ডিজিজ হয়ে কিডনিটা বিকল হয়ে গেলে ওটা
1: খারাপের দিকে যায় লক্ষণগুলি।
2: তখন কি করতে হবে, আমাদের যতটুকু নষ্ট হয়ে গেছে যেগুলি ওইগুলিকে ম্যানেজ করে আমাদের চলতে লাগবে, ওইগুলিকে ওই জায়গাতেই আটকে যাতে আর নষ্ট না হয় ওইভাবে চলতে লাগবে। কিন্তু যদি আমরা প্রথম থেকেই চিকিৎসা করাই তাহলে ওইটাকে আমরা প্রথম দিকেই আটকাতে পারবো, তো ওইগুলি আর বিকল হবে না, নিয়মিতভাবে আমরা ভালো সুস্থ জীবনযাপন করতে পারবো।
1: হ্যাঁ ডাক্তারবাবু ঠিকই বলেছেন, আমরা আসলে অনেক সময় শরীরে যে কোনো উপসর্গ যদি দেখা দেয়, শরীর যদি খারাপ হয় তাহলে আমরা কি করি, প্রথমেই আমরা যাই ডিসপেন্সারিতে, যাই ওষুধ কিনি, ডাক্তারবাবুর কাছে না গিয়েই আমরা নিজেরা ওষুধ কিনে খাই, তাহলে কিন্তু সেটা আরো বেড়ে যেতে পারে সেই রোগের প্রকোপটা। আচ্ছা, এই যে হাই ব্লাড প্রেশারের লক্ষণগুলি আপনি বললেন যে ঘাড়ে ব্যথা করে, বা এর সঙ্গে কি লো ব্লাড প্রেশারের লক্ষণ কি কিছুটা মিলে?
2: লো ব্লাড প্রেশারের লক্ষণে বলতে যেরকম মাথা ঘোরানো, শরীর দুর্বল লাগা, ওই ব্যাপারগুলি কিছুটা মানে লো ব্লাড প্রেশারের মধ্যে হয়, হাই ব্লাড প্রেশারের মধ্যে হয়। তো অনেকে ভাবে লো ব্লাড প্রেশার, এটাও ভাবতে পারে অনেকে, ভুল
1: খাওয়া দাওয়া ঠিক হয়ে যাবে।
2: হ্যাঁ, তো অ্যাকচুয়ালি প্রথমে সবার আগে এরকম শরীরে কোনো উপসর্গ হলে সবার আগে হসপিটালে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে
1: প্রেশারটা মাপানো দরকার,
2: ডাক্তার প্রেশার মাপানো ছাড়াও আরো অন্যান্য শারীরিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন রক্ত পরীক্ষাও হতে পারে, ব্লাড প্রেশার পরীক্ষা হতে পারে, মানে বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে আগে রোগটা নির্ণয় করে তারপরে ওষুধ খেলে সব থেকে ভালো। তো এবার কারণ আমাদের যে হাইপারটেনশন যেটা মানে উচ্চ রক্তচাপ, এটাও আবার এরকম না যে সবার একরকম কারণে হাইপারটেনশন হয়, এটারও আবার বিভিন্ন রকম আছে। যেরকম প্রাইমারি হাইপারটেনশন একটা আছে, সেকেন্ডারি হাইপারটেনশন আছে। প্রাইমারি হাইপারটেনশনটা যেটা মানে অন্য কোন রোগের জন্য না, শুধুমাত্র উচ্চ রক্তচাপটাই একটা রোগ। আর সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে যে অন্য কোন শরীরে অন্য কোন রোগ আছে যেটার জন্য আপনার হাইপারটেনশনটা হচ্ছে।
1: হ্যাঁ, তাহলে কি কি কারণে আমাদের হাইপারটেনশন হতে পারে?
2: যেরকম অন্যান্য রোগ, আপনার কিডনির সমস্যার থেকে হাইপারটেনশন হতে পারে, এড্রিনাল গ্রন্থির মধ্যে কোনো টিউমার থাকলে হাইপারটেনশন হতে পারে, যেগুলিকে আমরা বিভিন্ন সেকেন্ডারি হাইপারটেনশন বলি। তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোলেস্টেরল বেশি হলেও হাইপারটেনশন হতে পারে, হার্টের অন্যান্য কোনো সমস্যার জন্য হাইপারটেনশন হতে পারে। একদিকে হচ্ছে যে হাইপারটেনশন হলে হার্টের উপর বেশি করে চাপ পড়ে, তো হার্টটাও আমাদের দুর্বল হয়, হার্টের হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে। আরেকটা হচ্ছে হার্টের সমস্যার জন্য আবার হাইপারটেনশন হতে পারে। তো এটা মানে দুদিক থেকেই মানে একটার সঙ্গে একটা জড়িত।
1: আর টেনশন যদি মানসিক চাপের উপরও, তো
2: এটা মানসিক চাপের উপরও হাইপারটেনশন হতে পারে।
1: তাহলে এই যে আপনি বললেন যে হাইপারটেনশন অর্থাৎ হাই ব্লাড প্রেশার হলে আমাদের কিডনির উপর এফেক্ট হতে পারে, আর বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন জায়গায় এফেক্ট হতে পারে, তাহলে এটাকে আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতির কথাই প্রথম আপনার কাছে জানতে চাইব, ঘরোয়া পদ্ধতিতে হঠাৎ যদি কেউ এরকম আক্রান্ত হয় ওনাকে আমরা প্রাথমিকভাবে কিভাবে চিকিৎসা দেব ঘরে?
2: প্রাথমিকভাবে চিকিৎসা বলতে হলে মানে যদি হঠাৎ করে এরকম শরীর খারাপ লাগে তাহলে তো সবার আগে হসপিটালে যাওয়া উচিত। যদি কোনো কারণে যে একটু যেতে দেরি হচ্ছে, প্রাথমিকভাবে আমি ঘরে কিছু বলি, সেই ক্ষেত্রে বিশ্রাম নেওয়া, তারপর জল পান করা, এগুলি আমরা করতে পারি। আরেকটা হচ্ছে যেটা আমাদের লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে বলা হয়। তো হাইপারটেনশন বলতে মানে উচ্চ রক্তচাপ যখন আমাদের সিস্টোলিক রক্তচাপ 140 এবং ডায়াস্টোলিক রক্তচাপ 90 উপর হয় তখন আমরা এটাকে হাইপারটেনশন বলি। কিন্তু যদি 130 সিস্টোলিক রক্তচাপ এবং 85 ডায়াস্টোলিক রক্তচাপের উপরে হয় যেটাকে আমরা বলি প্রি হাইপারটেনশন, মানে এখনো হাইপারটেনশন হয়নি বাট হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, তো সেই ক্ষেত্রে আমাদের নর্মাল মানে কিছু উপায় যেগুলো আমাদের মেনে চলতেই লাগবে, যেটা সবারই মানা উচিত, বিশেষ করে তাদের তো আরো বেশি করে মেনে চলতে হবে, যেটা একটা হচ্ছে লবণ কম খেতে হবে, তারপর নিয়মিত ব্যায়াম, নিয়মিত হাঁটা, প্রতিদিন অন্তত 30 মিনিট অন্তত হাঁটতে হবে, তারপর ধূমপান মদ্যপান এগুলি থেকে বিরত থাকা, তারপর আমাদের মানসিক চাপ কমানো। তো মানসিক চাপ কমানোর জন্য আমাদের খেলাধুলা করতে লাগবে, আমাদের সামাজিক মানুষ আশেপাশের পরিবেশ মানে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে লাগবে, বিভিন্ন মানে বই পড়তে হবে যেগুলি থেকে আমাদের মানসিক চাপ কমে, তারপর আমরা তৈলাক্ত জাতীয় খাবার যথাসম্ভব মানে অ্যাভয়েড করবো, যাতে আমরা বেশি তেল বা মশলা ব্যবহার করে খাবার খাবো না। তারপর যেগুলি প্রসেসড ফুড আছে, ফুড যেরকম চিপস, তারপর মানে আমাদের ফাস্টফুড, ওইগুলি আমরা অ্যাভয়েড করব। তো এরকম বিভিন্ন জিনিস করলে আমাদের হাইপারটেনশনটা কিছুটা কন্ট্রোলে থাকে,
1: কন্ট্রোলে থাকে। এই যে এখন এই যে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন যে ব্যাপারটা, এখন কিন্তু আর বয়সের ধার ধারে না, অর্থাৎ কম বয়সের ছেলে মেয়ে সবার মধ্যেই এটা হচ্ছে, এখন বয়স্কদের তো হচ্ছেই, কম বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে, এটার কি কারণ হতে পারে? এটাও কি লাইফস্টাইলের উপরই?
2: এটাই মূলত লাইফস্টাইল, আমাদের এগুলি এটাকে আমাদের মানে মেটাবলিক সিন্ড্রোমের আন্ডারে আনা হয় বা এটাকে আমাদের লাইফস্টাইল ডিজিজ বলা হয়। লাইফস্টাইল ডিজিজের মধ্যে আরো ডিজিজ আছে, আরো রোগ আছে যেগুলিকে আমরা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারি, তার মধ্যে উচ্চ রক্তচাপ একটা। আমাদের এখন লাইফস্টাইল আগে যেরকম ছিল এখন এরকম নেই, তো ওই কারণে আস্তে আস্তে আমাদের এই রোগগুলি এখন কম বয়সেও হচ্ছে, কারণ আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আগের মতো আর নেই। তো যদি পরিবারের কারোর উচ্চ রক্তচাপের থাকে, তাহলে 30 বছর বা তার বেশি সকলকেই নিয়মিত রক্তচাপ পরীক্ষা করাতে লাগবে। তো যদি বাবা মার থাকে তাহলে সন্তানেরও হতে পারে। তো ওটার একটা জেনেটিক ইও আছে যে আমাদের যদি পরিবারের বাবা মার থাকে তাহলে সন্তানের উচ্চ রক্তচাপ বা যেরকম ব্লাড সুগারের ক্ষেত্রেও এগুলি হওয়ার চান্স বেশি থাকে। তো এই জন্য তখন 30 বছর বা তার উপরে সকলকে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করানো উচিত।
1: উচ্চ রক্তচাপ হলে আমরা যারা ওষুধ নিচ্ছি, উচ্চ রক্তচাপের ওষুধ নিচ্ছি, সেটা কি একটা সময় পর যখন দেখি যে আমার প্রেশারটা এখন নরমাল আছে, ওষুধটা কি তখন বন্ধ করে দেওয়া উচিত?
2: এটা তো না, একদমই উচিত না। এটা সাধারণ মানুষ ভাবে যে এখন আমার রক্তচাপ ঠিক হয়ে গেছে তো আমরা এখন ওষুধ বন্ধ করে দেব, কিন্তু কি হয় মানে উচ্চ রক্তচাপ যে এখন যে স্বাভাবিক হয়েছে, ওটা মানে আমরা যে নিয়মিত ওষুধ খাচ্ছি বা আমরা যে নিয়মিত লাইফস্টাইলটা যে চেঞ্জ করেছি, সুস্থ লাইফস্টাইল যেটা আমরা জীবনযাপন করছি, ওটার কারণে উচ্চ রক্তচাপটা এখন নিয়ন্ত্রণে এসেছে। এটা একদম নির্মূল হয়ে শরীর থেকে চলে যায় এরকম হয় না। তো যদি আপনি ওষুধ বন্ধ করে দেন তাহলে

0: রক্তচাপ বেড়ে যাবে। তো এই জন্য বলা হয়, যেরকম আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ধরুন আমাদের বাড়িতে জলের পাইপ, জলের পাইপের মধ্যে যদি উচ্চ মানে জলের যদি প্রেশারটা বেশি থাকে তাহলে কি হতে পারে, পাইপটা ফেটে যেতে পারে। তো আমরা চাইবো কি, পাইপের যদি পাইপটা ঠিক করার, এবার পাইপ আমরা বাড়ির জলের পাইপ আমরা পরিবর্তন করে ফেলতে পারি, নতুন পাইপ লাগিয়ে দিতে পারি, কিন্তু আমাদের শরীরের রক্তনালীগুলি আমরা পরিবর্তন করতে পারবো না। এটাতে যে পাইপটাতে মানে যে নালীটা অলরেডি প্রেশার বেশি প্রেশারে আছে, এখন ওইটাকে আমাদের নিয়ন্ত্রণ করে রাখতে লাগবে। বাড়িতে যেরকম আমরা পাইপটাকে নিয়মিত পরিষ্কার করে রাখতে লাগবে, যদি পরিষ্কার না করা যায় আমরা পরিবর্তন করি, কিন্তু আমাদের তো শরীরের থেকে পরিবর্তন করার সুযোগটা নেই। তো মানে আমাদের এটাকে নিয়মিত পরিষ্কার করে রাখতে লাগবে যাতে আমাদের চাপটা কম থাকে। তো ওষুধ এভাবে মানে কয়েকদিন খেলাম, এক মাস খেলাম, তারপর বন্ধ করে দিলাম, এতে আমাদের নিজেদেরই অনেক ক্ষতি, শরীরের অনেক ক্ষতি হচ্ছে, যেগুলি প্রথমে বললাম, হার্ট, কিডনি, ব্রেন, সব, চোখ, সবগুলিতেই ক্ষতি করছে।
1: তাহলে সেক্ষেত্রে আমার উচিত, আমাদের উচিত হবে যে ডাক্তারবাবুর পরামর্শ ক্রমে,
0: ডাক্তারবাবুর পরামর্শ ক্রমে নিয়মিত ওষুধ খাওয়া,
1: এবং পাওয়ার দরকার হলে উনি কমিয়ে দেবেন।
0: এটা মানে রেগুলার চেক আপের মাধ্যমে, নিয়মিত পরীক্ষার মাধ্যমে দেখা যাবে যে কতটুকু আছে, কি রকম, যদি দেখা যায় যে হ্যাঁ ওর যে ওষুধটা ব্যবহার করছে ওটাতে বেশি কমে যাচ্ছে, তখন পাওয়ারটা কমিয়ে বা ইয়ে করে, ওইটাও ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী, নিজে থেকে বন্ধ করাটা ঠিক না।
1: সেটাই সেটাই। আবার অনেকের দেখা যায় যে ওষুধ খাচ্ছেন, ওষুধ নিচ্ছেন হাই ব্লাড প্রেশারের, কিন্তু প্রেশার কিন্তু কমছে না, প্রেশার বেড়েই যাচ্ছে, সেক্ষেত্রে কি কারণ হতে পারে?
0: সেক্ষেত্রে কারণ, প্রথম কারণ এই একটু আগে যেটা বললেন যে মানুষ ওষুধ বন্ধ করে দেয়, তো আমাদের সবার আগে দেখতে লাগবে যে উনি যে ওষুধটা খাচ্ছে ওটার কমপ্লায়েন্স কি, মানে উনি ঠিক মতো নিয়মিত ভাবে খাচ্ছে কিনা, এটা। তাছাড়া অন্যান্য কারণ হতে পারে, যেরকম যে শরীরে অন্য রকম অন্য কোন রোগ আছে যার জন্য এই ওষুধটা রক্তচাপটাকে কমাতে পারছে না, তো ওই পরীক্ষা করে, রক্ত পরীক্ষা করে, ইসিজি করে, আমাদের আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে লাগবে যে শরীরে অন্য কোন রোগ আছে কিনা। যদি রোগ না থাকে তাহলে ওষুধের পাওয়ারটা, ডোজটা একটু বাড়িয়ে তারপরে আমাদের মানে রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে হবে। তাছাড়া দেখতে লাগবে যে উনি আমাদের যে লাইফস্টাইল মডিফিকেশন গুলি, যেরকম ওজন কমানো, ওজন কমালে আমাদের হাইপারটেনশন বলুন, ডায়াবেটিস বলুন, হাই কোলেস্ট্রল বলুন, সবগুলি আমাদের কন্ট্রোলে আসে অনেকটা। তো দেখতে লাগবে যে ওনার ওজন বেশি আছে কিনা, তারপর উনি লবণ বেশি খাচ্ছেন কিনা, তারপর নিয়মিত জল পান করছে কিনা, তারপর তেল মশলা জাতীয় খাবার বেশি খাচ্ছে কিনা, তো ওই সবগুলি দেখতে লাগবে, ওই সব কারণেও অনেক সময় হয়। তারপর আমরা যেরকম রেড মিট, যেগুলি আমরা পাঁঠার মাংস, শুকরের মাংস, যেগুলি আমরা এদিকে সাধারণত মানুষরা খাই, তো ওইগুলি খেলেও আমাদের হাইপারটেনশন বাড়তে পারে। তো ওই জন্য ওই সবগুলি সাইড দেখতে লাগবে যে সবগুলি ঠিকঠাক আছে কিনা। তো সবগুলি যদি ঠিকঠাক থাকে, নিয়মিত ওষুধ খায়, তাহলে রক্তচাপ কমবে, না কমার সেরকম কারণ থাকে না।
1: হ্যাঁ, আমরা তো ভোজন রসিক, রসিক বাঙালি। আর যদি পাঁঠার মাংসের কথাই বলছেন আপনি, সেক্ষেত্রে অনেকেই কি করেন যে এক টুকরা খেয়ে নি, ক্ষতি কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আবার সেই উল্টোটাই হচ্ছে, প্রেশার বেড়েই যাচ্ছে
0: এই জায়গাটাতে। তো এটাই যে আমরা ভোজন রসিক, আমাদের খাবারও ইচ্ছা করে আবার খেতেও পারছি না। তো সেই ক্ষেত্রে বলবো যে যতটা সম্ভব না খাওয়ার, তবে মাঝে মধ্যে কোন অনুষ্ঠানে অল্প এক দুটো বছরে একদিন খেলে সেই রকম বেশি সমস্যা হবে না, যদি আপনার রক্তচাপটা ওষুধের মাধ্যমে কন্ট্রোলে রাখি, একদিন দুদিন বছরে খেতেই পারি, এরকম বেশি সমস্যা কিছু হবে না।
1: শ্রোতা বন্ধুরা, আজকে বিশেষ আলোচনা ডাক্তারবাবুর কাছে আমরা জানার চেষ্টা করছি যে উচ্চ রক্তচাপ জিনিসটা কি, এবং এটা হলে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে, আর এর ফলে আমাদের শরীরে কি কি অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং কি কি কারণে উচ্চ রক্তচাপ শরীরে দেখা দিতে পারে, এই সমস্ত কিছু ডাক্তারবাবুর কাছ থেকে জানার চেষ্টা করছি আজকে উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে। এখন জানব এক্ষেত্রে এই ধরনের সমস্যা যাদের হচ্ছে তাদের কি কি খাবার দাবার, কি কি খেতে হবে। মশলাযুক্ত খাবার তো অ্যাভয়েড করতে বলেছেন আপনি, এছাড়া কি কি খাবার খেলে মোটামুটি প্রেশার কন্ট্রোলে থাকে?
0: খাবার যেরকম আমরা যে আমাদের সিজন ওয়াইজ যেরকম শাকসবজি যা পাওয়া যায় ওইগুলি, গ্রিন ভেজিটেবলস যেগুলি আছে ওইগুলি আমরা খেতে পারি, তারপর ফল যেরকম কলা, যেগুলি পটাশিয়াম জাতীয় খাবার ওইগুলিও আমরা খেতে পারি, তারপর কলা, মোসাম্বি, আপেল, সবগুলো মানে ফল শাকসবজি এগুলি বেশি খেতে লাগবে, শশা, গাজর এগুলি খেতে পারি, তারপর

0: মানে মোটামুটি আমরা নর্মালি আমরা সাধারণত সব সকল মানুষই সুস্বাস্থ্যকর খাবার বলতে যেগুলি আমরা পরিচিত ওই সবগুলি আমরা খেতে পারি।
1: এবার যেটা মুখ্য পদ্ধতি, যেটা উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রে ব্যায়াম, প্রাণায়াম, যেটা সেটা কি ভূমিকা গ্রহণ করতে পারে?
0: সেটার মানে অনেক বড়ই ভূমিকা, যেটা মানে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে একটা পড়ে, যে ব্যায়াম করা, প্রাণায়াম করা। তো ওইগুলি দেখা যায় যে প্রি হাইপারটেনসিভ, যেটা বললাম যে এখনো রক্তচাপ, উচ্চ রক্তচাপ হয়নি, বাট হওয়ার সম্ভাবনা আছে, মানে অনেকটাই বেশি, 130 আর 85-এর উপর আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি ব্যায়াম, নিয়মিত ব্যায়াম করি, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখি, লবণ কম খাই, ওইগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই ওষুধ ছাড়াই আমাদের রক্তচাপটা কন্ট্রোলে থাকছে। কিন্তু একবার যদি হাইপারটেনশন হয়ে যায় তখন নিয়ন্ত্রণে আসা যায়, কিন্তু একদম নর্মাল হওয়া যায় না। কিন্তু প্রি হাইপারটেনসিভের ক্ষেত্রে নিয়মিত ব্যায়াম করলে বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমাদের রক্তচাপটা নর্মাল আনা যায়।
1: মানে সেক্ষেত্রে কি ওষুধ খেতে হবে?
0: তখন ওষুধ খেতে লাগবে না, যদি হাইপারটেনশন ডায়াগনোসিস হয় যে 140-এর উপর আছে, তখন ওষুধ খেতে লাগবে। 140-এর নিচে মানে প্রি হাইপারটেনসিভ কন্ডিশনে আমাদের মেনলি লাইফস্টাইল মডিফিকেশনই যথেষ্ট। ওটার জন্য মানে নিয়মিত ব্যায়াম আর হাঁটা, তারপর ওজন কমানো, মদ্যপান ধূমপান বন্ধ করা, তারপর সুস্বাস্থ্যকর খাবার খাওয়া, লবণ কম খাওয়া, তৈলাক্ত এবং মশলা জাতীয় জিনিস খাবার কম খাওয়া, ফাস্টফুড কম খাওয়া, ওইগুলি করলে আমাদের রক্তচাপ প্রি হাইপারটেনসিভের ক্ষেত্রে নর্মাল হয়ে যায় এবং হাইপারটেনসিভের ক্ষেত্রে অনেকটা কন্ট্রোলে আসে। সেই ক্ষেত্রে দেখা যায় সবসময় যে একদম যে নর্মালে চলে আসবে ওটা সবসময় হয় না, অল্প কিছু ক্ষেত্রে যাদের অল্প একটু বেড়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় হয়, কিন্তু সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধ খেতে লাগবে, যে কি রকম কন্ডিশনে আছে, ডাক্তারবাবু আরো যে রক্ত পরীক্ষা আছে, বাকি পরীক্ষাগুলি করে দেখে তারপরে ওষুধ দেবে।
1: হ্যাঁ, খাবার দাবারের কথা ডাক্তারবাবু বললেন যে আমাদের সবুজ শাকসবজি খেতে হবে, ফল খেতে হবে। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় আপনার কাছে জানতে চাইব যে দুধ, ডিম, মাছ, মাংসের কথা তো আপনি বললেনই, দুধ, ডিম, মাছ এক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলতে পারে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে, মানে খাওয়া যেতে পারে কিনা?
0: দুধের কথা বলতে হলে উচ্চ রক্তচাপে দুধ মানে অ্যাকচুয়ালি আমাদের জন্য ভালো, কিন্তু যদি কারোর কোলেস্টেরল বেশি থাকে সেই ক্ষেত্রে মানে লো ফ্যাট মিল্ক, যেটাকে বলা হয় মানে ঘি, দুধ থেকে মাখনটা বের করে নেওয়ার পরে যে দুধটা থাকে, বা টোন্ড মিল্ক আমরা যদি দোকান থেকে কিনি ওটার ক্ষেত্রে টোন্ড মিল্ক লেখা থাকে, ওইগুলি যদি কারোর কোলেস্টেরল বেশি থাকে, আর যদি কোলেস্টেরল নর্মাল থাকে তাহলে দুধ নর্মালি খেতে পারেন, কারণ দুধের মধ্যে আমরা ক্যালসিয়াম থাকে, তো যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো।
1: আচ্ছা, আর ডিম?
0: ডিমের ক্ষেত্রেও সেই একই কথা, যদি কারোর কোলেস্টেরল বেশি থাকে তাহলে একটা হোল ডিম মানে কুসুম সহ ডিম খেতে পারবে, আর যদি কোলেস্টেরল নর্মাল থাকে তাহলে ডিম খেতে পারবে, এর সেরকম সমস্যা নেই। কোলেস্টেরল বেশি থাকলে একটার বেশি খেতে গেলে কুসুমটা বাদ দিয়ে খেলে ভালো হয়।
1: আর মাছ?
0: মাছ সেরকম কিছু রেস্ট্রিকশন নেই, মাছের ক্ষেত্রে মাছ ভালো।
1: অনেকের এই উচ্চ রক্তচাপ নিয়ে অনেকের ভুল ধারণাও থাকে যে আমরা টক জাতীয় জিনিস যদি খাই তাহলে প্রেসার বোধ হয় লোতে চলে আসবে, সেই সম্পর্কে জানবো এবার আপনার কাছ থেকে, সেটা কি ঠিক?
0: এই যেটা মানুষের সাধারণ মানুষে করে কি তেঁতুল খেলো বা লেবু খেলো, লেবু তেঁতুলের রস খেলো প্রেসার নিয়ন্ত্রণের জন্য, তো এটার সেরকম এখনো সেরকম বিজ্ঞানসম্মত প্রমাণ পাওয়া যায়নি যে এগুলি দিয়ে প্রেশার কমতে পারে বা কমে কি কিনা। কিন্তু হ্যাঁ, ঠিক আছে, আপনার যদি খেতে পারেন কিছু অল্প পরিমাণে খেতে পারেন, কিন্তু সঙ্গে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধও খেতে হবে। একটা কথা আছে আমাদের কাছে, কোনো কিছুই খুব বেশি ভালো না। তো লেবু তেঁতুল বলুন অল্প পরিমাণে, মডারেট পরিমাণে আপনি খেতেই পারেন, এটাও একটা খাবার, ভালো খাবার, খেতেই পারেন, যার ভিটামিন সি এর একটা ভালো সোর্স। কিন্তু এটা যদি আমি আবার বেশি করে খাই তাহলে আমাদের শরীরে আবার অন্যরকম সমস্যাও হতে পারে। তো কোনো কিছুই খুব বেশি অতিরিক্ত ভালো না।
1: লেবু যদি বেশি খাই আমার ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে,
0: হ্যাঁ এরকম নানা সমস্যা, এই জন্যই মানে খুব বেশি খাওয়া ঠিক না।
1: আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জানার চেষ্টা করছি উচ্চ রক্তচাপ ব্যাপারটা কি এবং উচ্চ রক্তচাপ হলে আমাদের কি কি খাবার খেতে হবে আর এক্ষেত্রে আমাদের শরীরের কোন কোন অংশে এফেক্ট পড়তে পারে। ডাক্তারবাবু বললেন স্ট্রোক হওয়ার কথা। হ্যাঁ, এখন দেখা যায় যে অল্প বয়স যাদের তাদেরও স্ট্রোক হচ্ছে, হঠাৎ করে হয়ে যাচ্ছে স্ট্রোক, এক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন?

0: ব্যাপারটা বলতে এই আমাদের এটা মূলত আমাদের লাইফস্টাইল চেঞ্জেস এর জন্য হয়েছে, মানে আমাদের
1: অল্প বয়সী ছেলে বা মেয়েদেরও হচ্ছে কিন্তু
0: এখন আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা প্রতি মানে অলস হয়ে যাচ্ছি দিন দিন, আমরা রাত জেগে ইয়ে করছি, তারপর আমরা নিয়মিত ব্যায়াম কিছু করছি না, আমরা ওজন কন্ট্রোলে রাখতে পারছি না ম্যাক্সিমাম, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব কম বয়সে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা মানে এরকম একটা প্রফেশনে আছে যারা সেরকম মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয় না, মানে কোনো শারীরিক সেরকম ইয়ে হয় না, অফিসে টেবিলে চেয়ারে বসে জাস্ট কাজ করছে সারাদিন, তারপর বাড়িতে গিয়ে বসে বসে টিভি দেখছে, মোবাইল ব্যবহার করছে, তারপর ঘুমিয়ে যাচ্ছে। তো আমাদের শরীরে কোনো মানে অ্যাক্টিভিটিস নেই, যার জন্য লাইফস্টাইলের জন্য আমাদের ওই রোগগুলি এখন কম বয়সী আসছে।
1: এই যে বললেন আপনি হার্ট অ্যাটাকও হতে পারে, স্ট্রোকের কথা তো আপনি বললেন, কিডনিতে কি ধরনের সমস্যা হতে পারে?
0: তো কিডনিতে মূলত ক্রনিক কিডনি ডিজিজ, তো প্রথম প্রথম এই ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে প্রথম প্রথম আমাদের কোনো সেরকম উপসর্গ হয় না, যখন আমাদের কিডনির জিএফআর অনেক কমে যায়, মানে আমাদের কিডনি যে রক্তটা পরিশোধিত করে যে আমাদের ইউরিনটা তৈরি করছে ওই ক্ষমতাটা যখন একদম কমে যায় তখন আমাদের উপসর্গ দেখা যায়। তার আগে পর্যন্ত সেরকম কোনো উপসর্গ দেখা যায় না, তখন উপসর্গ দেখা যাবে যে ইউরিনের পরিমাণ কম হবে, কোন বিপি একদম কন্ট্রোল করা যাচ্ছে না, অনেক হাই ডোজের হাইপারটেনশনের মেডিসিন খেয়েও বিপি কন্ট্রোল হচ্ছে না, তারপর পা ফুলে যাচ্ছে, এরকম শরীরে রক্ত কমে যাচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে। তারপর ক্রনিক কিডনি ডিজিজ হলে আমাদের শরীরে ভিটামিন ডি কমে যায়, যার জন্য আমাদের পেশিতে ব্যথা, হাড়ে ব্যথা এগুলি হতে পারে। তো এগুলি জেনারেলি লেট স্টেজে হয়, প্রথম দিকে এটাও সেম সাইলেন্ট কিলারের মতোই, মানে কিডনিটা খারাপ হতে থাকে কিন্তু প্রথমে সেরকম কিছু বোঝা যায় না। তো এই জন্যই নিয়মিত পরীক্ষা করা, রক্ত পরীক্ষা করা, নিয়মিত ডাক্তারের কাছে যাওয়া সব থেকে জরুরি।
1: অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বেশি জাতের প্রেশার, তাদের দুবেলাও ওষুধ খেতে বলা হয়। আবার কিছু ক্ষেত্রে সুগারের ওষুধের ক্ষেত্রে আমি দেখেছি যে সুগারের ওষুধের সাথে হার্টের ওষুধও দেওয়া হয়। তাহলে প্রেশারের ওষুধের সঙ্গে কি এরকম কোন ওষুধ মানে হার্টের উপর কোন প্রভাব পড়তে পারে এরকম?
0: হ্যাঁ, প্রেশার যদি লম্বা সময় ধরে প্রেশার হাই প্রেশার থাকে সেই ক্ষেত্রে আমাদের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, মানে আমাদের হৃৎপিণ্ডের উপর বেশি চাপ পড়ছে, যার কারণে হৃৎপিণ্ডের পেশিগুলি মানে বেশি চাপের মধ্যে কাজ করতে গিয়ে পেশিগুলি মোটা হয়ে যাচ্ছে, পেশিগুলির উপর বেশি চাপ পড়ছে, ওটা হতে পারে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলা হয় এটাকে। তাছাড়া আমাদের মানে অনেক ক্ষেত্রে দুবেলাও হাইপারটেনশনের ওষুধ দিতে লাগতে পারে, এটা মাত্রা বুঝে পেশেন্টের কন্ডিশন বুঝে। আর যেটা বললেন যাদের ক্ষেত্রে আমরা মানে সাধারণত আমরা হার্টের ওষুধ বলতে আমরা সাধারণ মানুষ যেটা বুঝে কোলেস্ট্রল ওষুধটাকেই সাধারণ মানুষ অনেকে হার্টের ওষুধ মনে করে। আরেকটা যেটা আছে ও অ্যাসপিরিন বলে, ওইটাকেও মানুষে হার্টের ওষুধ বলে জানে। তো এগুলি যদি কারোর হার্ট অ্যাটাক হয়ে থাকে তখন ওই হার্টের ওষুধগুলি তো দিতে লাগবে, এবার যাদের রক্তচাপ বেশি তাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকিও বেশি, আবার তাদের হার্ট অ্যাটাক হচ্ছেও। তো যাদের হয়ে যাচ্ছে তাদের তো হার্টের ওষুধ দিতেই লাগবে, এবার অনেক ক্ষেত্রে যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি তাদের ক্ষেত্রেও দিতে লাগতে পারে। যাদের কোলেস্ট্রল বেশি আছে তাদের উচ্চ রক্তচাপের ওষুধের সঙ্গে সঙ্গে কোলেস্ট্রলের নিয়ন্ত্রণ আনার জন্য ওষুধ দিতে লাগতে পারে। তো ওটা তো মানে অ্যাকচুয়ালি প্রত্যেকজন সবারই তো আর সেম না, সবার কন্ডিশন তো সেম না, তো যাদের কন্ডিশন যেরকম ওই কন্ডিশন বুঝে ওষুধ দিতে লাগবে। তো যেটা শুধুমাত্র আপনি হসপিটালে গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়েই বুঝতে পারবেন যে আপনার কি কি ওষুধ লাগবে।
1: অবশ্যই আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জানলাম উচ্চ রক্তচাপ ব্যাপারটা কি। আজকে উচ্চ রক্তচাপ দিবস, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে ডাক্তারবাবুর সাথে আমাদের বিশেষ আলোচনা। উপস্থিত ছিলেন পাইখোলা পিএসসির মেডিকেল অফিসার ডক্টর মেঘরাজ রায় স্যার। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, এই উপলক্ষে বিশেষ আলোচনা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা কতটা জরুরি। এ বিষয়ে আলোচনা করলেন ডাক্তার মেঘরাজ রায় এবং সাক্ষাৎকার গ্রহণ করলেন নবনীতা মজুমদার। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল

এখন জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 18ই মে 2026 খ্রিস্টাব্দ, 3রা জ্যৈষ্ঠ, 18ই মে 2026 খ্রিস্টাব্দ, 3রা জ্যৈষ্ঠ।